0: যারা ফোন কলে পাচ্ছ না তাদেরকে বলবো তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ খোলা রয়েছে, সেখানে চটপট করে কমেন্ট করে দাও। আর আমরা
1: লাস্ট ফোন কল নিয়ে নিই। বন্ধু কি বলছে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?

0: এক্স্যাক্টলি। তো তোমরা পেলাম পেলাম না যখন ফোনে উত্তর, তাহলে আমাদের এবার একটু তাকাতে হবে কমেন্ট বক্সের দিকে। কমেন্ট বক্সে যদি তাকাই দেখতে পাবো যে সেখানে কিন্তু উত্তর এসছে, এবার সেই উত্তরগুলো একটু পড়ে দিয়ে ঝটপট করে দেখতে পাচ্ছি যে উত্তরে বৈভব সূর্যবংশী বলছে নিবেদিতা চক্রবর্তী, নিবেদিতা চক্রবর্তী বলছে বৈভব সূর্যবংশী, উত্তর পেলাম। বলে দিই সঠিক উত্তরটা এবার,
1: একদম বলে দাও, কারণ সবাই এখন ফোন কলেও বলছে। লাস্ট একটা ফোন কল নিয়ে নিই, বন্ধু কি বলছে ফোন কলে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: না কোনো কারণে শোনা যাচ্ছে না, তবে এবার আমরা বলে দিই উত্তরটা। অবশ্যই সঠিক উত্তর বৈভব সূর্যবংশী, যারা বলেছে বৈভবের কথা তারা কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়েছে। তোমাদের জন্য জোরে হাততালি, ওয়েল ডান।
1: একদম, আর সেই সঙ্গে তোমাদের জন্য দ্বিতীয় ফ্রি হিট দিয়ে দিচ্ছি। আমরা তো আইপিএল নিয়ে কথা বলছি, বলতে হবে এই বছর আইপিএল এ সব থেকে বেশি চার কে মেরেছে, এই সিজনে আইপিএল এ সব থেকে বেশি চার কে মেরেছে সেটা চটপট করে আমাদের ফেসবুকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, যুবমানি কলকাতা। আর সেই সঙ্গে আমাদের ফোন কল রয়েছে, সেখানে আমাদের ফোন করে জানাতে পারো
0: একেবারেই। আর আমরা যেটা বলছিলাম, ছোট্ট করে রাউন্ড আপ দিচ্ছিলাম আমাদের টিমগুলো, সেটা একটু ছট করে শেষ করে।
1: হ্যাঁ, এরপরে আমরা যখন হায়দ্রাবাদ বললাম,
0: রাজস্থানের কথা, সূর্যবংশী ইকুয়ালস টু রাজস্থান, রাজস্থান
1: একেবারেই
0: তাই। এবং ওদের ওপেনিং জুটি ছিল দারুণ, যেটা বলতেই হবে। এবং যে মানে যার কাঁধে ভর করে বলতে পারি যে একটা দারুণ সফর শুরু করেছিল অন্তত রাজস্থান। আর KKR এর কথা কি আর বলবো,
1: KKR এর সিজনটা খুব একটা ভালো ছিল না, যেখানে প্রথম ছটা ম্যাচে জিততে পারেনি। তারপরে যখন KKR এর টিম ম্যানেজমেন্ট একটু চেঞ্জ করলো, আমরা এত কথা বলছিলাম কি কি চেঞ্জ করতে হবে, সেখানে আমরা দেখলাম মানীশ পান্ডেকে ইনক্লুড করলো টিমে, প্রত্যেকটা ম্যাচ তারপরে খেলালো মানীশ পান্ডের অসাধারণ অসাধারণ ফিল্ডিং, তারপর থেকে যে বোলিং লাইন আপে চেঞ্জ এলো, ইয়াং বোলিং ওরা করে কিন্তু KKR কে লাস্ট ম্যাচে লাস্ট ম্যাচ পর্যন্ত কিন্তু প্লে অফস এর জন্য টিকিয়ে রেখেছিল। সো
0: একেবারে তাই। যে এবং দিল্লির কথা যদি বললি, দিল্লিতে কিন্তু KL রাহুল তাদের দলের পপুলার, তবে ওই আর কি এই সিজনেও কিন্তু হলো না প্রথমবারের মতো ট্রফি জয়।
1: আর মুম্বাই, যেটা মুম্বাইয়ের কথা বললে, মুম্বাই অন পেপার খুব ভালো ছিল, বারবার বলছি, বাট এই বছরও মুম্বাই সেভাবে দেখাতে পারলো না খেলা।
0: মানে হ্যাঁ, গত বছরের একটা রেস যেন এই বছরও থেকে গেল, যে ঠিক হলো না, মানে ঠিক প্রথম ম্যাচ থেকে বোঝা গেল যে সামথিং ইজ নট ওকে উইথ দিস টিম। ভালো টিমটা হয়তো খাতায় কলমে খুব ভালো, টিমের মানে লাইন আপ ইজ টু মাচ গুড,
1: কম্বিনেশন হচ্ছে না, বনিবনা হচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। বাট তারপর আমরা চেন্নাইয়ে দেখি, চেন্নাইয়েরও কিন্তু কাছাকাছি সেম, কারণ ইয়াং টিমে এখন একটা সিনিয়র ক্যাপ্টেন দরকার, ঋতুরাজ গাইকোয়াড় সেভাবে ক্যাপ্টেনশিপ করতে পারছে না, যেটা গোটা সিজনে দেখলাম। তার স্ট্রাইক রেট 120 মতো স্ট্রাইক রেট ছিল, বুঝতে পারছো টি টোয়েন্টিতে খুব বাজে স্ট্রাইক রেট, সেটা
0: একেবারে মানে ওটা ডেভেলপ করতে হবে, একটু বেটার করতে হবে। এবং চেন্নাইয়ের জন্য যেটা সেটব্যাক, চেন্নাই ফ্যানদের জন্য, আর যে আমরা এবছর কিন্তু ব্যাট হাতে নামতে দেখলাম না,
1: আর এই বছরই কিন্তু লাস্ট ম্যাচে চেন্নাইয়ের থালা কিন্তু রিটায়ারমেন্ট ঘোষণা করেও দিয়েছিল, তো আর আমরা থালাকে হলুদ জার্সিতে দেখতে পারবো না। আর সেই সঙ্গে লখনৌর কথা, লাস্ট টিম লখনৌর, লখনৌ কিন্তু খুব একটা ভালো খেলেনি। লখনৌর এখানে আমরা লিগ টেবিলে সবার শেষে শেষ করেছে, যার থেকে আমরা আশা রেখেছিলাম যে ঋষভ পান্ত আমাদের ইয়াং ক্যাপ্টেন ভালো কিছু পারফর্ম করবে, কিন্তু সে হলো না।
0: যাকে আমরা ওয়েট করব নতুন কিছু যদি পরবর্তীতে পাওয়া যায়। নিশ্চয়ই যারা এবছর খুব ভালো করতে পারলো না, তারা নিশ্চয়ই আগামী দিনগুলোতে খুব ভালো করবে। 27 তো আমরা গ্র্যান্ড অকশন দেখবো না, 27 শেষে দেখবো, একদম 28 সিজন থেকে হয়তো নতুন রকম ভাবে দল দেখতে পারি। তো নতুন দলে কে কি করছে, কেমন খেলছে, সেদিকে আমাদের চোখ থাকবে। এবং যেটা বলছিলাম যে নতুন তারার জন্ম দেয় আইপিএল, নতুন তারা জন্ম দিয়েছে বৈভব সূর্যবংশীর মতো একজন অসাধারণ ট্যালেন্টের জন্ম দিয়েছে, আরো অনেকে জন্ম দিয়েছে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তো সেই তাদের দিকে তাকিয়ে থাকবো, ওই পুরনো সিংহাসনে নতুন রাজার মতো এসে বসবে নতুন তারকারা, এবং তারা রাজ করবে ভারতীয় ক্রিকেটে, তারাই শাসন করবে বিশ্ব ক্রিকেট। এটাই তো আমরা চাই, এটাই হয়ে আসছে এবং চাইবো এটাই হোক। তাই বৈভব সূর্যবংশীদের মতো যারা নতুন তারকা, তাদের জন্য ডেডিকেট করে থাকবে একটা গান, যে গানটা বলছে যে রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পড়লো আজ। ফিরছি এক্ষুনি এই গানটা শুনে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর ঋত্বিক, সঙ্গে নিয়ে তোমাদের প্রিয় খেলাধুলো।
3: যে বাহক কে সাজ বেহতার কিস্তি আগে হো তো কিসমত।

0: ফিরে এলাম আবারও আড্ডায়, এক পুরনো মসজিদে শুনে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। আর আজকে খেলাধুলো আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছে অর্ণবার ঋত্বিক। আর এই মুহূর্তে আমরা শুধুমাত্র রেডিও রেপারে নেই, আমরা কিন্তু এসে গেছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভেও, তো তোমরা সেখানেও কিন্তু আমাদের সঙ্গে আড্ডা দিতে পারো। আর ঋত্বিক যাওয়ার আগে একটা দারুণ ফ্রি হিট রেখে গিয়েছিল, সেটার উত্তরটা তোমাদের দিতে হবে। একবার প্রশ্ন মনে করি,
1: আর একবার প্রশ্নটা বলে দিচ্ছি, এই বছরে আইপিএল এর সিজনে সব থেকে বেশি চার কে মেরেছে? একদম সহজ প্রশ্ন, তোমরা আমাদের চটপট করে ফোন করে উত্তর দিয়ে দাও, 0332231342 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও চটপট করে তোমরা কমেন্ট করতে পারো। আর এই মুহূর্তে কিন্তু আমরা এখন ফেসবুক পেজে লাইভও রয়েছি,
0: এক্স্যাক্টলি, সেখানে বন্ধুরা কমেন্ট করতে পারো। অলরেডি অমিত্র চক্রবর্তী, যদি খুব ভুল না করে, অমিত চক্রবর্তী কমেন্ট করেছে, বলছে হ্যালো হাই, এবং তোমাদের আড্ডা কিন্তু এখানেও চলতে পারে আমাদের সঙ্গে, সেটা জানিয়ে রাখলাম। আচ্ছা, আমরা ফ্রিডে কথা বলেছি, উত্তর কিন্তু আসছে ফোন লাইনে।
1: নমস্কার,
0: ঝট করে শুনবো আমাদের সঙ্গে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হাই সুদর্শন।
1: না, এবারে নাম বলতে হবে, না হলে তো কি করে হবে?
0: এক্স্যাক্টলি, শঙ্করকে বলবো। শঙ্কর, আমি বুঝতে পেরেছি তুমি শঙ্কর, কিন্তু সবাই কিন্তু বুঝতে পারবে না, তাই তোমার নামটা বলবে, উত্তর দেবে, কিন্তু আজকে নয়, কারণ তুমি একবার অলরেডি উত্তর দিয়েছো।
1: একদম। তো আরো একজন বন্ধু ফোন করে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: না, আমি বলবো বন্ধুদেরকে রেডিও সেট থেকে একটু দূরে এসে ফোন করার জন্য, নাহলে কিন্তু তোমাদের কথা আমরা শুনতে পাবো না। আচ্ছা ঠিক আছে, আমরা ফোন কল আরো একটা পাচ্ছি, দেখি কে রয়েছে আমাদের সঙ্গে। না, আচ্ছা, যারা ফোনে পাচ্ছো না তাদের কি উপায়?
1: তাদের আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কমেন্ট করে দাও, যুববাণী কলকাতা। সেখানে কিন্তু অনেকেই ইতিমধ্যে কমেন্ট করে দিয়েছে, তো আমরা কি কমেন্ট পড়া শুরু করবো এখন?
0: না, আরেকটু ওয়েট করি,
1: আরেকটু ওয়েট,
0: আমরা ততক্ষণে বরঞ্চ চলে যাই এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা একটু আনন্দে রয়েছি, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্ষেত্রে অন্তত, সেটা হচ্ছে গিয়ে অনেকদিন পর একটা টেস্ট ভিক্টরি আসলো,
1: আবার দেশের মাটিতেই হয়েছে সেটা। যে লাস্ট আমরা হোয়াইট ওয়াশ হয়েছিলাম নিউজিল্যান্ডের কাছে,
0: হ্যাঁ,
1: আর তারপরে কিন্তু আমরা সেইভাবে টেস্টে ঘুরে দাঁড়াতে পারিনি, তো এটা জিতেছি, একটা ইনিংসে জিতেছি, আমাদের কাছে খুব ভালো, কারণ এই ওয়ার্ল্ড

0: চ্যাম্পিয়নশিপে কিন্তু
1: খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এত বড় মানে ব্যবধানে জেতাটা এটা একটা বড় ফ্যাক্টর হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে 564 রান 8 উইকেটে
0: করে
1: দেয়, এবং সেখানে সেই ইনিংসটাতে
0: আমরা দুটো সেঞ্চুরি
1: রাহুলের সেঞ্চুরি, তারপরে আমরা দেখেছি একটা আমাদের ক্যাপ্টেন শুভমান গিলের সেঞ্চুরি আমরা দেখেছি, আর সাই সুদর্শনও কিন্তু অসাধারণ একটা,
0: সাই সুদর্শন 81 এবং ঋষভ পান্ত 81, ওয়াশিংটন সুন্দর নট আউট 52,
1: একদম
0: সে কিন্তু ওই আইপিএল এর ফাইনালেও কিন্তু 52 রান করেছিল
1: একেবারে। তো মানে সবাই মোটামুটি ফর্ম দেখিয়েছে, এটা একটা দারুণ সাইন। আমি যদি টপ অর্ডার দেখি, জয়সওয়াল 24, তাছাড়া কিন্তু ঋষভ পান্ত পর্যন্ত প্রত্যেকে ভালো রান পেয়েছে, ধ্রুবজুবল অবশ্য 19 রান, আর একটু বেটার আমরা আশা করবো তার থেকে, কিন্তু ওয়াশিংটন সুন্দর নট আউট 52। এবং ইম্পর্টেন্ট যেটা বিষয়, মানব সুথার, মানব সুথার কিন্তু ডেবিউ ম্যাচ, মানব সুথারকে নিয়ে এই ম্যাচের ব্যাপারে না বললে আমরা মিস করে যাবো অনেকটা। প্রথমে ব্যাট হাতে বলি, ছোট থেকে শুরু করি, ব্যাট হাতে মানব সুথার 41 বলে 28 রান, এটা ছিল ট্রেলার পিকচার, তো আমি বাকি হ্যাঁ বস পিকচারটা কি, মানব সুথারকে আমরা বল হাতে দেখেছি রীতিমতো কাঁপাতে, বল হাতে প্রথম ইনিংসে মানব সুথারকে দেখেছি 6টা উইকেট তুলে নিতে, 10টা মেডেন ওভার করতে
0: 22 ওভারে,
1: ভাবা যায় 22 ওভার বল করে 10টা মেডেন এবং 6টা উইকেট,
0: আর ডেবিউ ম্যাচে মানে ব্যাটেও রান করেছে বলেও প্রথম ইনিংসে 6টা উইকেট, জাস্ট অসাধারণ পারফরম্যান্স,
1: সত্যি অসাধারণ।
0: আর আফগানিস্তানদের ব্যাটারদের তো পুরো নাজেহাল অবস্থা করে দিয়েছিল,
1: এক্স্যাক্টলি। এবং সেকেন্ড ইনিংসও একটা উইকেট নিয়েছে মানব সুথার, ম্যাচে টোটাল 7টা উইকেট,
0: ভালো পারফরম্যান্স,
1: অসাধারণ পারফরম্যান্স। এবং মজার বিষয় একটা হচ্ছে যে ইন্ডিয়ান বোলিং লাইন আপে এই যে একটা হেলদি কম্পিটিশন, বিশেষ করে স্পিন লাইন আপে যদি দেখি,
0: একদম সেখানে আমরা ওয়াশিংটন সুন্দর রয়েছে, কুলদীপ যাদব রয়েছে,
1: এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাকে বলি ঠিক, যে যেমন বললাম যে গোটা ম্যাচ মিলিয়ে 7টা উইকেট নিয়েছে মানব সুথার, প্রথম ইনিংসে 6টা উইকেট নিয়েছে, দ্বিতীয় ইনিংসে কিন্তু জবাব দিয়ে দিয়েছে কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর, ওরা দুজন মিলে 7 উইকেট নিয়ে নিল সেকেন্ড ইনিংসে।
0: তো মানে এখান থেকে বুঝতে পারছি যে পিচটা কিন্তু পুরো স্পিন ফ্রেন্ডলি ছিল, আর পুরো স্পিনাররা কিন্তু দবদবা করে রেখেছিল মাঠে, আর সেই সঙ্গে কিন্তু আমাদের বন্ধু আর ফোন কলে চলে এসে
1: আমাদের সঙ্গে।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: উত্তর এভাবে আমরা নেব না, শঙ্করকে বলবো, শঙ্কর এরকম করলে কিন্তু আমরা এবার থেকে তোমার উত্তরকে ডিরেক্টলি রিজেক্ট করব, একবারে বেশি বারবার ফোন করলে কিন্তু বাকিরা ফোন লাইনে সুযোগ পাবে না,
0: একদম। তো বাকিদেরও সুযোগ করে দিতে হবে, আর সেই সঙ্গে কিন্তু আমাদের ফেসবুক পেজে অনেকগুলোই উত্তর এসেছে, আমরা কি সেই উত্তরটা এবার
1: শুরু করব? কে বলছে, কি বলছে?
0: অনিন্দিতা জানা বলছেন, সাই সুদর্শন, শতদল সামন্ত বলছেন সাই সুদর্শন, তারপরে এখান থেকে নিবেদিতা চক্রবর্তীও বলছেন সাই সুদর্শন।
1: তো একেবারে আমরা দেখতে পাচ্ছি লাইভে কিন্তু উত্তর আসছে, সাহেব মুন্সি বলছে সাই সুদর্শন। তো সেক্ষেত্রে কিন্তু উত্তর অনেকটাই নিশ্চিত বোঝা যাচ্ছে সকলে। তবে একটা লাস্ট ফোন কল, একটা লাস্ট ট্রাই দেখি কে রয়েছে আমাদের সঙ্গে।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: সাই সুদর্শন।
1: না, এটা করলে হবে না শঙ্কর, শঙ্কর এটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না, শঙ্করের উত্তর আমরা আজকে আর নেব না, শঙ্কর এটা তোমায় জানিয়ে দিলাম, এবং তুমি যদি কমেন্টটা উত্তর লেখো সেখানে উত্তর আমরা পড়বো একমাত্র, আদারওয়াইজ তোমার নাম কিন্তু আর আজকে নেব না, এটা মনে রেখো।
0: তো আমরা কি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই?
1: হ্যাঁ, দিয়ে দিই, নিশ্চয়ই দিতে হবে। সঠিক উত্তর সবাই বলেছে সাই সুদর্শন, এবং সাই বোলা তো সহি বোলা, সঠিক উত্তর অবশ্যই সাই সুদর্শন।
0: আর জোরে হাততালি সবার জন্য,
1: সবার জন্য, ওয়েল ডান, ওয়েল ডান। আর আজকে আমরা এবার আস্তে আস্তে পরের সেগমেন্টের দিকে যেতে হবে, কারণ অনেক কিছু আমাদের ঝুলিতে রয়েছে। তবে লাস্ট একটা সাম আপ করে যাই, একটা ইনিংসের সঙ্গে সঙ্গে কিন্তু, দুটো সেঞ্চুরির সঙ্গে সঙ্গে কিন্তু, মানব সুতারের অসাধারণ ডেবিউ এর সঙ্গে সঙ্গে কিন্তু ভারত 300 রানের মার্জিনও রেখেছে, সুতরাং ওয়ান ইনিংস প্লাস 300 রান,
0: আর এটা কিন্তু পয়েন্ট টেবিলে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে ইন্ডিয়ার জন্য। এবার দেখার বিষয় ইন্ডিয়ার পরের যে ইম্পর্টেন্ট সিরিজগুলো রয়েছে সেখানে কিভাবে পারফর্ম করে, এটা একটা ভালো এজ দেবে।
1: একেবারে
0: কিন্তু ভালো ইম্পর্টেন্ট সিরিজ শুরু হতে চলেছে, যেটা হচ্ছে আমাদের ইংল্যান্ড আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ, সেখানে কিন্তু যেটা আমাদের ভাইরাব সূর্যবংশী কিন্তু চলে আসবে,
1: একেবারে সূর্যবংশী যেটা তোমরা বললে 15 বছর 71 দিনে ডেবিউ করতে চলেছে টি টোয়েন্টি সিরিজ আফগানিস্তানের সঙ্গে,
0: আর সেই ম্যাচে কিন্তু আমাদের পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার প্রথমবারের জন্য ইন্ডিয়ান জার্সিতে ক্যাপ্টেন হবে, আর সূর্য কুমার যাদব কিন্তু আর ক্যাপ্টেনশিপ করতে দেখা যাবে না।
1: কিন্তু মজার বিষয় যেটা সূর্যকুমার যাদবকে যখন জিজ্ঞেস করা হয়েছে, একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন যে কি বলবেন যে সূর্যকুমার যাদবের ওয়ার্ল্ড কাপ জেতানোর কয়েক মাসের মধ্যেই ক্যাপ্টেন চেঞ্জ করা হলো, শ্রেয়স আয়ারকে ক্যাপ্টেন করা হলো। হ্যাঁ, আমরা তার অফ ফর্ম দেখেছি, কিন্তু এই চেঞ্জটার পরে সূর্যকুমার যাদব অসাধারণ একটি ভঙ্গিতে অত্যন্ত হাসির সঙ্গেই তিনি উত্তর দিয়েছেন, তিনি অভিবাদন জানিয়েছেন শ্রেয়স আয়ারকে এবং বলছেন তিনি গর্বিত। কেন গর্বিত? কারণ এই নিয়ে পরপর তিনবার মুম্বাইয়ের ক্যাপ্টেন পাচ্ছে ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দল, প্রথম রোহিত শর্মা এবং তারপরে সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ার। মানে মুম্বাই কিন্তু রাজ করছে, মুম্বাই কিন্তু গোটা ভারতকে অধিনায়কত্বের ছাপ দিয়ে, মানে অধিনায়কত্ব দিয়ে মজিয়ে রেখেছে, এটা বলাই বাহুল্য
0: একদম। আর এবার দেখার বিষয় এই রেজাল্ট শ্রেয়স আইয়ার কতদূর নিয়ে যেতে পারে। সবাই আমরা চাইবো যে শ্রেয়স আইয়ার আরও একটা ট্রফি আমাদের কাছে তুলে ধরুক। আর সেই সঙ্গে এইবার কিন্তু আমাদের সেগমেন্টটা চেঞ্জ করতে হবে, কারণ 22 বছর পর আমাদের ইস্ট বেঙ্গল ট্রফি জিতেছে।
1: জেতার পরে আমার মতো অসংখ্য ভক্ত, কোটি কোটি ভক্তের মনে একই রকম আনন্দ ছিল, আছে এবং সেটা গোটা বছর জুড়ে।
0: আর যখন ইস্ট বেঙ্গল নিয়ে কথা হচ্ছে, একটা ফ্রি হিট তোমাদের জন্য রইল যে ইস্ট বেঙ্গলের প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক কে ছিল? একদম সহজ প্রশ্ন, আরো একবার বলে দিচ্ছি, ইস্ট বেঙ্গলের প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক কে ছিল? তোমরা চটপট করে আমাদের কমেন্ট করে দাও আর আমাদের ফোন কল করে দাও। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0322131342 নাম্বার,
1: একেবারে ঝটপট করে তোমরা উত্তর দাও। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই উত্তর নেব, 22 বছরের পরে মানে সেই সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্যের পরে অস্কার ব্লুজের হাত ধরে আমরা যে পেলাম এই ট্রফিটা, সেটা উদযাপন করতে পারি। এবং সেটা উদযাপন করার সবচেয়ে ভালো মাধ্যম এই মুহূর্তে আমার মনে হচ্ছে একটা দারুণ গান। তো সেই গানটা শুনবো, ফিরবো এবং ফিরবো কোথায়, খেলাধুলোর আড্ডাতে, দ্য স্পেশাল সেগমেন্ট, দ্য মোস্ট অওয়েটিং সেগমেন্ট, যেটার জন্য চারটে বছর অধীর আগ্রহে অপেক্ষা করা যায়। অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর অনেক মজার তথ্য, অনেক আনন্দের কথা, অনেক এক্সাইটিং কথা নিয়ে কিন্তু ফিরছি অর্ণবার ঋত্বিক, কোথাও যেও না। তবে তার আগে থাকবে ফুটবলকে নিয়ে গান, থাকবে সিদ্ধার্থ রায় অর্থাৎ সিধুর কণ্ঠে, সব খেলার রাজা ফুটবল বলছে যে গান, সেই গানটা নিয়ে ফিরছি এক্ষুনি, কোথাও যেও না। তারপরে আসছে ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক গল্প।

0: আর মাত্র কয়েকদিন বাকি, আমরা চলে এসেছি স্টুডিওতে।
1: এক্স্যাক্টলি, এবং সেই অপেক্ষার অবসান ঘটছে খুব শিগগিরই, 12 তারিখ রাত্রিবেলা মাঝরাতে আমরা কিন্তু শুরু করতে চলেছি দ্য মোস্ট অ্যাওয়েটিং ইভেন্ট, দ্য স্পোর্টস ইভেন্ট, দ্য মোস্ট অ্যাওয়েটিং স্পোর্টস ইভেন্ট, দ্য মোস্ট সেলিব্রেটেড স্পোর্টস ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
0: আর এই বছরে আমরা আমাদের প্রত্যেকটা গোট, প্রত্যেক দলের ফেভারিট প্লেয়ারসদের হয়তো শেষবারের মতো দেখতে পারবো, যেরকম আমাদের পর্তুগালের লাল জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বা আমাদের আর্জেন্টিনার দ্য গোট দ্য মেসি, বা আমাদের ব্রাজিলের নেইমার দ্য স্যান্টোস জুনিয়র, বা আমাদের ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ
1: এনজাটিন। এবং তোমরা জিজ্ঞেস করছিলে যে আমাদের ফেভারিট প্লেয়ারের নাম কি, আমাদের লাইভে কমেন্ট করেছে দেখতে পেলাম অয়ন দেবনাথ। আমাদের ফেভারিট প্লেয়ার কে? আমাদের মনটা বড় খুশি হয়ে যায়, আমার মনটা বড় খুশি হয়ে যায়। প্রথমে আমারটা বলি, কারণ আমার আগের থেকে এক্ষেত্রে একটু দ্বিমত রয়েছে। আমার মন খুশি
0: মত রয়েছে,
1: নিশ্চয়ই এখানেও রয়েছে। আমার মন খুশি হয়ে যায় যখন মাঠে আমি এই আওয়াজটা শুনতে পাই। মেসি মেসি বলতে বলতে গোটা ওয়ার্ল্ড কাপ সিজনটা কাটাবো, এটাই এটাই আমার ইচ্ছে। এবং আরো একবার তার হাতে সেই গোল্ডেন ট্রফিটা দেখতে পাবো, এটাই আমাদের আশা।
0: আর তার ট্রফিটা এবার কে ছিনিয়ে নেবে সেটাও তোমরা শুনে নাও।
1: মানে না না, ছিনিয়ে নেবে কিনা বলা যায় না। তবে ঋত্বিকের মনে যে কথা বাজছে সে কথা হলো এটা, যখন এই সমস্ত চ্যান্টিং করতে থাকে তখন আমাদের উত্তেজনার পারদ এতটা বেড়ে যায় যে মানে সেটা আমাদের মানে মনে থেকে যায় এই সমস্ত মোমেন্ট গুলো, এবং এগুলোর জন্য ওয়েট করে থাকা আমাদের। তো এবার খুব ঝটপট করে আমরা চলে আসবো ওয়ার্ল্ড কাপের কথাবার্তায়। তবে তার আগে আমাদের ফোন লাইনে এক বন্ধু আমাদের দেওয়া ফেভারিটের উত্তর নিয়ে শুনে চলে এসছে, সুমুখে রয়েছে আমাদের সঙ্গে।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: না, শোনা গেল না। যারা ফোনে পাচ্ছ না তাদেরকে বলছি, তোমরা কমেন্ট করতে পারো। ফিল্ডটা একবার মনে করাই, বলতে হবে যে ইস্টবেঙ্গলের প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক কে? ইস্টবেঙ্গলের প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক কে? ফোন লাইনে আরো এক বন্ধু আমাদের সঙ্গে।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আপনার উত্তর আমরাও নেব। এবং আমি শঙ্করকে বলেছি যেটা বলার, আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করছি, ফোন লাইন আপনাদের জন্য খোলা। আরো এক বন্ধু ফোন লাইনে।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আপনার নামটা? প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়কের নাম কি? ঝটপট করে উত্তর দিতে হবে।
0: একদম সহজ প্রশ্ন,
1: একদম সহজ প্রশ্ন। আর এবার আমরা চলে আসি, তোমরা উত্তরটা ভাবতে থাকো, আমরা চলে আসি পরের কথায়। যে কথাটা হচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপ, এবং এবারের আয়োজক দেশ আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।
0: আর এই বছরে কিন্তু তিনটে আমরা ম্যাসকট দেখতে পারছি। আর এই বছর এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা অনেক 48টা দেশ দেখছি, যেটা অনেক বড়। এই প্রথমবারের মতো 32 থেকে 48
1: প্রথমবারের জন্য 48টা দলের মহাযজ্ঞ আমরা দেখতে পাবো এবার। এবং যেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে 32 বদলে 48টা দল যেমন খেলছে, তাদেরকে কিন্তু 12টা গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল। এবং যেটা স্বাভাবিকভাবেই

0: ম্যাচের সংখ্যা 64 থেকে বেড়ে হয়ে গিয়েছে 104। মানে আমাদের এই এন্টারটেইনমেন্টটা
1: 104
0: ম্যাচে মানে আমাদের আনন্দটা কত গুণ বেড়ে গিয়েছে বুঝতে পারছো।
1: আর তার উপরে এইবার নকআউটটা কিন্তু একটু মজাদার বিষয় হচ্ছে। প্রথম 12 গ্রুপের মধ্যে থেকে টপ 2 তো বাই ডিফল্ট কোয়ালিফাই করছে, বাট যারা 3 নম্বর পজিশনে থাকবে, এবার এই 12 গ্রুপের থেকে যেই টপ 8-3 পজিশনে থাকবে তারা কিন্তু নকআউটে অর্থাৎ রাউন্ড অফ 32 তে কোয়ালিফাই করবে। তো এখানে কিন্তু অনেক পজিশনও খুলে গেছে সবার জন্য, বাট এখানে কিন্তু অনেক কম্পিটিশনও বেড়ে গেছে।
0: এক্স্যাক্টলি, আসলে কম্পিটিশন হওয়া ভালো, হেলদি কম্পিটিশন ইজ অলওয়েজ গুড, এবং ফুটবল ইজ অল অ্যাবাউট কম্পিটিশন, ফুটবল ইজ অল অ্যাবাউট দ্য ইন্টেনশনস, দ্য ইন্টেন্স প্লে, এবং সব মিলিয়ে ফুটবলের যে মধু সে মধুর মজা বাঙালিরা তো নিতে জানে এটুকু আমরা বলতে পারি। এবং তেমনই আমরা কিন্তু অপেক্ষা করছিলাম 4 বছর, এবং সেই 4 বছরের অপেক্ষার পরে এবছর খুব সম্ভবত যেটা ঋত্বিক শুরুতে বলছিল, দ্য লাস্ট ডান্স অফ আওয়ার গোটস, হয়তো আমরা দেখতে পাচ্ছি
1: একদম, যেখানে আমরা মেসি, নেইমার আর আমাদের গোট রোনাল্ডোকে একদম শেষবারের মতো দেখবো।
0: মেসি 39 বছর বয়স এবং রোনাল্ডোর 41 বছর বয়স, তো এর পরেও যদি তারা ওয়ার্ল্ড কাপ খেলে সেটা আমাদের জন্য বাড়তি পাওনা, তবে এবছর পাচ্ছি চুটিয়ে উপভোগ করে নিয়ে এটুকুই বলার
1: একদম।
0: এবং এবছর মেসি রোনাল্ডোর কথা তো হলো, তবে যেটা বলতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র মেসি রোনাল্ডোর কথা বললে তো হবে না, এবছর স্টুডিওর বাইরে থেকে একটা বিশেষ উপহার তোমাদের জন্য রয়েছে। যেটা বলছিলাম যে আমরা দুজন তো আড্ডা দিচ্ছি, তবে স্টুডিওর বাইরে থেকে আমাদেরই এক বন্ধু স্বপ্নময়, স্বপ্নময় একটা বিশেষ কিছু কথা ভাগ করে নেবে আমাদের সঙ্গে এই ওয়ার্ল্ড কাপ নিয়েই। ওয়ার্ল্ড কাপের টিম নিয়ে আমরা বলবো না, আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আড্ডা দেবো, ওয়ার্ল্ড কাপের টিমগুলোকে নিয়ে আড্ডা দিচ্ছে স্বপ্নময়, বেশ কিছু তথ্য ভাগ করে নেবে, কোন দলের কি অবস্থা এবং কোন দল কোন পজিশনে দাঁড়িয়ে আছে, কতটা প্রিপেয়ার্ড, সবটা বলবে স্বপ্নময়। ফিরছি এক্ষুনি কোথাও যেও না, তার আগে স্বপ্নময় থেকে শুনে নাও এবছর ফিফা ওয়ার্ল্ড কাপের হাল হকিকত।
2: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ, আর এবছর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এসে গিয়েছে আমাদের সামনে। এবার বিশ্বকাপ শুধুমাত্র বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিরোপা জয়ের টুর্নামেন্ট নয়, বরং এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় সংস্করণ। প্রথমবারের জন্য 48 দল অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে 3 দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তাহলে চলো শুরু করা যাক, প্রথমেই কথা বলি নতুন ফর্ম্যাট নিয়ে। এবারের বিশ্বকাপে প্রথমবারের জন্য 48 দল অংশ নেবে। আগে আমরা 32 দলের বিশ্বকাপ দেখেছি, কিন্তু এবার দল সংখ্যা অনেক বেড়েছে। এর ফলে আরো বেশি দেশ বিশ্বকাপ মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। দলগুলিকে 12 গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে 4 দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপে শীর্ষ 2 দল এবং সেরা 8 তৃতীয় স্থানাধিকারী দল নকআউট রাউন্ডে যাবে। এর মানে হলো নকআউট পর্ব শুরু হবে রাউন্ড অফ 32 থেকে, ফলে ম্যাচের সংখ্যা বাড়বে এবং বিশ্বকাপের আসর এবছর দর্শকদের জন্য আরো বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। এবার শিরোপার জন্য কারা মূল দাবিদার বা কাদের হাতে উঠতে চলেছে বিশ্বকাপ শিরোপা, চলো একবার চট করে দেখে নেওয়া যাক। প্রথমেই বলি আর্জেন্টিনার কথা। 2022 সালে কাতারে তারা দীর্ঘ 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয় করেছিল। সেই দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখনো জাতীয় দলের অংশ, যদিও দলের অনেক তারকা বয়সের দিক থেকে ক্যারিয়ারে সামান্য চলে এসেছে, তবুও আর্জেন্টিনা এখনো অত্যন্ত শক্তিশালী একটি দল। বিশেষ করে মেসি, রদ্রিগো ডি পল, নিকোলাস ওটামেন্ডি এগুলোর উপর কিন্তু বাড়তি একটা নজর থাকবে। তাদের সংগঠিত ডিফেন্স, শক্তিশালী মিডফিল্ড এবং বড় ম্যাচের মানসিকতা তাদেরকে অন্যতম ফেভারিট করে তুলেছে। এরপর আসছে ফ্রান্স। গত 2 বিশ্বকাপেই তারা ফাইনালে খেলেছে। 2018 সালের চ্যাম্পিয়ন এবং 2022 সালের রানার্স আপ হওয়া ফ্রান্স স্কোয়াডে এখনো কিন্তু বিশ্ব সেরাদের সমস্ত প্লেয়ারই প্রায় মজুদ রয়েছে। তাদের দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। অনেক বিশেষজ্ঞের মতে ফ্রান্সই হতে পারে 2026 বিশ্বকাপের অন্যতম ভারসাম্যযুক্ত দল। এবার কথা বলি স্পেনকে নিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে স্প্যানিশ ফুটবল আবারও উত্থানের পথে। নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলাররা কিন্তু দলে যোগ দিয়েছে এবং পজিশন ভিত্তিক ফুটবল

বিশ্বে অন্যতম কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হয়। যদি তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে কিন্তু বলাই যায়। ইংল্যান্ড এবারও বড় আশা নিয়ে মাঠে নামবে। গত কয়েকটি বড় টুর্নামেন্টে তারা নিয়মিত সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছেছে, কিন্তু অল্পের জন্য ট্রফি জিততে পারেনি। তাদের বর্তমান প্রজন্মকে ইংল্যান্ডের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে ধরা হয়। প্রশ্ন একটাই, চাপের মুহূর্তে তারা কি নিজেদের সেরা ফুটবল খেলতে পারবে? আর বিশ্বকাপের আলোচনা হবে, অথচ ব্রাজিলের নাম আসবে না, তা কি করে হয়? পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সবসময় বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। সাম্প্রতিক বছরগুলোতে কিছু ওঠানামা থাকলেও তাদের প্রতিভার ভাণ্ডার এখনো সুবিশাল। ব্রাজিল যদি সঠিক ভারসাম্য খুঁজে পায়, তাহলে যে কোনো দলকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে। কার্লো আনসেলোত্তি আসার পর থেকে ব্রাজিল দলের যেন তো নবে উত্থান শুরু হয়েছে। নেইমারের অন্তর্ভুক্তি, এছাড়াও বেজলি, এন্ড্রিকে এবং আরো প্লেয়াররা তারা যেহেতু উপস্থিত রয়েছে, সুতরাং ব্রাজিলকে কিন্তু শিরোপার অন্যতম দাবিদার হিসেবে করা যেতেই পারে। এবার আসি যার ঘরের প্রসঙ্গে। বিশ্বকাপের ইতিহাস বলে সবসময় অন্তত একটি দল প্রত্যাশার চেয়ে অনেক অনেক ভালো ফল করে। মরক্কো এই উদাহরণের সবচেয়ে বড় নাম। 2022 বিশ্বকাপে তারা সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছিল। আফ্রিকান ফুটবলের শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি। জাপানও ক্রমশ শক্তিশালী হচ্ছে। ইউরোপের বড় বড় লিগে তাদের বহু খেলোয়াড় নিয়মিত খেলছে। ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং দলগত সমন্বয় তাদের সবচেয়ে বড় শক্তি। ক্রোয়েশিয়াকে কখনোই অবমূল্যায়ন করাটা উচিত নয়। ছোট দেশ হলেও বিশ্বকাপে তারা বরাবর নিজেদেরকে প্রমাণ করেছে। এছাড়া স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতিও কিন্তু বিশেষ নজর থাকবে। নিজেদের মাঠে খেলার সুবিধা অনেক সময় পার্থক্য গড়ে দিতে পারে। এখন আলোচনা করা যাক সেই সকল খেলোয়াড়কে নিয়ে যাদের দিকে সারা বিশ্বে নজর থাকবে। এটি এমন একটি বিশ্বকাপ যেখানে একদিকে আমরা হয়তো কয়েকজন কিংবদন্তি শেষ অধ্যায় দেখতে পারি, অন্যদিকে নতুন সুপারস্টারদেরও উত্থানও দেখতে পারি। নতুন প্রজন্মের মধ্যে ইউরোপের বেশ কয়েকজন ফুটবলার ইতিমধ্যে বিশ্বমঞ্চে নিজেদেরকে পরিচিত করে তুলেছে। 2026 বিশ্বকাপ হতে পারে তাদের জন্য সুপারস্টার হওয়ার চূড়ান্ত মঞ্চ। বিশ্বকাপ সবসময় এমন কিছু খেলোয়াড়কে তুলে আনে যাদের নাম টুর্নামেন্টের আগে খুব বেশি আলোচনায় থাকে না, কিন্তু কয়েকটি অসাধারণ পারফরমেন্স তাদের রাতারাতি বিশ্বতারকায় পরিণত করে। এই বিশ্বকাপেও আমরা হয়তো এমন কিছু নতুন নায়কের উত্থানের গল্প সাক্ষী হব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাগতিক দেশগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে পুরো বিশ্বকাপ। উত্তর আমেরিকার বিশাল স্টেডিয়ামগুলোতে লক্ষ লক্ষ দর্শকদের উপস্থিতি বিশ্বকাপকে এক অন্য মাত্রা দেবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এই বিশ্বকাপ সে পৃথিবীকে আরও ত্বরান্বিত করতে পারে। মেজর লিগ সকার আসার পর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবল অন্যতম স্টেপল স্পোর্টস এবং বিশ্বকাপের আয়োজন তারই অন্যতম নিদর্শন। কি হবে 2026 বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন? আর্জেন্টিনা কি আবারও ট্রফি জিতবে? ফ্রান্স কি নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবে? ব্রাজিল কি এবছর তাদের এক্সাক্ট জয় করতে পারবে? অনেক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে ঘুরছে ফুটবল প্রেমীদের মাথায়। ফুটবলের সৌন্দর্য কিন্তু এখানে কাগজে কলমে শক্তিশালী দল সবসময় জেতে না। বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে ইতিহাস তৈরি হয়, কিংবদন্তির জন্ম হয়, কোটি কোটি মানুষের আবেগের বিস্ফোরণ ঘটে। তাই 2026 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হবে ফুটবলের নতুন যুগের সূচনা। আজকের মতো আমি সবসময় এখানে শেষ করছি। তোমাদের মতো আমারও চোখ আজকে এবছর বিশ্বজয়ের গল্পে। ততদিনের জন্য বিদায়।

এম আবারও আড্ডায় স্বপ্নময় অনেকগুলো গল্প বললো বটে ওয়ার্ল্ড কাপ নিয়ে, অনেকগুলো দলের বিষয় বললো, সবটা ও শেয়ার করে ফেললো বটে, কিন্তু তুমি সবকিছু বললেও কিছু

0: না, আমরা যে কয়েকটা পয়েন্ট বলবো বলছিলাম ওয়ার্ল্ড কাপের এবারের বিষয়, স্পেশালিটি এবারে বলটা ট্রিয়োন্ডা, ট্রিয়োন্ডার কথা বলি। ট্রিয়োন্ডা এমন একটা বল যে বলটা 500 Hz এর মোশন সেন্সর চিপ রয়েছে যে বলে, মানে যে বলটা প্রতি সেকেন্ডে 500 বার ডেটা রেকর্ড করে মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু অফ সাইডের বিষয়ে একেবারে নির্ভুল সিদ্ধান্ত জানাতে পারবে।
1: তার মানে এই বছর কিন্তু সব থেকে নিখুঁত ডিসিশন হবে যে গো। অনেক সময় আমরা দেখেছি যে অফ সাইড নিয়ে অনেক সমালোচনা হয়, আর এইবার কিন্তু সেইগুলো হবে না,
0: আশা করা যায় হবে না,
1: সংখ্যায় কম হবে
0: একেবারে। এছাড়া কিন্তু 3D স্ক্যানের একটা বিষয় রয়েছে এবছর, প্রতিটা খেলোয়াড়ের ফুল বডি 3D স্ক্যান করা হচ্ছে এবং 104টা ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে কিন্তু রেফারি ভিউ প্রযুক্তির মাধ্যমে দর্শকরা মাঠের রেফারিদের দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিতর্কিত মুহূর্তগুলো হবে মাঠের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাবে রিপ্লেতে। তো এটা একটা বিশাল বড় দিক যে রেফারির ভিউ থেকে দেখা।
1: এই বছর কিন্তু অনেক ইয়াংস্টার্সরা রয়েছে আর অনেক তারকারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলবে, তার মধ্যে হচ্ছে আমাদের আর্লিং হ্যালান্ড, যে ক্লাব ফুটবলে তো এত বছর ধরে এত অসাধারণ পারফর্ম করেছে, এইবার তার প্রথম বিশ্বকাপ। আর্লিং হ্যালান্ড নরওয়ের হয়ে কিভাবে খেলে সেটা দেখার বিষয়। তারপরে আমাদের ওয়ান্ডার কিড এমবাপে, সে তো পরপর দুবার ওয়ার্ল্ড কাপে এত সুন্দর পারফরমেন্স করেছে, দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ জিততে জিততে জিততে পারলো না,
0: যারা প্রথমবারের জন্য কিন্তু সুযোগ পাচ্ছে ওয়ার্ল্ড কাপে মানে অংশ নেওয়ার, তো সেদিকে আমরা তাকিয়ে থাকবো, তারা কতটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সে বিষয়ে আমরা নিশ্চয়ই তাকিয়ে থাকবো। আর এবং চেনা তারকাদের কথা তো বললই, তাদের দিকে তো তাকিয়ে থাকতেই হবে, তবে নতুনদের দিকেও তাকিয়ে থাকবো
1: একদম।
0: এবার যেটা বিষয় সেটা হচ্ছে, অনেকে অপেক্ষা করি আমরা ব্রাজিল আর্জেন্টিনার যে সুপার ক্লাসিকো সেটা হবে কি, বা
1: ইস্টবেঙ্গল
0: ম্যাচ কি হবে।
1: দেখো চান্স কতটা, পর্তুগাল আর্জেন্টিনার একটা ভালো সুযোগ রয়েছে, পর্তুগাল যদি তার গ্রুপ স্টেজে টপ কোয়ালিফাই করে, আর এটার খুব ভালো সম্ভাবনা রয়েছে কারণ পর্তুগালের গ্রুপ খুবই ইজি এই বছর, আর আর্জেন্টিনারও কিন্তু গ্রুপ খুবই ইজি, তো এরা দুজনে যদি টপ কোয়ালিফাই করে তাহলে রাউন্ড অফ 32 কিন্তু তাদের আমরা দেখতে পারবো
0: একেবারে, এটা একটা চান্স। এবং ব্রাজিল আর্জেন্টিনা যদি বলো তাহলে চান্স খুব কম, চান্স একমাত্র সেমিফাইনাল কিংবা ফাইনালে বলা যেতে পারে, যদি ফাইনালে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ব্রাজিল, আবার ইস্টবেঙ্গল চলে যাচ্ছে আমি, আর্জেন্টিনা ব্রাজিল
1: উচ্ছ্বাসিত
0: ফাইনাল থেকে বলতে পারিনি
1: সেই আনন্দ,
0: যদিও আর্জেন্টিনা ব্রাজিল যদি ফাইনাল হয় তাহলে বোধ হয় এবছরের ওয়ার্ল্ড কাপটা একটা এক্সট্রা রং পাবে, যে রংটার জন্য আমরা অপেক্ষা করব। তবে অপেক্ষার অবসান হয়ে এসেছে আর কয়েকটা দিন, 12 তারিখের জন্য অপেক্ষা
1: একদম, বিশ্ববাসী এবার 12 তারিখের জন্য অপেক্ষা, টিভির জন্য অপেক্ষায় থাকবে
0: একদমই। তো এবার আমাদেরকে বলতে হবে বিদায়, আমরা আর 2-3 দিন ওয়েট করি, তারপর এনজয় করি ফিফা ওয়ার্ল্ড কাপ, তোমরাও এনজয় করো
1: ফুটবল।
0: এবং শেষ উত্তরটা দিয়ে যাই, উত্তরটা হচ্ছে আমরা প্রশ্ন করেছিলাম যে প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক হচ্ছে আমাদের ইস্টবেঙ্গলের জন্য বিজন সিং, উত্তরটা পাইনি কারুর থেকে, আমরাই তাই দিয়ে দিলাম। আর এই উত্তর দিয়ে আজকের মতো বিদায় নিতে হবে, সবাই খুব ভালো থেকো আর অবশ্যই সঙ্গে দেখো তোমার প্রিয় খেলাধুলো অনুষ্ঠানটাকে, এবং অবশ্যই সঙ্গে দেখো তোমার প্রিয় ফুটবলকে। আজকে যেতে যেতে একটা দারুণ গান দিয়ে শেষ করব, যেখানে রূপম ইসলাম এবং সিধু বলছে যে শেষে কি হয়, খেলার শেষে রেফারির বাঁশি বাজে একদমই। আজকেও রেফারির বাঁশি দিয়ে শেষ করছি, তোমাদের সঙ্গে ছিলাম অর্ণব আর ঋত্বিক, সঙ্গে নিয়ে খেলাধুলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী বিশ্বনাথ চন্দ্র।

শুনলেন শ্যামাসঙ্গীত বিশ্বনাথ চন্দরকণ্ঠে, আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তিন জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে কোলাঘাটে পৌঁছলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। তিন জেলার প্রশাসনিক আধিকারিক, সাংসদ ও বিধায়কদের নিয়ে আয়োজিত এই বৈঠকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন। এছাড়াও বৈঠকে মেদিনীপুর লোকসভার তৃণমূল সাংসদ জুন মালিয়া, কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব যোগ দিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেওয়া ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয় ছিল তাদের আলোচ্যসূচিতে। অর্থমন্ত্রী সীতারামন জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা ও পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। প্রত্যেক যোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা লাভ করেন তাও সুনিশ্চিত করা হবে। শুভেন্দু অধিকারীর অনুরোধে সাড়া দিয়ে শ্রীমতী সীতারামন বলেন, ঋণের যোগান আরও বাড়াতে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অগ্রণী শিল্প সংস্থা এবং ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থাগুলির সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান। বর্তমানে চালু 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের জন্য চলতি মাসে রাজ্যকে ওই 700 কোটি টাকা দেওয়া হবে। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বিকশিত ভারত গ্রামীণ রোজগার ভিবিজি রামজি প্রকল্প। এতে 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ের জন্য 300 কোটি টাকা এবং চতুর্থ পর্যায়ের জন্য 463 কোটি 88 লক্ষ টাকাও রাজ্যকে গতকাল দেওয়া হয়েছে। 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির মোকাবিলায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে এর কাজ শুরু হয়েছে। এই কর্মসূচিতে রাজ্য সরকার কোন রকম অস্বচ্ছতা বা দুর্নীতি বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়েছে। তার প্রেক্ষিতে কাজের রূপায়ণে নজরদারি বৃদ্ধি এবং প্রতিটি স্তরে জবাবদিহি সুনিশ্চিত করতে এবার জেলা শাসকদের উদ্দেশ্যে কড়া নির্দেশ শিক্ষা জারি করেছেন মুখ্য সচিব। পূর্বমন্ত্রী অভিমন্ত্রীরা পাল বলেছেন, পাহাড়ি এলাকায় অবৈধ নির্মাণ বা বেআইনি বহুতল তৈরি হয়ে থাকলে তা চিহ্নিত করে নোটিস দেওয়া হবে। তারপরেও নিয়ম না মানা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই ধরনের নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও তিনি স্পষ্ট জানান। দার্জিলিং ও মিরিক সফরে পূর্বমন্ত্রী আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। দার্জিলিং পাহাড়ে পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আশ্বাস নেন তিনি। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, 2/24 পরগনার কয়েকটি অঞ্চলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় বলা হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায়

ভারী বৃষ্টির সম্ভাবনা 7-11 সেন্টিমিটার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জানানো হচ্ছে, ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে, কখনো বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার সমুদ্র উপকূলে আগামী 12 ঘন্টা সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। আগামী 12 ঘন্টা পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধির সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ রাত 11:30 পর্যন্ত 16-19 সেকেন্ড স্থায়িত্বের 1-1.1 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ থাকতে পারে, ফলে স্রোত বৃদ্ধির সম্ভাবনা থাকায় নৌ চলাচল এবং অন্যান্য ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে ফল ও সবজি সংরক্ষণ বিষয়ে। আর এ বিষয়ে বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ফল ও সবজি সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষক অলোক কুণ্ডু। অলোকবাবু নমস্কার।
2: নমস্কার নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় ঘরোয়া পদ্ধতিতে ফল ও সবজি সংরক্ষণ, তো প্রথমেই আপনার কাছে জানতে চাইব ঘরোয়া পদ্ধতি বলতে আমরা ঠিক কি বুঝব?
2: আমরা ঘরোয়া পদ্ধতিতে বলতে ঘরে বা ঘরের মধ্যে যে সংরক্ষণ করব, আমাদের অনেক ফল বা সবজি সবসময় অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই সংরক্ষণ মানেটা হচ্ছে অনেকদিন জিনিসটাকে ভালো রাখা, এটাকেই সংরক্ষণ বলা হয়।
1: মানে নষ্ট হতে না দেওয়া,
2: নষ্ট হতে না দেওয়া, যেমন দীর্ঘদিন সেটা আমাদের খাদ্যের গুণাগুণ বজায় রেখে সঠিক থাকবে, এটাই সংরক্ষণ।
1: তাহলে এই যে ঘরোয়া পদ্ধতিতে আমরা সংরক্ষণ করার কথা ভাবছি, তো এইখানে তো আমাদের যে গ্রাম বাংলায় আমরা দেখি যে অনেক সময় আমাদের সবজি হোক ফল হোক উদ্বৃত্ত হয়ে যায় এবং সেটা বাজারজাত হলো না পুরোটা, তখন বাকিটা নষ্ট হয়ে যায়। তো সেটাকে আমরা যাতে ঘরে সংরক্ষণ করে রাখতে পারি তার জন্য তো নানা ধরনের সংরক্ষণের উপায় থাকতে পারে, তো সেগুলো ঠিক কি রকম?
2: আমাদের যেসব ফল বা সবজি নষ্ট হয়ে যায় তার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন কোনো একটা জিনিসকে আমরা নুন দিয়ে সংরক্ষণ করতে পারি, হলুদ দিয়ে সংরক্ষণ করতে পারি, চিনি দিয়ে সংরক্ষণ করতে পারি, তার অনেক প্রসেস আছে। আমি এগুলো কি কি উপকরণগুলো বলছি, সর্ষের তেল আছে, ভিনেগার আছে, এইগুলো আমাদের ঘরে যেসব জিনিসগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেই সব জিনিস দিয়েই আমরা কিন্তু সংরক্ষণ করব। বা আমরা অন্য কোনো বাইরে কোনো কেমিক্যাল অ্যাড না করেই বাড়িতে অবস্থায় ঘরের মধ্যে থেকেই বাড়িতে যেসব জিনিস আছে সেইগুলো দিয়েই আমরা সংরক্ষণ করতে পারবো।
1: তো এই যে আমরা যে বাড়ি ঘরের যে ব্যবহার্য যে জিনিসপত্রের কথা আপনি মশলাপাতি থেকে শুরু করে তেল নুন হ্যাঁ এই যে চিনি বললেন, তো এই সব জিনিস দিয়ে ফল সংরক্ষণ বা সবজি সংরক্ষণ যদি করি তাহলে সেটা কতদিন পর্যন্ত এটা স্থায়িত্ব বা ভালো থাকবে?
2: এটা আমি আপনাকে বলছি, এক একটা প্রোডাক্ট এক এক রকম। আমি কিছু কিছু প্রোডাক্ট বলছি যেগুলো সাধারণত আমাদের ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করা হয়। যেমন ধরুন বাঁধাকপি, বাঁধাকপি আমরা সংরক্ষণ বাড়িতে অনেকে করি কিন্তু আধুনিক পদ্ধতিটা আমরা জানি না। যেমন আমরা বাঁধাকপি কেটে একটুখানি নুন দিয়ে রোদে শুকালাম, মানে এটা ডিহাইড্রেশন প্রসেস। এই যে ডিহাইড্রেশন প্রসেস তো কিন্তু আধুনিক পদ্ধতিতে যদি একটু করা যায়, আমরা বাঁধাকপিটাকে একটু ব্লাঞ্চিং বা ভাপানো গরম জল করলাম, 95 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা হলো, সেই সময় 10 সেকেন্ড থেকে 1 মিনিটের পর্যন্ত ওটাকে ডুবিয়ে রেখে বাঁধাকপিটাকে মানে ব্লাঞ্চিং মানে হচ্ছে জলে গরম জলে ভেজানো।
1: আচ্ছা,
2: সেটা 10 সেকেন্ড থেকে এক একটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। হ্যাঁ, কোনোটা আদায় একরকম, বাঁধাকপিতে একরকম, গাজরে একরকম, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। হ্যাঁ, এই গরম জলে এটাকে আমরা ব্লাঞ্চিং বলি অথবা এটাকে বাংলায় বলে ভাপানো। এই ভাপানোটাকে যদি চুবিয়ে তারপর যদি রোদে শুকাই তাহলে কিন্তু জিনিসটা একদম ফ্রেশ থাকবে। এই যে ব্লাঞ্চিংয়ের উপকারিতাটা কি অনেকে জানে না, সেটা হচ্ছে এমনি কেটে ওটা শুকায় ওটা কালো হয়ে যায়। আমাদের বাঁধাকপির মধ্যে যে এনজাইম থাকে ক্ষতিকারক এনজাইম, সেই এনজাইমগুলো গরম জলে ওটা নষ্ট হয়ে যায়।
1: আচ্ছা,
2: যে জীবাণু থাকে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যায় বলে আমরা যদি রোদে শুকাই তাহলে একদম ফ্রেশ থাকবে এবং এটা আমি সারা বছর ব্যবহার করতে পারবো। শুকানোর পর আমি একটা কন্টেনার প্লাস্টিক কন্টেনারের মধ্যে রেখে দিলাম, যখন তরকারি বর্ষাকালে সবজির অভাব হবে এইটাকে একটু গরম জলে ভিজিয়ে ওটাকে আবার আগের মতন রূপ হয়ে যাবে, ফ্রেশ মতন হয়ে যাবে।
1: বেশ,
2: তারপর ওইটাকে যে প্রসেসে আমরা বাঁধাকপি রান্না করি সেই রান্নাটা আমি করতে
1: পারি। এইভাবে কি সমস্ত বাঁধাকপির কথা আপনি যেমন বললেন, এইভাবে কি সমস্ত ধরনের সবজি সংরক্ষণ করা সম্ভব?
2: এবার কিন্তু যেটার প্রয়োজন বেশি, যেমন বাঁধাকপিটা খুব প্রয়োজন।
1: আচ্ছা,
2: হ্যাঁ, আদা, আদা আমরা খুব চাহিদা, আদা, শুকনো আদা যদি আমি বাড়িতে গুঁড়ো করে রাখি। আদা সব সময় দাম একরকম থাকে না, আমি যখন দামটা কম থাকবে আদার, তখন আদাটাকে এই যে বাঁধাকপির মতন যে প্রসেসটা বললাম, একটু ব্লাঞ্চিং করে তারপরে রোদে শুকাতে পারি, তাহলে কিন্তু আদা খুব চাহিদা। আমি আমি বলতে চাইছি যেসব জিনিসগুলোর চাহিদা সেই সবগুলোর সংরক্ষণ করাটা খুবই জরুরি।
1: তাহলে বর্তমানে আমরা যদি ভাবি যে তাহলে সবজি সংরক্ষণের কথা, তাহলে যে কোনগুলোর চাহিদা বেশি?
2: যেমন টমেটো, আদা, বাঁধাকপি, এইগুলোর চাহিদা সবচেয়ে বেশি। পেঁয়াজ, পেঁয়াজের দাম অনেক সময় বেড়ে যায়, পেঁয়াজ, রসুন, কিন্তু আলু, আলুও করা যাবে।
1: আচ্ছা,
2: আলুটাকে পাউডার ফর্মে করা যাবে। এই যে এই প্রসেসটা বললাম, এই প্রসেসটাকে বলছে জল নিষ্কাশন পদ্ধতি বাংলায় বললে, এটাকে ডিহাইড্রেশন প্রসেস। মানে কোনো খাবারে যদি জল থাকে তাহলে নষ্ট হয়ে যায়, এই জলটাকে আমি যদি অপারেশন করতে পারি, অপসারণ,
1: আমি জলটা বের করে দেওয়া,
2: জলটা বের করে দেওয়া। যেমন অনেক সময় শুটকি মাছ পাওয়া যায়, সে ওটা তো মাছের মধ্যে জল থাকে না, সেই রকম ফল সবজির ক্ষেত্রেও যদি জলটাকে আমি বার করে নিতে পারি, এবং জল করার প্রসেস মানে এমনি কেটে আর শুকালাম, তাহলে কিন্তু হবে না।
1: আচ্ছা,
2: তাহলে ওটা কালো হয়ে যাবে, এনজাইম থাকার জন্য একটা ভোটকা খারাপ গন্ধ হবে, ব্যাড স্মেল হবে, ওটা কিন্তু আর খাওয়া যাবে না।
1: তাহলে আপনি ঠিক কিভাবে এটাকে শুকাতে বলছেন?
2: এইটা হচ্ছে আগেই বলেছি নুন একটা সংরক্ষণের কাজ করে, হলুদ একটা সংরক্ষণের কাজ করে, ওটা হচ্ছে কিন্তু প্রথম শ্রেণীর সংরক্ষক। এবার এই যে প্রসেসটা বললাম যে কোনো কিছু শুকনো করা যাবে
1: না, আমরা যদি একটা একটা করে ধরি, ধরুন আপনি বাঁধাকপির কথা বললেন, এবার টমেটো আমাদের একটা বড় সমস্যা তৈরি করে, কারণ টমেটো অনেক সময় উদ্বৃত্ত হয়ে যায় এবং পচে নষ্ট হয়, বাজার থেকে সেইভাবে দাম পাওয়া যায় না বলে চাষিরা সেইভাবে টমেটোর দাম পান না এবং ওগুলো নষ্ট হয়ে যায়। তো সেইটাকে আমরা কি করে সংরক্ষণ, ঘরে সংরক্ষণ করে রাখতে পারি?
2: টমেটো ক্ষেত্রে আমি বলছি দু রকম পদ্ধতি বলছি। টমেটো সস মার্কেটে মাল্টিনেশনাল কোম্পানিগুলো যে যে দামে বিক্রি করে, কিন্তু আমাদের ঘরোয়া পদ্ধতিতে যদি টমেটোটাকে আমি সংরক্ষণ করতে পারি, সে সংরক্ষণের প্রসেসটা আমি দু রকমের মধ্যে একরকম বলছি। একরকম হচ্ছে টমেটোটাকে, ফ্রেশ টমেটোটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে সামান্য জল দিয়ে বয়েল করব।
1: আচ্ছা,
2: বয়েল করলাম, ওই সেদ্ধ করার পর ওটা চা ছাঁকনি যেমন আছে, বড় ছাঁকনিতে আমি ছেঁকে তার রসটা বার করব। ওটা হচ্ছে টমেটোর রস, ওই রসটা ছাঁকার পর যে বিচি টিচি ওগুলো থাকবে ওগুলো আমি ফেলে দেবো। ফেলে দেওয়ার পর এই টমেটো, এটাকে টমেটোর রস হচ্ছে, এই রসটাকে আমি চিনি দেব, লবণ দেব, একটু কাশ্মীরি লঙ্কা দেব, একটু রঙের জন্য ভিনেগার দিলাম,
1: বেশ,
2: একটু আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সসে আদা পেঁয়াজ রসুন দিলে খুব টেস্ট ভালো হয়। সেটা আমি দিয়ে মালটাকে তৈরি করলাম। এই যে এই দিনটা এক বছর ভালো থাকবে,
1: এক বছর পর্যন্ত রাখা যাবে,
2: এক বছর পর্যন্ত, তবে এক বছর মালটা ভালো থাকবে, এটা একটা সিস্টেম আছে। আমি একটা বোতলে

0: বোতলে রাখার পর ওটাকে আমি অর্ধেক খেলাম, দু মাসে অর্ধেক খেলাম। আর ওই যে অর্ধেক খেয়ে যে শিশিটার যে ফাঁক থাকলো ওতে কিন্তু বাতাস ঢুকে গেল। আমি যদি ব্যবহার করতে থাকি একটা বোতল, ওটাকে যদি আমি দেড় থেকে দু মাসের মধ্যে ব্যবহার করে নিই তাহলে ঠিক আছে। আবার যদি আমি পুরো বোতল ভর্তি আছে
1: সিল করে যদি
0: রেখে দিই, আমি তো ন মাস পর শুরু করলাম বা আট মাস পর শুরু করলাম, তখন আবার দু মাসের মধ্যে শেষ করে দেবে। এই বোঝানোর জন্য আমি বললাম যে ওটা একবার ব্যবহার করলে সঙ্গে সঙ্গে দু মাসের ৪৫ দিনের মধ্যে ব্যবহার করে নিতে হবে, এবং আমাদের অনেক পয়সা দাম লাগে। এই চাষিরা বা যারা আর কি টমেটো ফেলে দেয়, এই টমেটোটা এইভাবে সংরক্ষণ করতে পারে। আর একটা কি, টমেটো একটা পাউডার করা যায়,
1: এটা হ্যাঁ সেটা কিরকম সেটা তো শুনুন একটু যদি বলেন।
0: এবার আমি আমি বললাম টমেটোটাকে দুটো প্রসেস, একটা প্রসেস আমি বললাম ফিনিশ প্রোডাক্ট টমেটো সস বানালাম, আর একটা আর কি টমেটো পাউডার খুব ডিম্যান্ড। এবার পাউডারটা কি করে করা হবে, টমেটোটাকে রসটা একটু বার করে নিতে হবে। আমি ওটা একটু বাঁধাকপির মতন শুকনো করবো, শুকনো করে পাউডার করব, ওটাকে টমেটো পাউডার বলছে। এবার টমেটোটাকে একটু শক্ত পুষ্ট টমেটো নিতে হবে, একদম গলা টমেটো তো ইয়ে করতে অসুবিধা হবে। এবার এই টমেটোটাকে নিয়ে আমি আগে যেটা টমেটো সসে বলেছিলাম যে পুরো বয়েল সেরকম না, একটু ব্লাঞ্চিং, ব্লাঞ্চিং মানে ২০-১০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে গরম গরম ভাপিয়ে নেওয়া।
1: বেশ,
0: এর উপকার হচ্ছে এর মধ্যে যে ক্ষতিকর এনজাইম থাকে, এর মধ্যে যে জীবাণু থাকে, এর মধ্যে যে মানে কালারটা ভালো থাকে, এই কারণে এটাকে ব্লাঞ্চিং করে নিয়ে এবার আমি পাতলা পাতলা করে কেটে সানড্রাই করব।
1: বেশ,
0: এমনিও সানড্রাই ছাড়াও মেশিনারি আছে, আমি ঘরোয়া পদ্ধতি বলে মেশিনারিতে যাচ্ছি না।
1: ঠিক,
0: রোদে শুকিয়ে নিয়ে এটাকে একদম যেমন চিপসের মতন পাতলা হয়ে যায় সেরকম টমেটোটা,
1: টমেটোটা যখন আমি রোদে শুকালাম শুকাতে দিলাম তখন টমেটোটা কিরকম ভাবে মানে শুকালে এটা কিরকম হবে,
0: আলুর চিপ যেমন পাতলা পাতলা,
1: হ্যাঁ হ্যাঁ
0: শুকনো, আলুটাকে পাতলা কেটে যেমন একেবারে ইয়ে হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, ঠিক সেই রকম ভেঙে ভেঙে যাবে এরকম।
1: আচ্ছা,
0: এত মানে রোদে তিন দিন লাগবে, মানে একদিনে শুকাবে না, কিন্তু একদিনে শুকালাম কিছুটা জল মিশ্রণে একটু নরম মানে অল্প অল্প ময়েশ্চার থাকবে, এটা মোটামুটি আড়াই থেকে তিন দিনের মধ্যে একদম শুকিয়ে যাবে, একদম মচমচে হয়ে যাবে। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে ইয়ে করলে পাউডার হয়ে যাবে আর কি।
1: তো এ তো গেল মানে সবজি সংরক্ষণের কথা। ঠিক তেমনি ভাবে আপনি যখন বাঁধাকপি বলেছেন, ফুলকপিও আমরা সংরক্ষণ করতে পারি কি?
0: ফুলকপিও এবার কি, ফুলকপিটা আমরা আচার ফর্মে আমরা নিয়ে গেলে ভালো হয়, যেমন তেলের আচার হয়, এই ডিহাইড্রেশনগুলো যেগুলো দরকার, যেগুলো প্রচলন, যেগুলো লোকে ব্যবহার করে আসছে, এই সবগুলো যেমন বাঁধাকপি, টমেটো, তারপরে আদা, পেঁয়াজ, রসুন, এই এগুলোর কি ব্যানিজ নিজে করতে পারলে ব্যানিজ মানে ব্যবসা ভিত্তিক দাম পাবে আর কি।
1: পেঁয়াজটাকে কি করে সংরক্ষণ করবো সেটা তো একটা বড় প্রশ্ন।
0: হ্যাঁ, পেঁয়াজটা সংরক্ষণ আমি বলছি একই রকম বাঁধাকপির মতন,
1: মানে ওই ডিহাইড্রেশনের ব্যাপারটা একটু বলছি,
0: একই রকম মানে যে কোনো জিনিস জলটাকে বার করে শুকিয়ে নেওয়া, এটাকে ডিহাইড্রেশন বলছি।
1: তা কি কি উপায়ে সংরক্ষণ করা যায়, মানে একটা তো জল অপসারণ সেটা জল বার করে নেওয়ার কথা বলছেন, এছাড়া অন্য কি কোনো উপায় আছে?
0: আরেকটা পদ্ধতি হচ্ছে তেল মশলা দিয়ে আচার ফর্মে সংরক্ষণ করা।
1: আচ্ছা,
0: ধরুন আমের আচার, লেবুর আচার, লঙ্কার আচার, হ্যাঁ এটা একটা মানে ফিনিশ প্রোডাক্ট। আর একটা নুন জলের মধ্যে সংরক্ষণ করা, শুধু নুন আর হলুদ দিয়ে, ধরুন আমের টুকরো, যে আমি যেটা বললাম যে ডিহাইড্রেশন, আদা, আমসি, আম ওই কাঁচা আম অনেকে রোদে শুকিয়ে রাখে, ওটাও ওটাও কিন্তু ডিহাইড্রেশন প্রসেস, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, আমি তেল মশলা দিয়ে একটা ফিনিশ প্রোডাক্ট করব, সেটা হচ্ছে আর একটা পদ্ধতি। এবার আমি বলছি এবার যে ডিহাইড্রেশন প্রসেস গেল, যে কোনো জিনিস আমি সংরক্ষণ করে রাখব, সেই সংরক্ষণটা কিন্তু নুন জল দিয়ে,
1: মানে সেখানে নুন আর জল লাগবে,
0: হলুদ আর
1: একটা হলুদ,
0: হ্যাঁ নুন জল হলুদ, এইটা দিয়ে আমি টুকরো টুকরো করে আমি রেখে দেব।
1: আচ্ছা,
0: যেমন গাজর রাখতে পারি, আদা রাখতে পারি, আম রাখতে পারি, কড়াইশুঁটি রাখতে পারি, যে কোনো কিছু আমি কিন্তু ইন্ট্যাক্ট, ইন্ট্যাক্ট বলতে একই রকম আমার সংরক্ষণ থাকবে আর কি, একরকম একই রকম থেকে যাবে। কোনো অসুবিধা হবে না।
1: সেটা কতদিন পর্যন্ত থাকবে?
0: ওটা এক বছর ভালো থাকবে। এবার আমি পদ্ধতিটা বলছি কিরকম, সেটাকে আমি একটু নমুনা বলছি। কাঁচা আম
1: বেশ বলুন,
0: কাঁচা আমটাকে একটু কাটলাম,
1: কাঁচা আমটাকে কেটে নিই,
0: হ্যাঁ, মানে ভিতরে যে আঁটি থাকে সেটাকে সংরক্ষণ করা যাবে না, গোটা আমটাকে সংরক্ষণ করা যাবে না, গোটা গোটা আমটাকে সংরক্ষণ করা যাবে না। ওটাকে কি আমি যদি সংরক্ষণ করি তাহলে পিস পিস করবো, ওই পিস পিসটাকে বলে টিটবিট। টিটবিট বাংলা কথা টুকরো টুকরো,
1: টুকরো টুকরো করে,
0: টুকরো টুকরো করে আম সংরক্ষণ করবো। তা কি করে করব, আমটাকে ভালো করে আগে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমি নুন জলের মধ্যে ফেলবো। আমি যদি কেটে এক জায়গায় রেখে দিই তারপর যদি সংরক্ষণ করতে যাকি তাহলে আমের টুকরোগুলো বাতাসের সঙ্গে বিক্রিয়া করে একটু কালচে হয়ে যাবে। দেখুন আলু যদি আপনি কেটে রাখেন না
1: তাহলে একটু কালচে আকার ধারণ করে,
0: ওই জন্য যাতে কালচে আকার হলে আমাদের দেখতে খারাপ লাগবে,
1: ঠিক
0: সেই কারণে আমি আম কাটবো আর নুন জলের মধ্যে রেখবো।
1: শুধু নুন জল?
0: শুধু নুন, অল্প একটু নুন জল। কারণ কি, নুন জলের মধ্যে রাখলে বাতাস ভেদ, ওই নুন জল ভেদ করে আমটাকে আঘাত করতে পারবে না, টাচ করতে পারবে না, এই টাচ করতে পারবে না বলেই কিন্তু মালটা একদম ভালো ফ্রেশ থাকবে।
1: আচ্ছা,
0: এই জন্য আমি আপনাকে বললাম যে কেটে আমাকে নুন জলের মধ্যে রাখবো। নুন জলের মধ্যে এক 12 ঘন্টা যদি রেখে দিই না, ও আম থেকে একটা কস বেরোয়। আম আপনি কেটে রেখে দেবেন, এমনি কেটে রেখে দেবেন, দেখবেন মেঝে দিয়ে একটা কালো রসের মতন বেরিয়ে যাচ্ছে।
1: বুঝলাম,
0: ওটাকে আমের কস বলে। এই আমের কসটাকে কাটানোর জন্য আমরা নুন জল কিছুক্ষণ রেখে দেবো। ওই নুন জলের মধ্যে কিন্তু
1: কিছুক্ষণ বলতে কি 10-12 ঘন্টা?
0: 12 ঘন্টা?
1: হ্যাঁ। আচ্ছা,
0: 12 ঘন্টা রাখলে একদিন ধরো আমি রাখলাম 12-এর জায়গায় 16 ঘন্টা 18 ঘন্টা রাখলে কোনো কোনো
1: ক্ষতি নেই,
0: ক্ষতি নেই। এটা আমি কেন করছি, ওই আমের কষ্টটা
1: যাতে বেরিয়ে যায়,
0: বেরিয়ে যায় যাতে দেখতে ভালো হয়। এবার আমি ওই জলটাকে ফেলে দিলাম আমের কষ্টটা 12 ঘন্টা 18 ঘন্টা পর। এবার যে আমের টুকরোটা থাকলো, এই আমের টুকরোর মধ্যে আমি যদি নুন হলুদ হ্যাঁ একটু ভিনেগার মাখিয়ে একটা বয়ামের মধ্যে রেখে দিই তাহলে আমার এই মালটা এক বছর থাকবে। এটা কিন্তু
1: এয়ারটাইট করতে হবে বয়ামটা,
0: যে কোনো জিনিসই এয়ারটাইট করতে হবে, কারণ বাতাস হচ্ছে নষ্ট হওয়ার কারণ।
1: মানে সেই ক্ষেত্রে ছত্রাক ধরে যেতে পারে,
0: ছত্রাক ফাঙ্গাস এই যে এগুলো এগুলো ধরবে না। এবার এই বলছি এটা কিন্তু ফিনিশ প্রোডাক্ট নয়, এই যে আমটা হলো এটাকে ম্যাঙ্গো টিটবিট প্রিজারভেশন।
1: আচ্ছা,
0: কাঁচা আমের টুকরো সংরক্ষণ।
1: বেশ,
0: এই কাঁচা আমের এই পদ্ধতিতে, এই যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিতে আপনি গাজর রাখুন, এই পদ্ধতিতে আপনি তোমার রসুন রাখুন, এই পদ্ধতিতে আপনি আদা রাখুন, মানে আদাও তো আমাদের, এই পদ্ধতিতে আপনি লেবু রাখুন, সব সব সবজি ফলটার সিস্টেমটা আমি পরে বলছি। হ্যাঁ, এই যেগুলো আমরা আচার করব বা কাসুন্দি করব, আম আম কাসুন্দি করব, এই সব জিনিসগুলো আমার কিন্তু সংরক্ষণ করে যদি আমি রাখি তাহলে কিন্তু ভবিষ্যতে এই জিনিস দিয়ে আমি বাণিজ্যিক ভিত্তিতে আমি বাড়িতে আচার বানাতে পারবো। কারণ আমি আম সারা বছর পাবো না, কেন সংরক্ষণটা কেন করব, সংরক্ষণটা কেন উদ্দেশ্য হচ্ছে যাতে
1: অসময়ে সেটা
0: আমরা আম সারা বছর পাওয়া যাবে না, দামও যদিও সারা বছর পাওয়া যায় ধরুন 70-80 টাকা 120 টাকা কেজি, সেটা দিয়ে তো আমার ব্যবসা হবে না। আমি তো ঘরোয়া পদ্ধতিতে আমি নিজে স্বাবলম্বী হয়ে নিজে নিজের পায়ে দাঁড়াবো। তো এই দাঁড়াতে গেলে আমাকে যে সময় ফল সবজি পাওয়া যায় সেই সময় তো সংরক্ষণ করতে হবে, তা নাহলে তো আমি ব্যবসায় লাভ করতে পারবো না। আমার টমেটো 80 টাকা কেজি সেই সময় আমি সংরক্ষণ করব না, সস বানাবো না। আমার যখন টমেটো প্রচুর পরিমাণে ফলন হয়েছে, দাম কম আছে, হ্যাঁ, সেই সময় আমি ইয়ে করে অনেক বোতল টোতল করে ফিনিশ প্রোডাক্ট করে আমি সারা বছরের জন্য বিক্রি করার জন্য রেখে দেবো, নিজের খাওয়ার জন্য প্লাস ব্যবসাও করতে পারবো আমি।
1: ঠিক,
0: বুঝতে পেরেছেন? তো
1: এবারে যদি আমরা একটু ফলের কথায় আসি, আমাদের হাতে খুব বেশি সময় আর নেই, একটু যদি আপনি ফল সংরক্ষণের ব্যাপারে বলেন।
0: এবার আমি ফল ফল সংরক্ষণে মেন মেন যে জিনিসগুলো খুব চাহিদা, দেখুন আম আমাদের একটা খুব ভালো চাহিদা, আমটাকে আমি
1: আমের আচার,
0: আমের আচার না পাকা আমের, এই আম এতক্ষণ যেটা বললাম কাঁচা আমের সব সংরক্ষণ বলে দিলাম, এবার সবকিছু পাকা।
1: বেশ,
0: আম আমটাকে দুরকম আম হয়, একটা কাঁচা আম একটা পাকা আম হয়। এই কাঁচা আমটাকে মার্কেটে এখন খুব

0: ছাকনি দিয়ে তার আমের পাল বার করে নিলাম, কাঁচা আমের।
1: আচ্ছা,
0: এবার এর মধ্যে চিনি দিলাম, আম আদা দিলাম, বিট লবণ, ছন্দক লবণ, কর্কট লবণ, সাদা গোলমরিচ, তারপরে
1: এই উপকরণগুলো লাগে,
0: এই উপকরণ দিয়ে মালটা বানালাম এবং এতে আমার অনেক দিন মাল ভালো থাকবে। এটা হচ্ছে গেল তোমার কাঁচা আমের দিক থেকে। পাকা আম, পাকা আমের সংরক্ষণ যদি আমি করতে চাই, হ্যাঁ, পাকা আমের সংরক্ষণ কিন্তু পদ্ধতিটা আমার আলাদা।
1: সেটা কীরকম?
0: পাকা আমের সংরক্ষণ যদি আমি মানে স্কোয়াশ করি, শরবত, পাকা আমটাকে আমি উপরে খোসা ছাড়িয়ে চটকে নিয়ে একটু বয়েল করতে হবে।
1: আচ্ছা,
0: একটু বয়েল করতে হবে। বয়েল করার পরে
1: খোসা ছাড়িয়ে আপনি চটকে নিয়ে বলছেন, তারপরে কি বয়েল করা, মানে কোনটাকে, আটিটাকে?
0: ওই আটিটাকে না, আটিটাটি বাদ দিয়ে যে আমার যে আমের নির্যাসটা,
1: আমের নির্যাস, হ্যাঁ
0: হ্যাঁ, ওটাকে পাল্প বলে, পাল্প। ওই পাল্পটাকে একটু গরম করতে হবে।
1: আচ্ছা,
0: গরম করে তোমার চিনি, একটু লেবু লাগবে। আমের আম পাকাম তো মিষ্টি, একটু লেবু না হলে শরবতটা হবে না।
1: আচ্ছা,
0: স্কোয়াশ বলছি, স্কোয়াশ, সেই স্কোয়াশটা চিনি, লেবু আর একটু বিট লবণ দিয়ে সংরক্ষণ করা যাবে আর কি। এবার এই পদ্ধতিতে আপনি আনারস থেকে শুরু করে সব রকম কিছু করতে পারবেন, যে কোনো ফল।
1: কি কি ধরনের ফল এইভাবে সংরক্ষণ করা যেতে পারে?
0: আপনি আপেল বলুন, হ্যাঁ, তারপর বেদানা বলুন, যে কোনো ফল একই পদ্ধতি। আর একটা জিনিস যেটা আমাদের খুব প্রচলন হচ্ছে, জেলি, পেয়ারা জেলি, আমের জেলি, যে কোনো জিনিসে জেলি বা জ্যাম। জ্যাম জেলির পার্থক্য হচ্ছে, যেটা ফলের ফলের শ্বাস অংশ থেকে বা মন্দ অংশ থেকে তৈরি হবে সেটাকে জ্যাম বলে। এতে চিনি মানে এতে কি করে প্রিজারভেশনটা হবে, জ্যাম বা জেলিতে 70% চিনি থাকে। যে খাবারে 70% চিনি
1: থাকে
0: সেই খাবার ইটসেলফ প্রিজারভেটিভ,
1: নষ্ট হবে না,
0: নষ্ট হবে না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার। আর একটা জিনিস, আমের মধু একটা সংরক্ষণে কাজ করে, ক্লাস 1 মধু।
1: আচ্ছা,
0: আমরা প্রকৃতিতে যেমন নুন চিনি তেল কেল বললাম, সেই রকম মধু একটা সংরক্ষণে কাজ করে। মধুর মধ্যে যদি কেউ পাকাম, পুষ্ট পাকাম কেটে খোসা ছাড়িয়ে ডুবিয়ে রাখে, তারপর 6 মাস পর যদি সেই আমের পিসটাকে তুলে নিয়ে ইয়ে করে, সেটা কিছুই হবে না। এটা হচ্ছে তোমার।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান NCERT।

আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলপথ পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত H-1B ভিসা আবেদনের জন্য ধার্য 1 লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তার সরকার গত 12 বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ আগে এই মূল নীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলেই পরিকাঠামো ক্ষেত্রে থেকে ডিজিটাল বিপ্লব সব ক্ষেত্রেই ভারত সারা বিশ্বে এক অগ্রণী শক্তি হিসেবে উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। উন্নত ভারতের পথে এগিয়ে যেতে তার সরকার সেবা, সুপ্রশাসন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে বলে শ্রী মোদী মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে সবকা সাথ সবকা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দেশ একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে চলেছে। একটি সংস্কৃত শোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের কাজে সরকারের সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিষ্ঠা ও সেবার মনোভাব। তিনি আরও বলেন যে ব্যক্তি অন্যের কল্যাণে ঈর্ষান্বিত না হয়ে সৎ ও মহৎ কাজ সম্পাদন করেন, প্রকৃত অর্থে তাকেই জ্ঞানী বলা যায়। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারে বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার সিমনপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে অর্থ দুর্চুপের একটি মামলায় তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজধানী দিল্লির 6টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তরপ্রদেশের বারেলি এবং দিল্লি নয়ডার অঞ্চল। ED আধিকারিকরা জানিয়েছেন, হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাসভবন এবং ব্যবসায়িক কার্যালয়কে এই অভিযানের আওতায় রাখা হয়েছে। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ সারাদেশ তাকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, ধরতি আবা বিরসা মুন্ডার জীবনযাত্রা সাহস, আত্মসম্মান ও ন্যায়ের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। ঝাড়খণ্ডের রাজ্যপাল ও পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হিসেবে তার জন্মভূমি উলিহাটু পরিদর্শনের কথাও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জল জঙ্গল ও জমি রক্ষার লক্ষ্যে বিরসা মুন্ডার অদম্য সাহসিকতার সঙ্গে বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উলগুনান আন্দোলনের মাধ্যমে বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকা নির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।
0: खाद्य सुरक्षा पोषण और आजीविका, खाद्य सुरक्षा सुनिश्चित करनी है, भरपूर खाद्यान्न मिले, सुरक्षित और पौष्टिक भोजन, और किसान की आय भी बढ़े और जीवन स्तर में भी सुधार हो। कृषि व्यापार और सहयोग, ये प्राथमिकता एक दूसरे देश में व्यापार की संभावनाएं भी बढ़े और सहयोग भी बढ़े, आपस में निवेश भी आए, टेक्नोलॉजी का आदान प्रदान भी हो, बाजार तक पहुंच भी आसान बने एक दूसरे देश में, ताकि मिलकर एक साझा प्रगति को बढ़ावा दे सके।
1: 12 জন অংশগ্রহণকারী দেশগুলির কৃষিমন্ত্রীদের মধ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা। এতে ক্ষুদ্র কৃষক, নারী ও যুবকদের মাধ্যমে খাদ্য নিরাপত্তার উপর আলোকপাত করা হবে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিইয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকম উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ ভারত সম্পর্কে অসত্য ছড়ানোর উদ্দেশ্যে সেদেশের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ফিতনা আল হিন্দুস্তান বলে সম্বোধন করছে। শ্রী হরিশ আরও বলেন, ইসলামাবাদ নতুন দিল্লিকে অহেতুক দোষারোপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পাকিস্তানের রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনের ওপর সামরিক বাহিনীর কর্তৃত্বের বিষয়টি তুলে ধরে বলেন, সাম্প্রতিককালে যে সাংবিধানিক সংশোধন করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হল প্রশাসনের ওপর সামরিক বাহিনীর আধিপত্য বজায় রাখা। পাকিস্তান যেভাবে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আফগানিস্তানে সামরিক অভিযান চালাচ্ছে তার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। একই সঙ্গে আকাশপথে বিমান হামলায় আফগান সাধারণ নাগরিকদের প্রাণহানিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আরো বলেন, সামরিক অভিযানের নামে আফগান নাগরিকদের হত্যা নিন্দনীয়।
2: Pakistan's campaign of military airstrikes against Afghanistan is causing huge civilian casualties and sufferings to the Afghan people. We reiterate Secretary General's deep concern at civilian casualties caused by airstrikes, cross-border firing and targeted killings. We support the Secretary General's call urging compliance with obligations under international law, including international humanitarian law and ensuring protection of civilians. Such unconscionable acts of violence are a blatant assault on Afghanistan's sovereignty and a threat to the region's peace and stability. India strongly condemns the airstrikes on Afghan territory, which are flagrant violations of international law and the UN Charter and the principle of state sovereignty.
1: মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য 1 লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সেরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইরান ও ইসরায়েলের একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, চুক্তি লঙ্ঘন করলে তারা ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থায় LMPS এর সূচনা করবেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: রঞ্জনা চৌধুরী। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই তিন জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে কোলাঘাটে পৌঁছলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। তিন জেলার প্রশাসনিক আধিকারিক, সাংসদ ও বিধায়কদের নিয়ে আয়োজিত এই বৈঠকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন। এছাড়াও বৈঠকে মেদিনীপুর লোকসভার তৃণমূল সাংসদ জুন মালিয়া, কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব যোগ দিয়েছেন। নতুন গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প শুরু হওয়ার আগেই আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল 100 দিনের কাজ। হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগুড়ি এলাকায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র চলতি জুন মাসের জন্যই পশ্চিমবঙ্গের 1,53,00,000 শ্রম দিবস মঞ্জুর করা হয়েছে। আজ থেকে রাজ্যজুড়ে এই প্রকল্পের কাজ পুনরায় চালু করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, গ্রামীণ স্তরে কাজের গতি বাড়াতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত 2 থেকে 3টি নতুন প্রকল্প বা স্কিম অবিলম্বে শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের খরা যেমন কাটবে, তেমনই বহু শ্রমজীবী পরিবার সরাসরি উপকৃত হবেন। দুর্গাপুজোর নামে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দা সেন সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষে জয়দীপ মুখার্জি ও সগুনা মুখার্জি, কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং বৌবাজার থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়েছে, দুর্গাপুজোয় প্রিভিউ শো এবং প্রিভিলেজ পুজো এন্ট্রির টিকিট বিক্রির উদ্দেশ্যে এমনভাবে প্রচার চালানো হয়েছিল যাতে সাধারণ মানুষের মনে হয় এতে সরাসরি ইউনেস্কোর অনুমোদন বা অংশীদারি রয়েছে, অথচ ইউনেস্কো কোনোদিনই এ ধরনের চুক্তিতে সম্মতি দেয়নি। অভিযোগের সপক্ষে ইউনেস্কোর ইমেল ও আইনি নথিপত্র পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তোলাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান শুভসাচী দত্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। গতরাতে নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এক ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর লিখিত অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, 2018 সালের ফেব্রুয়ারি মাসে শুভসাচী দত্ত তাঁর কাছ থেকে নগদ 1,05,00,000 টাকা তোলা হিসেবে নেন এবং পরবর্তীতে তা ফেরত না দিলে মুখ খুললে প্রাণনাশের হুমকি দেন। আজ তাকে বিধাননগর আদালতে তোলার সময় আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন এই হেভিওয়েট নেতা। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হচ্ছে। জনরোষ এড়াতে ভোরবেলায় তাকে ফলতা থানা থেকে ডায়মন্ড হারবার কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গতরাতে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে বিধাননগর এসটিএফ এর সদর দপ্তর হয়ে গভীর রাতে কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয় ফলতা থানায়। উল্লেখ্য, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাম হারিয়ে তিনি নেপালে গা ঢাকা দিয়েছিলেন। পরে এসটিএফ এর আধিকারিকরা সেখানেই অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলএর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পূর্বমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, পাহাড়ি এলাকায় অবৈধ নির্মাণ বা বেআইনি বহুতল তৈরি হয়ে থাকলে তা চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে, তারপরেও নিয়ম না মানা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই ধরনের নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও তিনি স্পষ্ট জানান। দার্জিলিং ও মিরিক সফরে পূর্বমন্ত্রী আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। দার্জিলিং পাহাড়ে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি। আসন্ন বর্ষার মরশুমে জমা জল দ্রুত সরিয়ে ফেলার পাশাপাশি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা এড়াতে সিএসসি, অগ্নি নির্বাপন দপ্তর, পুরসভার বিল্ডিং বিভাগ, আলো সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নিয়ে একটি পরিদর্শনকারী দল গঠন করা হয়েছে। কলকাতার পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে গতকাল কলকাতা পুরসভা ও বোরো কার্যালয়ের আধিকারিক, রাজ্য সরকারের সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের পর একথা জানিয়েছেন। নারকেলডাঙ্গা থানার কসাইপাড়া কসাইবস্তির একাধিক বাড়ি মাজার ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন প্রায় 150 জন বাসিন্দা। চলতি সপ্তাহের 8 জুন এই জায়গায় ভাঙা হবে বলে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। উল্লেখ্য, 2025 সালে প্রথমবার এই নোটিশ পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা। কলকাতা হাইকোর্টে তার কোনো সুরাহা না হয় আবেদনকারীরা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান, যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই মামলার শুনানি হাইকোর্ট করবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বাংলায় জলজীবন মিশন জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উত্তরবঙ্গে দু একদিনের মধ্যে বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিজ্ঞানী অনশা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, আগামীকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে মাননীয় ইস্যু।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন মাননীয় ইস্যু, উপস্থাপনায় নীলিমা সাঁতরা।

আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতে সকলেই চেষ্টা করেন এবং এই ভালো থাকার জন্যই আমাদের যত প্রয়াস, কিন্তু সেই ভালো থাকাটা অনেক সময় হয়তো সম্ভব হয় না, হয় কি? অনেক সময় ভালো থাকাটা সম্ভব হয় না, আমরা চেষ্টা করেও অনেক সময় ভালো থাকতে পারি না, বা অনেক সময় আমরা পাশের মানুষটি কষ্ট পাচ্ছে, প্রবীণ মানুষটি কষ্ট পাচ্ছে দেখে চেষ্টা করি একটু সহায়তা করার, কিন্তু অনেক সময় সেই সহায়তাটা আমাদের সব সময় চেষ্টা করলেও করে উঠতে পারি না, আমাদের হাতে সব সময় কিছু থাকে না।

এই যে অনেক সময় ভালো থাকাটা সম্ভব হয় না, তেমনই একটি ঘটনার কথা বলি। কয়েক মাস আগে তখন শীতকাল, বেশ জাঁকিয়ে শীত পড়েছে। ট্রেনে এক সহযাত্রী আর এক সহযাত্রীকে বলছেন তার পাশের বাড়ির এক প্রবীণ মানুষের কথা। প্রবীণ মানুষটির বয়স 75 ঊর্ধ্ব। তার স্ত্রী বিয়োগ হয়েছে, 4 মেয়ে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। তো প্রচণ্ড ঠান্ডার জন্য তিনি জল না খেয়ে শরীরের সমস্যা হয়েছে, তার সাথে মুখের ভিতরে হয়েছে ইনফেকশন, তাই তিনি কিছু খেতে পারছেন না। এইসব বিভিন্ন কারণে তিনি শয্যাশায়ী। তো ভদ্রমহিলা বলছেন পাশেই থাকেন, প্রতিবেশী হয়ে এভাবে ওনাকে দেখা সম্ভব হচ্ছে না, তাই একটু দেখাশোনা ওনাকে করছে। কিন্তু এভাবে কতদিনই বা আমরা সেবা করতে পারি, পাশের সহযাত্রী বন্ধুটিকে বলছেন। তাই আমার হাজব্যান্ড ওনার মেয়েদের ফোন করে। কিন্তু ভাবো একবার, দুজনেই পুরোপুরি অস্বীকার করে বাবার দায়িত্ব নিতে। বাকি দুজনও রাজি হচ্ছিল না তাদের দেখাশোনা করতে। তো এমন অবস্থায় ওই ভদ্রমহিলার হাজব্যান্ড ভীষণ একটা বিপত্তিতে পড়েন, যে চার মেয়ের মধ্যে দুজন তো কোনো দায়িত্বই নিচ্ছে না, বাকি যে দুজন তারাও অস্বীকার করছে। তো এমন যদি অবস্থা হয়, আমরা চারপাশে কিন্তু আমাদের চারপাশে দেখতে পাই এমন অসহায় প্রবীণ মানুষরা রয়েছেন, যে তাদের দেখাশোনা করার জন্য তাদের হয়তো বাড়িতে লোকজন রয়েছে কিন্তু তাদের দায়িত্ব নিতে কেউ চাইছে না। তো এই যে প্রবীণ মানুষরা যদি অবহেলার শিকার হন, তারা কি করবেন, কোথায় যাবেন? অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না তাদের অধিকার সম্পর্কে। কোথায় গেলে প্রবীণ মানুষরা তাদের বেঁচে থাকার যে জরুরি পরিষেবা বা চাহিদাগুলি তারা ফিরে পেতে পারেন, তার জন্যই আগামী 15 জুন ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস অর্থাৎ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত হয়। আর তো এই কয়েকটা দিন পরেই, তো 15 জুন এই দিনটিতে প্রবীণদের উপর নির্যাতন অবহেলা রোধে জনসচেতনতা বাড়াতে এই দিবসটি পালিত হয়। প্রবীণ মানুষরা অনেক ধরনেরই নির্যাতনের সম্মুখীন হন, কিন্তু কোন কোন নির্যাতন বা অবহেলা হলে তারা কোথায় যেতে পারেন বা কি করতে পারেন, এসব কিছুই জানব বিশিষ্ট আইনজীবী শম্ভুলাল ধর্মহাশয়ের থেকে। শুনব ওনার মূল্যবান কথা।

প্রবীণ নাগরিকদের ওয়েলফেয়ার এবং প্রোটেকশনের জন্য আমাদের বিভিন্ন আইন প্রণয়ন করা রয়েছে, যেমন সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড, ইন্ডিয়ান পেনাল কোড। সেখানে বিভিন্ন ধরনের যে প্রবীণ নাগরিকরা নির্যাতনের শিকার হতে পারেন তার চিলড্রেন বা রিলেটিভদের দ্বারা, সেগুলো বলা আছে। জেনারেলি আমরা যেটা দেখে আসি যে প্রবীণ নাগরিক তারা মূলত 60 ইয়ার্স ওল্ড এবং ইন্ডিয়ান সিটিজেন। তারা কী কী ধরনের শিকার হয়? জেনারেলি দেখা যায় যে ওল্ডে যে পারিবারিক হিংসার শিকার হতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স, এটা কখনো ইকোনমিক অ্যাবিউজ ফর্মে হতে পারে, ইমোশনাল ভায়োলেন্স হতে পারে, সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, আরও অনেক ধরনের অ্যাবিউজ হতে পারে, ইনসাল্টিং এটসেট্রা এটসেট্রা এইগুলো হতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের প্রপার্টি রিলেটেড ইস্যুর জন্য ইন্টারেস্টেড পার্সনরা এদেরকে পেন দেন, সেগুলো এক ধরনের ইস্যুস। এখন আবার নতুন দেখা যাচ্ছে সাইবার ফ্রড, বিভিন্ন ধরনের সাইবার ইয়েতে তারা প্রতারিত হচ্ছেন। আমাদের প্রত্যেকটি মানুষের রাইট টু লাইফ উইথ হিউম্যান ডিগনিটি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, যেটা তারা পেতে হকদার। তাই জন্য যে আইনগুলো প্রণয়ন করা হয়েছিল 1973 সিআরপিসি বা আইপিসি, সেইগুলোতে তাদের রেমিডিয়াল বিভিন্ন রকম প্রসেস রয়েছে। যেমন ধরুন, কেউ যদি এই ধরনের কোনো শিকার হয়, যে ভায়োলেন্সগুলোর কথা বললাম, তাহলে তারা তাদের জুরিসডিকশনের যে কোর্ট পড়ছে বা থানা পড়ছে সেখানে তারা জানাতে পারে, এবং সেইগুলোর রেসপেক্টে তারা সেখান থেকে রেমিডি পেতে পারে। যদি মনে হয় তাদের কোনো অর্থনৈতিক সমস্যা হচ্ছে, তারা লয়ার প্রোভাইড করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্টে

যেমন রয়েছে এই সব বিভিন্ন মেকানিজমস, তেমনি সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা যাতে আরও বেটারলি প্রোটেক্টেড হয়, সেই জন্য গভর্নমেন্ট কী করলো, গভর্নমেন্ট 2007 সালে একটা স্পেশাল অ্যাক্ট নিয়ে এলো, যেটা স্পেশাল অ্যাক্ট মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্ট অ্যান্ড সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট 2007। আগে যেটা ছিল, পেরেন্টরা মেনটেন্যান্স ক্লেম করতে পারতো তার চিলড্রেনদের কাছ থেকে, কিন্তু না, দেখা যাচ্ছে যে সিনিয়র সিটিজেন তাদের সম্পত্তি অনেক ছেলেমেয়েরা হয়তো এখানে নেই, বা ছেলেমেয়েরা নেই, তাহলে সেক্ষেত্রে তার সম্পত্তিগুলো কে পেতে পারে, তার রিলেটিভরা। তাহলে বলে দেওয়া হলো যে রিলেটিভ এবং চিলড্রেন যারা রয়েছে, যারা পরবর্তী ক্ষেত্রে তাদের সম্পত্তি ইত্যাদি ইত্যাদি ভোগ করতে সম্ভাবনা রয়েছে, তারা এদেরকে প্রোটেকশন দেবে, ওয়েলফেয়ার দেবে, মেনটেন্যান্স দেবে, সমস্ত কিছু এরা যেন প্রোভাইড করে, সেই জন্য এই আইনটাকে তৈরি করা হলো। এবং তুরন্ত অ্যাকশনের জন্য এখানে মোর এফেক্টিভ মেজার্স নিয়ে আসা হলো, বলো না, এগুলো আর যে কোর্ট প্রসেসে রয়েছে সেখানে আর এগুলোকে নিয়ে যাওয়ার দরকার নেই, এগুলো জাস্ট আপনার যে এসডিও সেখানে দরখাস্ত করুন, সেই দরখাস্তর রেসপেক্টে আমি যে ভায়োলেন্সের কথাগুলো বললাম সেইগুলো সমস্ত জিনিস তারা রেমিডিয়াল পাবে, এবং সেখানে এইসব সাক্ষী সাবত এত কিচ্ছু হবে না। আমরা দেখেছি লয়ারও অ্যাপয়েন্ট করতে হয় না, যে নির্দিষ্ট ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনারা দরখাস্ত করবেন, এসডিওকে জমা দেবেন, এসডিও যারা এটা করছে তাদেরকে ডাকবে, ওখানকার পুলিশ রিপোর্ট কল ফর করবে, এবং সেই সব করে একটা শুনানি হবে, সেই শুনানির বেসিসে সিনিয়র সিটিজেনরা যাতে সুস্থ শান্তিতে থাকতে পারে সেগুলো রিপোর্টে রিফ্লেক্ট থাকে, এবং সাথে সাথে কারা কারা কী কী অ্যামাউন্টের মেনটেন্যান্স দেবে সেগুলো, যদি তা না হয় সেই অর্ডারও আপিলেবেল, এবং সেখানেও কিন্তু লয়ার দরকার লাগে না, ডিএমকে ওই আপিলটা করলেই চটজলদি এই সিনিয়র সিটিজেন যে অ্যাক্টটা আছে সেখানে আপনারা রেমেডি পাবেন। এবার আমরা দেখছি যে এই অ্যাক্ট যে রয়েছে এটা তো আমাদের কোর্ট মেকানিজম, কিন্তু আমাদের যারা এই আইন প্রণয়ন করলেন তারা একটা হেল্পলাইন চালু করলেন সিনিয়র সিটিজেনদের প্রোটেকশনের জন্য, যেটা হচ্ছে এল্ডার লাইন, যার নাম্বার হচ্ছে 14567। এটা হচ্ছে সেন্ট্রালাইজ প্রসেস, যদি কখনো মনে হয় আপনারা কোনো প্রবলেমের শিকার হচ্ছেন, আপনাদের যাওয়া তুরন্ত সম্ভব নয়, তখন আমরা এল্ডার লাইন, যেটা আমি বললাম 14567, এইখানে আপনারা ফোন করুন এবং আপনারা আপনাদের রেমিডিগুলো চেয়ে নিন, সেখানে নিশ্চয়ই তারা হেল্প করবে। এটা একটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেল্পলাইন। এই সিনিয়র সিটিজেন অ্যাক্টে আমরা যে কেস করতে গিয়ে অনেক কিছু দেখছি, যে ধরুন বৃদ্ধ বাবা মা, বৌমা হোক বা ছেলের কারোর প্ররোচনায় সম্পত্তি দিয়ে দিল, সিনিয়র সিটিজেনদের বেশি কিছু লাগে না, লাগে যেটা একটা শান্তিপূর্ণ সহাবস্থান আর দুবেলা দুটো একটু সাম্মানিকভাবে খাদ্য বস্ত্র বাসস্থানের সিকিউরিটি, সেইটাও যদি তারা না করতে পারে, এবং যদি এই ধরনের কোনো অত্যাচার হয় গিফট ডিড হওয়ার পর, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেকশন 23 এসডিওকে পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে সেই গিফট ডিডটা উনি ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতা রাখেন, আর এই এসডিও সাথে সাথে মেনটেন্যান্স অর্ডার তো অবশ্যই উনি করতে পারবেন, আর ওয়েলবিংয়ের জন্য উনি সব ব্যবস্থা করতে পারবেন। আর যদি আপনার মনে হয় কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, প্রি লিটিগেশন মিডিয়েশন, এখানে কোর্টেও যাওয়ার দরকার নেই, এসডিওর কাছে যাওয়ার দরকার নেই, আপনারা লিগালের দপ্তরের কাছে একটা ওখানে স্পেসিফাইড ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনার যে গ্রিভেন্সটা, যেটা আপনি প্রবলেম করছে সেটা আপনি লিখুন, লিখে জানান, সেখানে লিগালের সার্ভিস থেকে মিডিয়েটার বাবু যারা থাকেন তারা প্রি লিটিগেশন মিডিয়েশনে ওদেরকে নোটিশ করে, আদার সাইডকে নোটিশ করে ডেকে সেটাকে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করবে। আর ধরুন প্রথাগত যে প্রসেস রয়েছে সেগুলো রয়েছেই, কিন্তু সাথে সাথে আমাদের আইনের বিধানও রয়েছে, সিনিয়র সিটিজেনশিপরা যদি উচ্চ আদালতে তারা যায় রেমিডি তাড়াতাড়ি চায় কোর্টের কাছে, সেটা কিন্তু সবসময় প্রায়োরিটি পাবে, সব কোর্টেই প্রায়োরিটি পাবে। যত দিন যাচ্ছে তত সমাজে ভ্যালুস কমছে, এই মানুষগুলো খুব অবহেলিত উপেক্ষিত মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা কখনো ভাববেন না আপনারা অসহায়, আপনাদের পাশে কেউ নেই। একটা জিনিস মনে রাখবেন যে নলেজ ইজ পাওয়ার, এই যে অ্যাওয়ারনেসের জন্য গভর্নমেন্ট থেকে যে এই ধরনের স্কিমগুলোকে চালাচ্ছে, এটাও সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টে সেকশন 21 যে টাইম টু টাইম সিনিয়র সিটিজেনরা যাতে অ্যাওয়ারনেস পায় এবং তারা স্ট্রেন্থেন হয়, তারা কী কী রেমেডি পেতে পারে সেগুলোও ব্যবস্থা করতে হবে, এইটা একটা প্রচেষ্টা। তো আপনারা সবসময় নিজেকে এনরিচ করুন, আপনারা ভাববেন না যে আপনাদের পাশে কেউ নেই, আপনারা কোনো ডিড করে থাকলে সেটা অ্যাবসলিউট ডিড নয়, আর আপনাদের কাছে কোনো রকমভাবে যদি কোনো মান সম্মান হানিকর বা অন্য কোনো যেটা আপনাদের হচ্ছে মনে হচ্ছে এটা

0: ইনজাস্টিস হচ্ছে সেটা আপনারা প্রপার ফোরামে আসুন বা জানান, নিশ্চয়ই এগুলো রিলিফ পাবেন, কেয়ার পাবেন। কারণ কোর্টের কাছে যখন আমরা দেখি এই ধরনের মামলা আসে, তখন কোর্ট কিন্তু এটা ফেলে রাখে না। তবে হ্যাঁ, সব সময় ক্লিন হ্যান্ডে আসতে হবে, ক্লিন হ্যান্ডে এলে তার রেমেডি পাবে। আমি ওল্ড এজ মানে আমার অনেক কিছু কারোর উপর চাপিয়ে দিতে পারি না, সংসারের জন্য দুজনকেই বেরোতে হয়, হাজব্যান্ড ওয়াইফকে, ব্যালেন্সটা বুঝতে হবে। দেখুন, বর্তমানে একটা খুব সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, আমাদের কাছে প্রায়ই কেস আসে যে সিনিয়র সিটিজেন রয়েছেন যারা বাড়িতেই তাদের দিন গুজরান, বাড়িতেই থাকেন, সেই মানুষগুলোর হয়তো এইসব অ্যান্ড্রয়েড ফোন, ওটিপি, তারপরে ভার্চুয়াল মোডে কথাবার্তা, এইসব ওনারা বোঝেন না, বোঝাটাও আর মন চায় না। আর এইটাকেই সুযোগ নিয়ে একদল অসাধু মানুষ তারা এই অসহায়, সহায় সম্বলহীন মানুষগুলোকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করছে। আমার কাছে রিসেন্টলি একটা কেস এসেছে, তিনি প্রফেসর, তিনি 89 ইয়ার্স ওল্ড, তার ইনভেস্টমেন্ট হার্ড আর্ন মানি জমা রয়েছে ব্যাংকে, সেই টাকা তিনি নয় ছয় হচ্ছে এইসব বিভিন্ন ধরনের সংস্থা ওটিপি চাইছে বিভিন্ন রকমভাবে ফোন করে, এবং তারা বুঝতে পারছে না, সেইভাবে সাইফুন অফ মানি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে বন্ধ করতে গেলে কিন্তু আপনাদেরকে অ্যালার্ট হতে হবে, সেই অ্যালার্টনেসটার জন্য আপনাদেরকে জানাতে হবে, সাইবার ক্রাইম যে সেলগুলো থানাতে রয়েছে সেখানে জানাতে হবে, এবং ব্যাংকিং কর্তৃপক্ষেও জানাতে হবে। কোনো রকমভাবে আপনারা ওটিপি শেয়ার করবেন না কারো কাছে, কোনো রকমভাবে আপনারা ডিজিটাল অ্যারেস্টের শিকার হবেন না। বিভিন্ন গ্রাউন্ড দিয়ে ব্ল্যাকমেলিং হচ্ছে, সেই ব্ল্যাকমেলের ভয় পাবেন না, যাচাই করবেন, একটু শক্ত থাকবেন। ইমিডিয়েট যেটা রিলিফ কর দরকার সেইটা হচ্ছে সাইবার সেলে জানান ইমিডিয়েটলি, আর এই ধরনের হ্যারাসমেন্টের যে ক্লজগুলো সেগুলোকে ব্লক করার চেষ্টা করুন, আর চেষ্টা করুন একটু যারা পরিবার রয়েছে তাদের সঙ্গে জিনিসগুলোকে ডে টু ডে শেয়ার করার।
1: শুনলেন 15 জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস সম্পর্কে, কোথায় যেতে পারেন, এরকম সমস্যায় কি করতে পারেন, সে বিষয়ে বললেন বিশিষ্ট আইনজীবী শম্ভুলাল ধর। বিশ্ব প্রবীণ সচেতনতা দিবস নিয়ে আপনার কিছু কথা থাকলে চলে আসুন 2213-1342 এই নাম্বারে। প্রবীণ প্রবীণারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত হোক আপনাদের দিন যাপন। এই বিশ্ব প্রকৃতিতে আমাদের সকল গুরুজনেরা তাদের অধিকার নিয়ে ভালোভাবে বাঁচুন, সুস্থ থাকুন।

0: বিশ্ব প্রবীণ সচেতনতা দিবস নিয়ে কথা বলতে দেখি কোন বন্ধু চলে এসেছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি শিশ মোহাম্মদ বলছি। আমার বয়স 75 বছর 5 মাস।
0: বলুন, আপনাকে স্বাগত।
1: এই যে বলছেন প্রবীণ দিবস, প্রবীণ দেখে মানে আমি নিজেও বলছি একটু সাবধানে থাকা উচিত। এই যে আপনারা বলছেন ওটিপি, ওটিপি আমি কখনো কাউকে শেয়ার করি না।
0: হ্যাঁ, এটা তো আমাদের বর্তমানে খুবই সমস্যা।
1: কাউকে দিই না, কারো কাছে কোনো জিনিস লিখিয়ে নিই না রিগার্ডিং মাই পেনশন। নিজের টাড়াভাটা ব্যাকা যেমন লেখা হোক তাতে নিজে লিখি, আর ব্যাংকে গিয়ে উল্টো পাল্টা লোকের সাহায্যও নিতে চাই না। আমি সকলকেই বলছি যে সাবধানে থাকুন, নিজের জিনিস নিজের কাছে রাখুন, আর সব জিনিস সবাইকে দিয়ে দেবেন না বেঁচে থাকতে। যদি আপনার সম্পত্তি দিয়ে দেন আপনাকে কষ্ট করতে হবে। আপনি মরার পরে যার যা ভাগ হবে, যে যা পাবে পাগগা, কিন্তু এখন দেবেন না। এইটুকু আমি বললাম, সকলকে নমস্কার জানাই, ভালো থাকুন সবাই।
0: নমস্কার আপনাকেও, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার যে অনুভবের কথা, জীবনের কথা এবং আপনি শোনালেন, এবং সচেতন থাকা দরকার যে প্রত্যেকেই, প্রবীণরা বিশেষ করে অনেক সময়ই অনেক রকম অবহেলার যেমন সম্মুখীন হন, এই সমস্ত যে এখন দ্বিচারিতা হচ্ছে এগুলো কিন্তু প্রবীণ মানুষদেরকে একটা টার্গেট করা হয় যে তারা যেহেতু একা তারা অনেক সময় বলেন না। আর একটা কথা যেটা, যে কোনো সমস্যা হলে পরিবারের মানুষদের সঙ্গে সেটা ভাগ করে নিন, তাহলে কোথাও একটা সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসবার পথ পাওয়া যেতে পারে। দেখি পরে পরে কোন বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, হ্যালো, নমস্কার, কে রয়েছেন সাথে? না, সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও কোনো বন্ধুর অপেক্ষায় আমরা থাকব। এসে গেছেন, হ্যালো, নমস্কার,
2: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যাঁ, হ্যালো, হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আমি একটু জানতে চাইছি বয়স্কদের জন্য আলোচনাটা।
0: হ্যাঁ, একটু আগেই বললেন।
2: আমি জানতে চাইছি, আমার 3 ছেলে কিন্তু আমাকে কেউ দেখছে না।
0: হ্যাঁ, এই যে সমস্যাটা, এটা অনেকেরই সঙ্গে ঘটছে, তার জন্যই একটু আগেই আমরা শোনালাম যে আপনারা কোথায় যেতে পারেন।
2: সেই বিষয়ে
0: আপনি,
2: হ্যাঁ সেই
0: বিষয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই বিষয়েই আপনার কে কেউ সহযোগিতা করতে পারে, এমন কোনো মানুষকে, বিশ্বাসযোগ্য মানুষকে, সেই মতো করি এই যে আমাদের আইনজীবী বললেন। হ্যাঁ, সেই বিষয়ে তো, এরকম তো অনেক মানুষই, এরকম প্রবীণরা, আমাদের গুরুজনেরা অনেক রকম সমস্যায় পড়েন, তার জন্যই তো এই বিশিষ্ট আইনজীবী বললেন বিভিন্ন কথা যে কোথায় যেতে পারেন, আপনি শুনতে থাকুন। তো এইরকমই কিন্তু ঘটনা আমাদের চারপাশে ঘটে, সেই জন্যই কিন্তু এই 15ই জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস সম্পর্কে এরকম ঘটনা আমরা মুহুর্মুহুর দেখতে পাই, কিন্তু কোথায় গেলে কি করতে পারেন, কি সমস্যা, কি কোথায় যাবেন, তারই কিন্তু একটা দিক দেখিয়েছেন, বলেছে, বললেন একটু আগে বিশিষ্ট আইনজীবী। এরকম ক্ষেত্রে যারা কাছের মানুষ হতে পারেন বা যাদেরকে একটু বিশ্বাস করে বলা যায়, সেরকমই একটি মানুষের সহায়তা নিয়ে আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারেন। এবং শুনলেন তো বিশিষ্ট আইনজীবীর কথা। আমরা চাইব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। জুন মাসের মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি, কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না, দ্বিধা সংকোচ ভয় লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের, সেই না বলা কথার উপর সময়ের পলি পড়তে থাকে। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বোধ হয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরেই ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকের কখনোই বলা হয়ে ওঠে না

সেই কথাগুলো। লিখুন মাননীয় শুতে, আমাদের ইমেল আইডি maninioshu@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় শু, প্রযত্নকেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসে মাননীয় শুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি। প্রথম চিঠি কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। জীবনের শেষ বেলার সুহৃদ বন্ধু মাননীয় শু, যাপনের প্রতি পদে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মনে কত কথারই না জন্ম হয়, কিন্তু সবসময় আমাদের সব কথা বলা হয়ে ওঠে না, মনের অন্দরে তারা থেকে যায় সুপ্ত। কলেজের পড়া শেষে গেলাম শ্বশুর বাড়িতে, কথা ছিল মাস্টার ডিগ্রি করার সুযোগ পাব, কিন্তু না, বাস্তবে তার হয়নি। শ্বশুরমশায় পড়াতে রাজি হলেও শাশুড়ি মা রাজি হলেন না। আজন্ম লালিত স্বপ্ন পূরণের পথে বাধা এলেও বলা হয়নি, মা আমায় না ভুলবেন না, আমার জীবনের স্বপ্ন পূরণ করতে দিন। আজ যখন জীবনে সুযোগ এসেছে তখন তার সদ্ব্যবহার করতে দিন, এটা আমার ও আমার বাবা মায়ের জীবনের বড় স্বপ্ন। কিন্তু না, বলা হয়নি, বলতে পারিনি, এক অজানা ভয় এসে আমার কণ্ঠ রোধ করে দেয়। আবার কিছুদিন পরে আমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম সেই স্কুল থেকে সেক্রেটারি ও সহকারী প্রধান শিক্ষক মহাশয় বাড়িতে শ্বশুরমশায়ের কাছে এসে আমাকে ওই স্কুলে শিক্ষকতা করতে যাওয়ার জন্য অনুরোধ জানালেন। শ্বশুরমশায় রাজি হলেও রাজি হলেন না সেই শাশুড়িমা। তখনও আমি তার প্রতিবাদ করে বলতে পারলাম না চাকরিটা আমি করব, স্বনির্ভর আমায় হতেই হবে। অশান্তির ভয় এসে কণ্ঠরোধ করে দেয়, ইচ্ছেগুলো সব বলা অব্যক্ত হয়েই রইল। সকলকে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠি সমীর কুমার হালদার গ্রাম আদুকপাড়া রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন। মাননীয় শো, এই 65 ঊর্ধ্ব বয়সে বলা হয়নি লিখতে গেলেই যে আমার না বলা বাণী বলা হয়ে যায় অক্ষরের লিপিকায়। জানি না কতটা আলোড়িত হবে জীবনের ঢেউ, তবুও বলা হয়নি কথাটার সিন্ধুকটা সামান্য খুলে দিলাম। নিঃসন্তান এক আত্মীয়া সন্তান দত্তক নেওয়ার বাসনায় আমার অনুসন্ধিৎসার উপর সুগভীর বিশ্বাসে কাটিয়ে দিলেন দেড় দশক। তার আশাভঙ্গের প্রবঞ্চনা এড়াতে আজও বলা হয়নি যে এই প্রবীণ বয়সে সন্তান দত্তক পাওয়া অসম্ভব, আজও তিনি অপেক্ষমান। আজও বলা হয়নি একটি দলিল নামাতে নিঃসন্তান এক মৃত মানুষের বৃদ্ধাঙ্গুলির ছাপ বসিয়ে তার পোষ্যপুত্র জমি জিরেত কিভাবে নিজের নামে করে নিয়েছিল। বাবাকে বলা হয়ে ওঠেনি যে কর্মসুবাদে এক অষ্টাদশী বিদেশিনী আমার বন্ধুত্বের পিয়াসী ছিল, কিংবা বলা হয়নি সেই মেয়েটির কথা কলেজের সবুজ গ্যালারিতে দাঁড়িয়ে যে আমাকেই দেখত, শাসনের আশঙ্কায় ধুঁকতে ধুঁকতে হৃদয় যেত মোড়ে। দারুণ এক মর্ম ব্যথা আজও কাউকে বলা হয়নি। আমার 70 ভারদেহী উন্মাদিনী মাকে কলতলায় জোর করে স্নান করাতে গিয়ে হাত ফসকে দুজনেই পড়ে গিয়েছিলাম, সেরিব্রাল স্ট্রোকে শীঘ্রই চলে গেলেন মা। মাননীয় শু, না বলা কথা তোমাকে বলে মনের ভার মুক্তি ঘটল আজ, যেন আনন্দ লোকে হাঁটছি আর মনে গাইছি আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। নমস্কার আন্তে, সমীর কুমার হালদার গ্রাম আদুকপাড়া থানা রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন।

মানকুণ্ডু হুগলি থেকে লিখছেন বন্ধু মাননীয় শো। মিনু মাসিকে দাহ করে এসে সুমিমায়ের কোলে মাথা রেখে প্রশ্ন করল, মা তুমি আমাকে দিয়ে মাসির অন্ত্যেষ্টিক্রিয়া কেন করালে? প্রশ্ন শুনেই মায়ের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাকে এমন শান্ত আর গম্ভীর বোধহয় আর কখনো দেখেনি সুমি। মেয়ের চুলে বিলি কাটতে কাটতে মা বলল, একটা কথা তোকে বলা হয়নি এতদিন, আজ বোধহয় বলার সময় এসেছে। এখন থেকে প্রায় 25 বছর আগের কথা, একটি বর্ষার রাতে আমি হসপিটাল থেকে ডিউটি সেরে ফিরছিলাম। হঠাৎ আমার গাড়ির সামনেই একটি মেয়ে ঝাঁপিয়ে পড়ে, অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। ওকে বাড়িতে নিয়ে এসে জানতে পারি মেয়েটি অন্তঃসত্ত্বা, ওর প্রেমিক ওকে প্রতারণা করে পালিয়েছে, তাই ও নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। আমাদের কোনো সন্তান ছিল না, ওকে কথা দিয়েছিলাম কেউ জানতে পারবে না, আমরা ওর সন্তানকে নিজেদের সন্তান বলে মানুষ করব। সেই সময় তোর বাবার বিদেশে একটা বড় চাকরির অফার আসে, আমরা মিনুকে নিয়ে বিদেশে চলে যাই, সেখানেই ও একটা কন্যা সন্তানের জন্ম দেয়। 5 বছর পর আবার দেশে ফিরে আসি, মিনুর সন্তান আমাদের পরিচয়ে বড় হয়। সুমি মাকে থামিয়ে বলে, এবার বুঝেছি মা, মাঝে মাঝে মাসি কেন আমার মুখে মা ডাক শুনতে চাইত। মা বলল, হ্যাঁ সোনা, তুমি মিনুর সন্তান, আমরা তোমাকে পালন করেছি, এটাই সত্যি।

এমন অনেক না বলা কথাই বলা হয়ে ওঠে না, হয়তো সময়ের অভাবে বা অনেক সময় আমরা বলে উঠতে পারি না, এমনই মনের কথা আমাদের লিখুন মাননীয় ইস্যুতে। আমাদের ইমেল আইডি মাননীয় ইস্যু MANAYESHU@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় ইস্যু প্রযত্নে কেন্দ্রধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি। যারা এখনও চিঠি পাঠাননি তাদের চিঠির অপেক্ষায় আমরা থাকলাম। আর সকল প্রবীণ গুরুজনরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের মাননীয় ইস্যু থেকে বিদায় নিচ্ছি আমি নীলিমা সাঁতরা।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এখন শুনবেন নজরুল গীতির অনুরোধের আসর। শুরুতেই শুনবেন শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে অপর্ণা মৌ, তাতই এবং কৌশিক।

নজরুল গীতির অনুরোধের অনুষ্ঠানে এবারের শিল্পী অনুপ ঘোষাল। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য এবং অদ্রিতা ভট্টাচার্য।

শিল্পী ধীরেন বসু। অনুরোধকারী শ্রোতা হলেন

এবারে শিল্পী শিপ্রা বসু, গানটির জন্য অনুরোধ জানিয়েছেন মারগ্রাম মুর্শিদাবাদ থেকে বিশ্বনাথ দালাল এবং চামেলি দালাল।

0: কেন।
1: এবারে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, গানটির জন্য অনুরোধ জানিয়েছেন কয়া মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দনা বর্মন মণ্ডল।

এবারে হাঁড়িভাঙ্গা লালবাগ মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস এবং জ্যোৎস্না দাসের অনুরোধের শিল্পী নীলুফার ইয়াসমিন।

চলে আসি আবার কথায়। আজকের দিনান্তিকার বিষয় নেশামুক্ত ভারত অভিযান। দেশে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি একটি গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব শুধু মাদক ব্যবহারকারীর ব্যক্তিটির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না, বরং তা পরিবার, সম্প্রদায় এবং বৃহত্তর সমাজ পর্যন্ত বিস্তৃত। মাদকের অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় এই যে অপরাধের হাত বেড়েছে এবং এটি সামাজিক কল্যাণের উপর সার্বিকভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে, সে তো বলাই বাহুল্য। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের ডিসেম্বরে তার মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছিলেন যে মাদকের এই ভয়াবহতা তিনটি ডি নিয়ে আসে। প্রথম ডি হল ডার্কনেস, অর্থাৎ অন্ধকার। দ্বিতীয় ডি হল ডিস্ট্রাকশন, ধ্বংস। এবং তৃতীয় ডি হল ডেভাস্টেশন, সর্বনাশ। 2014 সাল থেকে সরকার এই যে এই বিষয়টির মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা চালিয়ে আসছে, যা মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও সহযোগিতাকে শক্তিশালী করতে সাহায্য করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় MoSJ মাদকের চাহিদা হ্রাসের জন্য নোডাল মন্ত্রণালয় এবং এর ম্যান্ডেটের অংশ হিসেবে দেশে মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাদকের চাহিদা হ্রাসের জন্য জাতীয় কর্মপরিকল্পনা NAPDR প্রণয়ন ও কার্যকর করা হয়েছে। এই প্রকল্পটি কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিরোধমূলক শিক্ষা, সচেতনতা সৃষ্টি, শনাক্তকরণ, পরামর্শদান, চিকিৎসা, মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং পরিষেবা প্রদানকারীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করে। বন্ধুরা, আমি আবারও পরে আসছি, তবে এখন একটু কথা ও সুরের আশ্রয় নেব।

কথা হচ্ছিল নেশামুক্ত ভারত অভিযান নিয়ে। দেশে মাদকদ্রব্য ব্যবহারের সমস্যার ব্যাপকতা মূল্যায়ন ও জানার জন্য বিজ্ঞান, সমাজ ও মানব সম্পদ মন্ত্রণালয় নয়াদিল্লির এইমসের ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টারের মাধ্যমে ভারতে মাদকদ্রব্যের অপব্যবহারের ব্যাপকতা শীর্ষক একটি বিস্তৃত জাতীয় স্তরের সমীক্ষা পরিচালনা করে, যা 2019 সালে প্রকাশিত হয়েছিল। এই সমীক্ষাটি সমস্যাটির ব্যাপ্তি তুলে ধরে এবং সারা দেশে প্রায় 7.1 কোটি ব্যক্তিকে মাদকদ্রব্য ব্যবহারে জড়িত এই হিসেবে চিহ্নিত করে। মাদক ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয় 272টি জেলা। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে 2020 সালের 15 আগস্ট নেশামুক্ত ভারত অভিযান NMBA, যার নাম আপনারা হয়তো শর্ট ফর্মে শুনে থাকতেও পারেন, এটার চালু করা হয়েছিল। 2023 সালের 15 আগস্ট এই অভিযানটি দেশের সমস্ত জেলায় সম্প্রসারিত করা হয়েছে

একটি প্রচারণামূলক কর্মসূচি হওয়ায় এই অভিযানটি মাদকের অপব্যবহারের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হতে পারে এমন অংশীজনদের, মানে যারা অংশগ্রহণ করে এবং যারা এর ঝুঁকিতেও সম্পূর্ণভাবে রয়েছে, তাদের লক্ষ্যবস্তু স্থির করেছে। এনএমবি এর প্রধান অংশ হল যুবসমাজ, নারী, শিশু, শিক্ষা প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং বৃহত্তর জনগোষ্ঠী। নেশামুক্ত ভারত অভিযান হল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সরবরাহ নিয়ন্ত্রণ, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়নের মাধ্যমে প্রচার ও সচেতনতা বৃদ্ধি, চাহিদা হ্রাস প্রচেষ্টা এবং স্বাস্থ্য বিভাগের চিকিৎসার সমন্বয়ে গঠিত। শ্রোতা বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, এখন চলুন একটু বরং নীল আকাশ আর পৃথিবীর কথা শুনি, তাও কিনা সুরে ও কথায়।

ফিরে আসি আবার কথায় কথা হচ্ছিল নেশামুক্ত ভারত অভিযান নিয়ে। চিহ্নিত যে জেলাগুলি এই উদ্দেশ্যে বিশেষভাবে গঠিত জেলা পর্যায়ের নেশামুক্ত কমিটির মাধ্যমে নেশামুক্ত ভারত অভিযান বাস্তবায়নের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি, এই কমিটির প্রধান হলেন জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট, যিনি অন্যান্য সদস্যদের সাথে মিলে নিজ নিজ অঞ্চলে অভিযানটির কার্যকর ও বাস্তবায়নের নিশ্চিত করার জন্য জেলা পর্যায়ের কর্মপরিকল্পনা প্রস্তুত ও সাবধান করেন। রাজ্য পর্যায়ে রাজ্য অভিযান কমিটিগুলির সমস্ত নির্বাচিত জেলার কার্যক্রম পর্যবেক্ষণ করে। এই কমিটিগুলির সভাপতিত্ব করেন রাজ্যে মাদক প্রতিরোধ কর্মসূচির দায়িত্বে থাকা বিভাগের প্রধান সচিব বা মুখ্য সচিব। তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা জেলা স্তরের প্রচেষ্টার অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা, সমন্বয় ও সহায়তাও প্রদান করেন। নেশামুক্ত ভারত গড়ে তুলতে নেশামুক্ত ভারত

অভিযান প্রকল্পটিকে আমাদেরই কার্যকরী করে তুলতে হবে, সমস্ত স্তরের এই সচেতনতা ছড়িয়ে দিতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। বন্ধু, আমরা শুনব আরও একটি গান।

নেশামুক্ত ভারত অভিযান নিয়ে আজকের দিনান্তিকা এ পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি অপর্ণা চৌধুরী। দিনান্তিকা।

0: আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: বাতে আর বি বহুত সারি করনি হ্যাঁ, লেকিন ইস সময় ঘড়ি কি সুই ইশারা কর রহি হ্যাঁ কি লেতে হ্যাঁ ছোটা সা অন্তরাল।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানে রেজওয়ানা চৌধুরী, বন্যা।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। এবারের গানে ঋতু কুহ।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। শেষ গানে বিক্রম সিং।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাগর সেন, ঋতু কুহ এবং সবশেষে বিক্রম সিং। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানে সুপ্রতীক দাস।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি। আজকের শিল্পীরা ছিলেন সুপ্রতীক দাস, ইন্দ্রাণী সেন এবং শেষ গানী হেমন্ত মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষান বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রবীণ কৃষক বন্ধুকে পেয়েছি, মাইনুদ্দিন দফাদারকে। মাইনুদ্দিন দফাদার এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে। নমস্কার মাইনুদ্দিন দা।
1: নমস্কার
0: মাইনুদ্দিন দার, বয়স কত হলো?
1: বয়স তো 73-74 চলছে।
0: 73-74 চলছে, মানে 70 পেরিয়ে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ।
0: এখনো চাষবাস করছেন?
1: সমানে চাষবাস করে, এই তো গাছে আম পাড়ি সব আমি গাছে
0: উঠে।
1: হ্যাঁ হ্যাঁ।
0: আম বাগান আছে কি?
1: আছে,
0: আম বাগানও আছে। সে নিজে উঠে আম পাড়েন?
1: হ্যাঁ হ্যাঁ, নিজে উঠে আম পাড়ি। তো
0: কি জাতের আম আছে সব?
1: এই আমরুপলে টালগুলো সব আছে, সব ছোটখাটো গাছ, খুব বড় খুব গাছ না, ছোটখাটো গাছ উঠে আম পাড়ে।
0: না তাহলে এই 73 বছর বয়সে আপনি
1: হ্যাঁ হ্যাঁ
0: আম পাড়ছেন, চাষবাস করছেন, শুনে খুব ভালো লাগলো আমার। ভালো লাগছে যে এই বয়সে যে এখনো মানে সজীব আছেন আপনি। চাষ কি করেন?
1: চাষ ধরুন পাট আছে, বিঘে তিনেক পাট আছে, আর ওই

0: পুষ্কর্ণে আছে একটা ছোট,
1: আচ্ছা
0: ওই পুষ্কর্ণেতে মাছ টাছ আবাদ হয়, চাষ হয়। পুষ্কর্ণের পাশে লেবু গাছ আছে
1: পাড়ে,
0: হ্যাঁ
1: পুষ্কর্ণের পাড়ে
0: পাড়ে
1: পাড়ে,
0: হ্যাঁ
1: আচ্ছা। তো কি মাছ চাষ, কি মাছ চাষ করেন? এটা সবসময় জল থাকে?
0: সবসময় জল, মোটর মোটর বসেছি তো।
1: ও আচ্ছা,
0: মিটার দিয়ে মোটর বসেছি সরকার থেকে একবার ই করি,
1: ও
0: খাদে দিয়েতে।
1: আর ইয়ে মানে জল শুকিয়ে গেলে আবার ওখানে জল
0: সঙ্গে সঙ্গে সব সময় মোটর চলবে?
1: আচ্ছা,
0: ওই খাদের নাম করে মোটর আলাদা, বাড়ির যে বিল আলাদা, খাদের আলাদা।
1: আচ্ছা,
0: ইয়ে করে নিয়েছি, নাহলে দেবেন পারে জল।
1: কি মাছ চাষ করেন সেখানে?
0: ওই বিভিন্ন রকমের হয় তো। এবার গত বছর
1: কতটা ওটা পুকুরটা কতটা?
0: এই 10 কাঠা ছিল আর একটু বাড়িয়েছে, এবং কাছে কাঠা 15 মত এখন হয়েছে।
1: কি করে বাড়ালেন? মানে মাটি কেটে?
0: মাটি কেটে সাইডে থেকে, মাটি কেটে বিক্রি বিক্রি দিয়েছি, মাটি কিছু কিছু সাইডেই করে দিয়েছি।
1: আচ্ছা,
0: বাঁধি দিয়েছি।
1: বাঁধি দিয়েছেন কিছু?
0: ওর উপরে ধরেন সেই লেবু গাছ, পেঁপা গাছ, এইসব গাছ তৈরি করেছি।
1: তার মানে ওই পুকুরটাকে ঘিরে কিন্তু আপনি অনেক রকমের চাষ করছেন?
0: চাষ করতে পারে
1: কি? এক হচ্ছে মাছ চাষ করছেন, আর কি করছেন সঙ্গে সঙ্গে?
0: সঙ্গে সঙ্গে লেবু থাকে, লেবু
1: লেবু লেবু মানে কি লেবু? আমাদের কাগজি
0: লেবু।
1: আচ্ছা, কাগজি লেবু করছেন, আর কি করছেন?
0: ওই যে পেঁপা গাছ,
1: পেঁপে
0: পেঁপে
1: পেঁপের চাষ করছেন। মানে এগুলো একসঙ্গেই হচ্ছে?
0: একসঙ্গে, ওই খাদের সাইডে
1: সাইডে, সব সাইডে সাইডে। আর এখানে পুকুরে কি মাছ চাষ করে?
0: এইবার গতবার ছিল এই মাছ, ওই বাটা
1: বাটা
0: বাটা পোনা ধরেন ওই বিক্রি হয়েছে, ভালো সাইজ হয়েছে। আর রোজার সময় এবার খুব ভালো পয়সায় বিক্রি হয়ে গেছে এবার বাটা পোনা দিয়ে আবার ছেড়েছে এখন।
1: খেতে কি দেন
0: মাছকে? মাছের খাবার অন্য কিছু লাগে না, এই গোবর বাড়িতে ধরেন গরু আছে, গাই আছে, ওইসব গরু গোবর দিয়ে কিছু, আর ওই পোল্ট্রির পায়খানা পাওয়া যায় সাইডে গ্রামে, অনেক পোল্ট্রির চাষ করে, সেই সব ওই বস্তা বস্তা নিয়ে এসে সাইডে ই করে দিই দিই, কিন্তু বেশ ওতেই ভালো হয়,
1: ওতেই ভালো হয়,
0: খুব ভালো হয়।
1: কোন সময় ডিম পোনা ফেলেছিলেন না ওই ফিঙ্গারলিং?
0: ডিম পোনা বলতে গেলে চারা,
1: হ্যাঁ ওই
0: ডিম বলতে গেলে
1: ধানি ধানি পোনা,
0: ধানি পোনা
1: মানে এক গিরে পর্যন্ত ধানি,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: সেইগুলো ফেলেছিলেন?
0: সেই
1: কতটা ফেলেছিলেন?
0: 5 কেজি ফেলা হয়েছিল, তার মধ্যে চারা তুলে বিক্রি করা হয়েছে।
1: চারা তুলে মানে ফিঙ্গারলিং বিক্রি করেছে?
0: হ্যাঁ, এই জালি একবার ফেলা হয়েছিল, তারপর একটু একটু বড় হয়ে গেল, সেগুলো
1: মানে এক আঙুল যখন হয়েছে,
0: হ্যাঁ তখন তুলে বিক্রি করে দেওয়া হয়েছে, দিয়ে হালকা ছিল, ওতে ধরেন মাছগুলি খুব বড় বড় হয়ে গেছিল, ভালো হয়ে গেল।
1: তা কতদিন পর ফেলার, কতদিন পরে বিক্রি করলেন?
0: কিছু না হলে পরে মাস ছয়েক তো থাকবেই, না হলে পরে তো বড় ধরনের শীতের সময় ই হয়নি। এবারে খুব
1: শীতে তো একটু বারো দুটোটা কম
0: হয়,
1: একটু কম হয়, খাবার দাবারও কম খায় একটু। আর এমনি পরিচর্যার জন্য ই করেন ওই জাল টানাটা নিয়ে?
0: জাল তো টানতেই হয়, ধরুন সপ্তাহে দুদিন করে জাল টানতে হবে, না হলে হবে না।
1: হ্যাঁ, সপ্তাহে দুদিন জাল টানতেই হয়,
0: টানতেই হবে।
1: রোগ টোক তো কিছু হওয়ার
0: কিছু বুঝতে পারেন?
1: বুঝতে পারা যায় না। আচ্ছা, যখন বিক্রি করেন কত করে বিক্রি করেন?
0: এইবার ধরেন বিক্রি হলে 180 টাকা ই করে বিক্রি করেছিলেন।
1: 180 টাকা
0: কেজি? ওরা ওরা ধরেন প্যাকেটে দিয়ে দিই ওগুলো, ওগুলি
1: পাইকারি 180 টাকা,
0: 180 টাকা
1: কিলো বিক্রি করে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, আর এখন তো মোটামুটি প্রায় শেষ নাকি?
0: হ্যাঁ, ও শেষ হয়ে গেছে, ওই রোজার মধ্যেই সব শেষ করে দিয়েছি, দিয়ে এখন আর চারা ফেলা আছে।
1: আবার চারা পোনা ফেলেছে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, এও কি বাটা, শুধু কি বাটা?
0: না, এবার বাটা ফেলেনি, এবার অন্য বাটা ফেলা আছে কিছু, আর অন্য সব
1: রুই
0: রুই মিরকে আমেরিকান এইসব গুলো ফেলা আছে।
1: আচ্ছা, কাতলা এগুলো সব ফেলা?
0: কাতলা
1: পাঁচমিশালি,
0: পাঁচমিশালি এখন আছে।
1: এগুলো আবার কবে বিক্রি করবেন?
0: এই বর্ষার আগে, বর্ষার পরে দিই বিক্রি করে দেবো।
1: ও বর্ষা
0: আবার ছাড়বো আরেকবার মাছ।
1: মানে বছরে কবার করে?
0: তিনবার ফেলতে হবে আমাকে চারা।
1: ও বছরে তিনবার
0: ফেলতে হবে, না হলে পরে আমার কারেন্টের বিল দিতে পারবো না। এখন নিজে ধরেন কারেন্ট ওতেই পোড়াতে হয়েছে।
1: তাও মোটামুটি কারেন্টের বিল কত আসে?
0: এই এইবার নিয়েছি কারেন্ট।
1: ও আচ্ছা,
0: এই 3 মাস এই বিল ঢুকবে, অল্প দিনের মধ্যে ঢুকে পড়বে,
1: দু চার দিনের মধ্যে ঢুকে পড়বে,
0: ঢুকে পড়বে বিল,
1: ঢুকলে বুঝতে পারবেন কত টাকা
0: কিরকম কি বিল
1: লাগছে। আচ্ছা, জল কি প্রতিদিনই দিতে হয়?
0: না না, প্রতিদিন লাগে না,
1: যদি কমে যায়
0: তখন দিতে হয়।
1: তখন মানে গভীরটা খুব কম নাকি?
0: গভীরতা গভীর খুব বেশি, তার লেগে জল কম লাগে।
1: ও আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ
1: গভীরটা একটু বেশি
0: বেশি,
1: ওই জন্য জলটা সবসময়
0: থাকে,
1: অল্প অল্প থাকে।
0: আর গরু ছাগলের বাড়িতে গায়ে তো আছে,
1: হ্যাঁ
0: গায়ের সব গা ধোয়াতে হয়, আর নাদ ফাদ আছে, ওই সব গড়ি সব জলটা ওই পুষ্কুলিতেই নামে সব ধরেন।
1: আচ্ছা,
0: ওই তার লেগেই আমার জল
1: সবসময়
0: সবসময় চালাতে দরকার হয় না।
1: খুব কমে গেলে তখন
0: তখন দিতে হয়,
1: তখন দিতে হয়। আর পারে বলছিলেন যে পেঁপে গাছ,
0: পেঁপে গাছ
1: ওটা কি হাইব্রিড পেঁপে?
0: হাইব্রিড পেঁপে,
1: হাইব্রিড পেঁপে।
0: হ্যাঁ,
1: কতগুলো গাছ আছে?
0: এই পঁচিশটা আছে, এক সাইডে পঁচিশটা আছে, এক সাইডে পঁচিশটা আছে। আর ইয়ার লেবু চারা, লেবুর গাছ আছে দুই সাইডে,
1: দুই সাইডে আবার লেবুর গাছ,
0: লেবু আছে দুই সাইডে, দুই সাইডে পেঁপে আছে।
1: আচ্ছা, মানে প্রথমে পেঁপে গাছ তারপরে লেবু গাছ নাকি?
0: হ্যাঁ,
1: সেই হিসাবে করা।
0: লম্বাই আছে পেঁপে লেবু গাছ,
1: হ্যাঁ
0: আর এই
1: চওড়ায়
0: চওড়ায় আছে এই গাছ, পেঁপে গাছ।
1: ও, তার মানে চারপাশেই আপনার
0: সবকিছু আছে,
1: সবকিছু আছে, শুধু লেবু আর পেঁপে আর
0: অন্য পেঁপে কলা,
1: কলা মানে কাঁচকলা না
0: কলা?
1: কাঁচকলা। বাহ, খুব ভালো, মানে জায়গা একটুও ফেলে রাখলে চলবে না,
0: ফেলে থাকা দরকার নাই। এখন ফেলে থেকে
1: ফেলে কেমন হয় পুকুর পাড়ে, কেমন হয়?
0: খুব ভালো হয়। ওতে ওতে লেবু গত বছর ধরেন কিছু না হলে ৩৫-৪০ হাজার টাকা লেবু বিক্রি করা হয়েছে,
1: শুধু লেবু।
0: লেবু
1: বিক্রি করা হয়েছে,
0: লেবু এবার তো দিতেই পারা যায়নি, এমন অবস্থা হয়েছে
1: তাই?
0: হ্যাঁ
1: আচ্ছা, খুব চাহিদা লেবু,
0: লেবুর খুব চাহিদা।
1: এই সময় গরমের সময় তো একটু লেবুর চাহিদা তো থাকবেই।
0: হ্যাঁ
1: এখন
0: আর পেঁপাটা কেবল ধরা পেতেছে,
1: এখন সবে ধরা পেতেছে।
0: হ্যাঁ
1: পেঁপেটা,
0: পেঁপেটা ধরছে কেবল কেবল ই হয়েছে, লেবু পেঁপের এখনো
1: মানে বিক্রির মতন হয়নি, সবে ধরছে। কতদিন? আচ্ছা পেঁপেটা কতদিন থাকে?
0: নতুন লাগাই না তো গাছ, কতদিন থাকবে সে তো বলা দেখা নাই।
1: কাঁচা পেঁপের জন্য না ওই আপনি পাকা করে বিক্রি করেন?
0: না কাঁচাই বিক্রি করতে হবে, তবে তো বেশি হবে।
1: কাঁচাতেই বিক্রি
0: বিক্রি করতে তরকারির লেগে,
1: আর বিক্রি করার তো কোনো অসুবিধা
0: অসুবিধাই নাই,
1: এখন কোনো অসুবিধা নেই।
0: গ্রামে
1: পাটটার তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যেমন মাছ চাষ করতে হয়,
0: ও বাবা স্নান করে সব এতে এক সাইড দিনে বসে স্নান করে।
1: যেখানে আপনার গাছপালা আছে সেগুলো
0: সব একদম পরিষ্কার, ২০ দিন আগাছাগুলো মেরে দিতে হয়।
1: আচ্ছা, পাড়ের যে গাছগুলো আছে সেখানে কি মানে সারটার কিছু
0: নেই? ও তো সার লাগে না, মানে রেত সার তুলে দেওয়া আছে সবই, কিছু করতে পেরেছেন বুঝতে পেরেছেন? দেখেন না আমি খালি মেশিন দিয়ে চালাতাম ওই পুকুরের জল, সেখানে মোটর তৈরি করেছি আমি, ওতে মোটর করেছি, ওতে ভালো আমার হয়েছে, এখন ভালো উন্নত হয়েছে, সংসার ছেলেপেলে বাড়ি ঘর করলো
1: তাই।
0: হ্যাঁ জায়গা একটু কাঠা ১০-১৫ জায়গা কিনলো মাটি।
1: আর এমনি যে ওই পেঁপে গাছে তো কোনো রোগ টোক হয় না?
0: রোগ বল এখন কিছু বুঝতে পারিনি,
1: ভালোই আছে,
0: ভালোই আছে এখন।
1: তো এই করেই মোটামুটি সংসার চলছে,
0: ভালোভাবেই চলছে,
1: ভালোভাবে
0: আরামসে চলছে।
1: আচ্ছা, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা মাইনুদ্দিন দফাদারের যে চাষবাস, বিশেষ করে পুকুরকে কেন্দ্র করে, পুকুরের পাড়ে, পুকুরে তো মাছ চাষ করছেনই এবং পুকুর পাড়ে যে জায়গা সেই জায়গাকেও ব্যবহার করে বিভিন্ন ধরনের চাষ করছেন এবং সেখান থেকে কিন্তু ভালো রকমের একটা অর্থ উপার্জনও হয়। তো মাইনুদ্দিনদা, আপনার অভিজ্ঞতার কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
2: হর

0: किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मानधन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: এখন শুনুন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
4: ভরতপুর এক নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রামে আমরা এখন উপস্থিত আর এই গ্রামে এসে আমরা পেয়েছি দুজন গোপালককে, যারা গোপালন করে তাদের জীবিকা নির্বাহ করেন। তো আসুন একটু পরিচয় করি, আপনার নাম?
5: আমার নাম নারায়ণ চন্দ্র ঘোষ।
4: আপনার?
6: দেবপ্রসাদ ঘোষ।
4: এই দুজনেরই কি এই গ্রামে বাড়ি? এই গোপালনের উপরে কি আপনাদের সংসার চলে নাকি?
5: হ্যাঁ, গোপালনের উপরে সংসারটা আমাদেরকে নির্বাহ করতে হয়।
4: জমি জায়গা তো আছে?
5: জমি জায়গা না থাকা সামান্য সামান্য আছে।
4: আচ্ছা, তার মানে মানে মেইনলি আপনার এই গোপালনের উপরেই
5: আমাদের চালাতে হয়?
4: চালাতে হয়,
5: হ্যাঁ স্যার।
4: আপনার?
6: হ্যাঁ, আমার গোপালনের
4: সংসার চলে। আচ্ছা, আপনার কি গরু আছে?
6: আমার জার্সি।
4: কটা আছে?
6: সাতটা গরু আছে।
4: সাতটা গরু আছে,
6: মোষ আছে
4: ও সঙ্গে? মোষও আছে? কটা মোষ আছে?
6: চারটে মোষ।
4: গোপালন করছেন তো আমরা দেশি গরুটা কেন পালন করা ছেড়ে দিলাম?
5: দেশি গরুটা পালন করা ছেড়ে দিলাম এই কারণে, স্বভাবত জার্সি গরুগুলো মানে বিয়ানোর দিন আগত, হ্যাঁ, অর্থাৎ তারা তো 50 দিনের মধ্যে বাচ্চা দেবে। আমরা চেষ্টা করি যে ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারি না, এত তাদের দুধের প্রোটেকশন। হ্যাঁ, কারণ যখন দেখি যে আর হয়তো 40 দিন আছে, তবুও 8 কেজি 7 কেজি করে দুধ দুবারে দিচ্ছে, সেই দুধটা কমানোর জন্যই ওই ময়দা খোল, হ্যাঁ, ভাত, এমনকি ওই ধরুন যদি অন্য কিছু চিটি গুড়, হ্যাঁ, এইগুলো তখনই কমিয়ে দিয়ে ঝাড়া খড় দিয়েও দেখেছি, তবু কমতে কমতে হয়তো বড় তো 3-4 কেজি ঠেকলো, তারপর আর কমতে চায় না, তখন একদিন আরে একদিন বা দুদিন আরে তিন দিন আরে এমনি করতে করতে দুধটা আমাদেরকে ছাড়তে হয় স্যার। হ্যাঁ স্যার।
4: তো মোটামুটি বাচ্চা দেওয়ার আগে পর্যন্ত,
5: আগে পর্যন্ত মানে দহনও যাবে, কিন্তু আমরা দোয়াই না, কেননা বাচ্চাটা পুষ্টিলে হবে না এবং ওই গরুটা ঠিক শরীর সারবে না, দুধটা আগামী বিয়ানে হয়তো ভালো জমবে না, যার জন্য আমরা কিন্তু অনেক কষ্টের মাধ্যমে দুধটাকে ছাড়তে হয়। হ্যাঁ স্যার।
4: কতগুলো গরুতে আপনার দুধ দিচ্ছে এখন?
5: আমার এখন বর্তমানে দুটোতে দুধ দিচ্ছে।
4: আপনার কটায় দেয়?
6: আমার সাতটাতেই দেয়।
4: সাতটাই? সাতটাই আপনার এখন গাই গরু নাকি?
6: হ্যাঁ, গাই গরু। তারা যদি
4: মোষের কেমন দুধ হয়?
6: মোষের দুধ
4: কত লিটার দেয়?
6: মোটামুটি
4: 12 লিটার দেয়। এটা তো আপনি যে জার্সি গরু আমরা বলি, জার্সি বা সাহিওয়াল বলি, এর দুধ আর মোষের দুধের মধ্যে পার্থক্য?
6: অনেক পার্থক্য।
4: কিসে পার্থক্য?
6: পার্থক্য আপনি ধরেন, দই যদি গরুর দুধে করা যায় সে ভালো হবে না, মোষের দুধে যদি করা যায় সে দইটা খুবই ভালো হয়, দোকানিরা মানে মোষের দুধের চাহিদা করে।
4: চাহিদা মোষের দুধের দইটা চাহিদা
6: মানে চায়ের জন্য দোকানে নেয়, গরুর দুধ হলে নেবে না। আর দই গরুর দুধটা আপনার ধরেন বাড়িতে রোজ যেটা দিই সে বাড়িতে গরুর দুধটাই নেয়, মোষের দুধ নেবে না।
4: তো আপনারা কি করেন দুধগুলো?
6: আপনি দুধ? আমি রোজে কিছু দিই, দইয়ের দোকানে দিই, দুধটা আমার বেশি বিক্রি হয় আর ছানাও করি।
4: কত করে হয় আপনার দুধ?
6: আমার দুধ মোটামুটি 100 কেজি।
4: 100 কেজি হয় প্রতিদিন?
6: মনে মনে, হ্যাঁ, 100 কেজি থাকেই, 10 কেজি হয়,
4: মানে একটু কম বেশি হয়, মোটামুটি 100 লিটার।
5: আমার স্যার মোটামুটি 4টি গরু আছে, তো কিন্তু এভারেজ করে তো বাচ্চা দেয়, কিন্তু 4টি গরু যদি একই সঙ্গে বাচ্চা দেয় তাহলে মোটামুটি 58 কিলো দুধের ফাংশন।
4: আপনি দুধ কি করেন?
5: আমি দুধ বিক্রি করি, এই ভাই মোটা ব্যবসা আছে, ছানা সাপ্লাই দেয়, ঘি সাপ্লাই দেয়, দুধ সাপ্লাই দেয়, এ হচ্ছে দেবপ্রসাদ ঘোষ আমার কাকার ছেলে। হ্যাঁ, ওই ভাই যখন আমার দুধটা নেয় তখনই কিন্তু ওই যখন অর্ডার পায় ছানার 165-170 টাকা কিলো জাত ছানার অর্ডার হয়, ঘি 450 টাকা কিলো অর্ডার হয়, তখন যখন ওর ব্যবসায় টান পড়ে তখন আমার কাছে দুধটা তখনই
4: সে তো নিচে যখন টান পড়ছে নিচে রেগুলারলি
5: আমার 30 টাকা দাম পায়। বাজার বর্তমান বাজার 30 টাকা নয়, কিন্তু আমার ভাইপো দুটো দুধ নেয় আমার কাছে, এবারটি আমার কাছে 30 টাকা কেনে, এবারটি ভাইপো 35-36 টাকা ভাইপো পড়ে।
4: দুধই বিক্রি করে দেন, দুধ থেকে কিছু করেন না?
5: না, দুধ থেকে আমি মাঝে মাঝে অর্ডার পত্র গরু পুষিয়ে লাভ হবে না, কিন্তু আমার শঙ্কর জাতের জার্সি এবং হলস্টাইন জার্সি যার জন্য হয়তো কিছু স্যার সংসার চালিয়ে বছরে কিছু হয়। আর
4: যেহেতু আপনার জমিনে গরু মানে গোবর গুলো তো আপনি বিক্রি করতে?
5: হ্যাঁ, গোবর গুলো
4: সার করে,
5: হ্যাঁ সার করে গোবর গুলো বিক্রি হয়, 1000 টাকা ট্র্যাক্টরে বিক্রি হয়,
4: একটা তো হয়
5: সেগুলো হয়। তারপর বাচ্চা ধরুন যদি এঁড়ে বাচ্চা হয় তাহলে বলতে এঁড়ে বাচ্চা হলে ধরুন মিনিমাম 8-9 হাজার টাকা হবে, একটু যদি দুধ খাই রাখি।
4: মাসের করে বিক্রি করেন?
5: ওই 1 বছর 11 মাস 10 মাস এরকম হইলে 8-9 হাজার মিনিমাম, আর যদি সেই মতো তৈরি করে রাখা যায় তাহলে 12-14 হাজার টাকাও হয়। আর বকন বাছুর হইলে তো মানে অজরালি ভাবে 12-14 হাজার কোনো ব্যাপারই নেই।
4: বকন বাছুর যদি হয় তাহলে বাড়িতেই পালন করে
5: পরিস্থিতি অনুসারে বিক্রি করতে হয়।
4: প্রয়োজন হয়? হ্যাঁ,
5: এই আমার ভাই এই গোটা 5 এনে বিক্রি করছে, আবার 5 এনে বিক্রি করলেও মোটামুটি 49 হাজার টাকায় 5 এনে। কিন্তু কেন, এরা এর একটা ছেলে আছে বিএ পাস গ্রাজুয়েট, চাকরি বাকরি হয়নি, কিন্তু হিসাবে ছেলে এরা বাপ বেটায় খাটে এবং আমার ভাইয়ের বউ সে দুধারণ তো খাটতে পারে, তাছাড়া ওই মোটামুটি 22-24টা আছে সংখ্যায়, সেইগুলো ওই 3টি লোকের মধ্যে ডিপেন্ড করে। হ্যাঁ, আর ধরুন ওই ভোর 4টি ওঠে, রাত 11টার সময় কিন্তু ওই বৌমাটা শুতে পায় না, আর বাপ বেটায় অক্লান্ত পরিশ্রম ছেলে বিয়ে পাস
4: পরিশ্রম করতে হবে, এমনি পরিশ্রম তো না করলে তো টাকা পয়সা আসবে না, সবাইকে পরিশ্রম করতে হয়, কেউ চাষ করে পরিশ্রম করছে, কেউ চাকরি করে পরিশ্রম করছে, কেউ ব্যবসা করে পরিশ্রম করছে, তো পরিশ্রম আপনাকে করতেই হবে, তা না হলে এই বাজারে চলা খুব মুশকিল। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা দেবপ্রসাদ ঘোষ এবং নারায়ণ চন্দ্র ঘোষ আপনাদের গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
5: নমস্কার।
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাত দিন জেলার কোথাও কোথাও হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। শুনলেন আবহাওয়ার খবর। এর সঙ্গে শেষ হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় যাহা চাই তাহা পায় না। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968-এ। একই সঙ্গে জানিয়ে দিই, আগামীকাল সকাল 8:00 লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় আমার সকাল। এই বিষয়ে আপনাদের সঙ্গে থাকবেন মুক্তি হক। আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968-এ।

গোবিন্দ আসছিলেন আগত শারদ পূর্ণিমা রজনীতে, পুরাও তব অভিলাষ প্রকটিত হইব নর্তনরাস, আজ সেই মধুর শারদ পূর্ণিমা রাত্রি।

শ্যামনাগর বলে, এই শর্তে রায়ধনীকে নাচতে হবে। শর্ত শুনে সখীগণ বলে, ওহে শ্যাম, আমার রায় যদি তোমার শর্তে নাচতে পারে তবে তুমি কি করবে?

এই বনে রেখে শ্যাম নাগর তালে তালে বাঁশি বাজাতে লাগলেন। তখন রাধারানী আমার সেই তালে তালে নাচতে লাগলেন।

এই ভাবে নেচে গে রাই কানু দুহু জানে কুঞ্জ মাঝে কুসুম বিথারে বসিলেন।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ছটা বেজে 30 মিনিটে কর্মখালি সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ। 6:40 অনুষ্ঠান প্রিয় পল্লিগীতি আজ সন্ধ্যায় প্রচারিত হবে 7:10। বিজ্ঞাপনী অনুষ্ঠান সন্ধ্যে 7:30, রাত 8:10 এবং রাত 8:20। 8:25 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত আধুনিক গান।

9 বাজে 15 মিনিটে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক আকাশবাণী এবং এনএসডির ধারাবাহিক অনুষ্ঠান প্রচারিত হবে। রাত 10টা বাজে 10 মিনিটে শুনবেন লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠান। আজকের বিষয়, যাহা চায় তাহা পায় না। শুনেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস, জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং একই সঙ্গে বয়ে যেতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুনলেন আবহাওয়ার খবর।

আগামীকাল 10 জুন সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় আমার সকাল। সঙ্গে থাকবেন আপনাদের কথার বন্ধু গানের সখা মুক্তি হক।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনবেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ সহ অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 1 জুন থেকে 12 জুন 2026 অনলাইন কমন এন্ট্রান্স টেস্টের জন্য অগ্নিপথ স্কিমের রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোল শহরে। আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। www.joinindianarmy.nic.in রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তাঁরা বহরমপুর মুর্শিদাবাদের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্যের জন্য নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারীরা বহরমপুরের আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আবারও জানাই, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী 12 জুন 2016 তারিখ মাফ করবেন 26 তারিখ পর্যন্ত। এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানে শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় যাহা চাই তাহা পায় না। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968-এ, এছাড়াও 9434921300 এই নম্বরে আসতে পারেন বার্তাতেও। ঘোষণাটি শুনলেন।

লাইফ ওনের শুভ সকাল অনুষ্ঠানের বিষয় আমার সকাল। আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের কথার বন্ধু গানের সখা মুক্তি হক। 9434921300 এবং 0348225968 খোলা থাকবে আপনাদের জন্য।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। সরকার এমজি নরেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজি রামজিতে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোন রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিবিজি রামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে আজ 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক সাংসদ ও আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবে, কিন্তু দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়া সকলের কর্তব্য। উল্লেখ্য, আজকের বৈঠকে তিনি জেলা আমন্ত্রিত 35 জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে 2 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক যোগ দেন। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে 2 রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 3টি ভাগে শ্রমিকরা পরিষেবা পাবেন। চা শ্রমিক পরিবারের শিশুদের উন্নত শিক্ষার ব্যবস্থা, সুচিকিৎসা এবং জীবনযাত্রার মানোন্নয়নে নেওয়া হবে একাধিক উদ্যোগ। রাজ্য সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে সমীক্ষার কাজ শুরু করেছে। সেলফ ইনোমিনেশন ছাড়াও সরকারি স্তরে সমীক্ষার কাজ চলবে বলে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি প্রকল্পের গাইডলাইন মেনে জমা করা আবেদনগুলি যাচাই করে দেখবেন প্রশাসনিক আধিকারিকরা। 25 জুনের মধ্যে সমীক্ষার কাজ শেষ করতে হবে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করার শেষ দিন 20 জুলাই। দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জগন্নাথ মন্দির নিয়ে কোনো আপত্তি না থাকলেও জগন্নাথ ধাম নাম ব্যবহারে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিল ওড়িশা সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই বার্তায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। শ্রী অধিকারী জানান, সরকারি নথিতে প্রকল্পটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই অনুমোদিত ছিল, পরবর্তীকালে ধাম শব্দটি যুক্ত করা হয়। তার বক্তব্য, সনাতন সংস্কৃতি ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই শব্দটি প্রত্যাহার করা হবে। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানায় কৌজুরি গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পশ্চিমপাড়ার 5 শিশু বাড়ির পাশের পুকুরে স্নান করতে নামলে আচমকায় তলিয়ে যায়। স্থানীয়দের চিৎকারে পরিবারের লোকজন 3 জনকে উদ্ধার করল। 8 বছরের পরিমণ্ডল এবং 7 বছর বয়সী দিশা মণ্ডলকে বাঁচানো সম্ভব হয়নি। অন্য 3 শিশু স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যের পূর্বমন্ত্রী অগ্নিপিত্রাপাল আজ জলপাইগুড়িতে অমৃত প্রকল্প খতিয়ে দেখেন। সার্কিট হাউসে জেলার চা বাগান এলাকায় নারী ও শিশু পাচারের প্রশ্নে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার মা মেয়েদের সচেতনতা বাড়ানো হবে, সর্বোপরি ওই এলাকার মহিলাদের হাতে কাজ তুলে দিতে হবে। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস, তাই আসন্ন যোগ দিবসকে সামনে রেখে আজ পশ্চিমবঙ্গ সরকার ও আয়ুষ দপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। মালদার আম দেশ বিদেশের বাজারে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন। এর অঙ্গ হিসেবে মালদার আম চাষী, আম ব্যবসায়ী, আম রপ্তানিকারকদের এক ছাতার তলায় আনতে গড়ে তুলল আমার মালদা নামে একটি প্ল্যাটফর্ম। উত্তরবঙ্গের মধ্য দিয়ে রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রবেশ করেছে। আগামী 2-3 দিনের মধ্যেই আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102।

আপনাদের কাছে সকল শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান প্রিয় পল্লীগীতি। প্রিয় পল্লীগীতি অনুষ্ঠানে আজকের প্রথম গানের শিল্পী অমর পাল।

শুনছেন অনুষ্ঠান প্রিয় পল্লী গীতি। এবারের

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান প্রিয় পল্লীগীতি। আজকের শিল্পীরা ছিলেন অমর পাল, গীতা চৌধুরী, দোহার সহজ মা, অভিজিৎ বসু, স্বপ্না চক্রবর্তী এবং শেষ গানে নির্মলেন্দু চৌধুরী। শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় পল্লীগীতি অনুষ্ঠান এই পর্যন্তই।

0: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। একটু পরেই আজ সন্ধ্যা।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

হৃদয় আমার নাচে রে আছে কে, ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। কবিগুরু রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা পাই বর্ষার বহু গান কবিতা। তার উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই প্রিয় বর্ষা। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, আবার অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর।

অথচ অনেক মানুষও আছেন যারা রিমঝিম বর্ষার দিনে উদগ্রীব থাকেন খিচুড়ি আর পাঁপড় ভাজার জন্য। সন্ধেবেলায় ঝিঝির ডাক আর একটানা বৃষ্টিতে চা, পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প নিয়ে আসর মাতান। এভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আর আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তিকর? হ্যাঁ, আপনার অনুভবে বর্ষা। জুন মাসের আধ সন্ধ্যায় অনুষ্ঠান জুড়ে থাকবে আপনার অনুভবে বর্ষা।

আর বলতে না বলতেই বর্ষার অনুভব নিয়ে হাজির হয়েছেন আমাদের আজ সন্ধ্যার আসরে ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে মলয় কুমার বিশ্বাস, আজাদ হিন্দ সড়ক থেকে লিখেছেন।

লিখছেন, তোমার বিষয় ভাবনা আমার মনকে সত্যিই প্রাণিত করেছে। যখন গ্রীষ্মের প্রবল দাবদাহে অতিষ্ঠ জনজীবন বিপর্যস্ত চারিদিকে প্রখর রৌদ্র কিরণে প্রাণষ্ঠাগত, তখন যদি একটু বাড়িধারা বর্ষিত হয়, মন অনাবিল আনন্দের ফুলকুধারায় ভরপুর হয়ে ময়ূরের মতো নেচে ওঠে। এ প্রাণীটি বর্ষার আগমন বার্তা নিয়ে আসে তার পেখম মেলার মধ্যে। বর্ষা শুরুর আগাম বার্তা ময়ূরের মধ্যেই সূচিত হয়। ময়ূরের পেখম সৌন্দর্যের বিজ্ঞাপন, এক বৈচিত্র্যময় কার্যকলাপ যা শুধু বর্ষাকালেই ঘটে থাকে। বাড়িধারার বৃষ্টি সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, যার মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির বৃহৎ উপকরণ। গুরুদেবের গানের অধিক সম্ভার প্রিয় বর্ষা কেন্দ্রিক, তবু একটি গান ধার করে বলতে পারি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। গীতিকার প্রিয় বর্ষা ঋতুকে এভাবে অনুভব করেছেন। এই ঋতু বিশেষ করে কৃষক বন্ধুদের কাছে কৃষিকাজে অত্যন্ত সহায়কের ভূমিকা পালন করে থাকে। খাদ্যাভাণ্ডার তৈরি করে, অর্থনীতিকে চাঙ্গা করার বিশেষ প্রেরণা দেয় এ প্রিয় বর্ষা ঋতুই। প্রকৃতপক্ষে সব ঋতুরই প্রয়োজন, তবে সময় সাপেক্ষে। সবাই সুস্থ এবং ভালো থাকার কামনা জানিয়ে পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 নম্বর আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে।

0: পরে চিঠিতে যাব, কিন্তু তার আগে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: 10 লাখের লটারি জিতেছি আমি।
2: জাল অফার্স থেকে সাবধান।
3: RBI এ কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

পরের চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, মালঞ্চ, রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন প্রিয়, আজ সন্ধ্যায় গ্রীষ্মের দহনবেলায় যখন নিসর্গ প্রকৃতির মাঝ দিয়ে গন্তব্য অভিমুখে এগিয়ে যায়, তখন প্রকৃতিকে দেখে মনটা উদ্বিগ্ন হয়ে ওঠে। লাল মাটির বুকে সার দিয়ে দাঁড়িয়ে থাকা শাল, মোহল, পিয়াল তীব্র দাবদাহে ঝিমিয়ে পড়ে, তাদের কালিমাখা ঝলসে যাওয়া গা। না না, গ্রীষ্মের তাপপ্রবাহে জ্বলে পুড়ে ওদের গা কালো হয় না। শীতকালে জঙ্গলে আগুন লাগানোর ফলে ওদের ওই দশা। এ ছবি বড়ই বেদনার, কষ্ট দেয় ফুটিফাটা জলাশয় আর স্রোতহীন কাঁসায় শিরায় সুবর্ণরেখা। এই প্রাণহীন প্রকৃতির বুকে প্রাণ সঞ্চার করতে পারে একমাত্র বর্ষা। ঝিমিয়ে পড়া জঙ্গল বর্ষার পরশে আবার জেগে ওঠে। মাঠে মাঠে কচি ধান গাছ মাথা নাড়ে, দুর্বার গতিতে ছুটে চলে নদী, আর বৃষ্টির ফোঁটাগুলো শুধু ধরণীর বুকে রস সিঞ্চন করে না, মাতাল করা সোদা গন্ধে মন ভরে ওঠে। বর্ষার ঋণিঝিনি ঝমঝম সৃষ্টি শীতলতার সদর দরজা খুলে দেয়। মাঠে ঘাটে দেখা মেলে মাছের, জঙ্গল থেকে মেলে সবজি। বাঙালির রসনা তৃপ্ত করে বর্ষা। বর্ষা প্রাণ ভ্রমরা, বর্ষা না থাকলে বসন্ত আসবে না, নদীর চরে ফুটবে না কাশ, বর্ষা ছাড়া এই সভ্যতার সর্বনাশ। লিখেছেন মালঞ্চ, রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর থেকে কমল ঘোষ। বর্ষার শুভেচ্ছায় রয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। লিখেছেন গ্রীষ্মের দাবদাহের পর আসে বর্ষা রানী, তখন আমাদের মন ময়ূরের মতো নেচে ওঠে। তার আগমনে জরাজীর্ণ প্রকৃতি মাও সবুজ হয়ে ওঠে। এ বর্ষার জল কাদা মেখে বাড়িতে ফিরে মায়ের বকুনিও অগাধ। জলে ভিজে স্কুলে যাওয়ার মজা ছিল আমাদের শৈশবের এক অসাধারণ আনন্দ। এই বর্ষায় মায়ের হাতের গরম খিচুড়ি খেতে কী যে ভালো লাগত, তা আজকের দিনেও ভোলার নয়। আবার সন্ধে হলে ঠাকুমার কাছে বেঙ্গমা ব্যঙ্গমের গল্প শুনতে শুনতে কখন যে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়তাম কিছুই জানতে পারতাম না। হ্যাঁ গো বন্ধু, সবচেয়ে মজা হতো যেদিন বর্ষার সন্ধ্যায় সবাই একসাথে বসে গরম চায়ের সঙ্গে বেগুনি আর মুড়ি ভাজা খেতাম। সুন্দর সুন্দর অনুভবের কথা জানিয়েছেন, সঙ্গে আক্ষেপের সুরও রয়েছে, আজও যদি সেদিনের বর্ষায় ফিরে আসতে পারতাম। ভানুমতি মোদক

0: আমরা আজ সমৃদ্ধ হলাম। তারা হলেন মলয় কুমার বিশ্বাস, 27 নম্বর আজাদহীন সড়ক, ঘূর্ণী কৃষ্ণনগর, নদিয়া থেকে। সঙ্গে ছিলেন কমল ঘোষ, মালঞ্চ, রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুরে। এবং সব শেষে ছিলেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। আর আমাদের সঙ্গে সঙ্গীতে ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্য। সকলকে বর্ষার শুভেচ্ছা জানিয়ে আজকের আজ সন্ধ্যার আসর থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250। নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবল ভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষে ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চালসে হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তো গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসব্যাপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসব্যাপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রাবধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমার দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কিন্তু ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমা ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না, কিন্তু আমি বলবো একটু যারা যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে ফেলবো। মেশিন আছে যে গ্লকমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লকমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফেলবো গ্লকমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লকমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লকমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লকমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লকমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
4: এতক্ষণ আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
0: শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আসছে বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লির ডলার রাখছে পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানান।
1: A pattern of fake news and videos emanating from Pakistan. It is a desperate attempt by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
0: আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদ বিক্ষোভকারীরা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হয়। যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্চিদ্রভাবে চলছে সবকিছু বন্ধ। ভিমবার ও কোটির মতো শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থাপনার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047 লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণকে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদেরও সরিয়ে দিয়েছে।
2: लैंड पोर्ट का तेजी से विकास होने के बाद
3: आफ्टर द रैपिड डेवलपमेंट ऑफ द लैंड पोर्ट नॉट ओनली हैज ट्रेड इंक्रीज्ड बट सिक्योरिटी हैज आल्सो बीन इंश्योर्ड इट हैज हेल्प्ड ट्रांसफॉर्म इलीगल
0: जोजिले टनल सड़क প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিমার্গে জজিরা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও উপস্থিত ছিলেন। শ্রী গড়করি বলেন, এই সুড়ঙ্গটি শ্রীনগর ও লের মধ্যে পরিবহন, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,578 ফুট উচ্চতায় নির্মিত জজিরা টানেলটির কাজ পুরো শেষ হলে এটি হবে এশিয়ার দীর্ঘতম

0: প্যানেল। সরকার এনজি নারীকা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি জি রামজিকে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোন রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিভি জিরামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
1: किसी भी राज्य का मैं बताना चाहता हूँ, आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ है। ये जो हमने दिया है 60% ही पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ही बढ़ेगा पिछले साल से, तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता।
0: চা শ্রমিকদের কল্যাণে পশ্চিমবঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে দুই রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মিশেল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলে সক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলকারেন্তা টক্সে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সদর দফতরে যান। আগামী 21 তারিখে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট আবারও নেওয়া হবে। এই পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি। এনটিএ সদর দফতরের বাইরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরবর্তী সমস্ত ধাপে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পরীক্ষার সামগ্রীগুলো সময়মতো পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানো নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিইএসএস সহ 250 মেগাওয়াট সৌর বিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। গর্ভবতী মহিলা ও তাদের পরিবারকে বিনামূল্যে এই পরিষেবা গ্রহণে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সচেতনতামূলক এবং প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত 1 দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1,00,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা

0: করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। কুড়িজন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দিয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 37,000 হয়েছে, আহত 200-এরও বেশি। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপর প্রশাসন ও পুলিশের দমন ধরনের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারত স্থলসীমান্ত পর্যটন প্রক্রিয়াকরণ ও যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কেন্দ্রের সংবাদ বিভাগ। শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। ৮:৩০ কথায় কাহিনী শুনবেন এবং রংপুর লাইন, রচনা ইন্দিরা মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্য মজুমদার। ৮:৪৫ অর্থনীতির দুনিয়া শুনবেন আলোচনা, পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া এবং অধ্যাপিকা সীমন্তী বন্দ্যোপাধ্যায়। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। ৯:৩০ ধারাবাহিক অনুষ্ঠান শ্রবণীতে শুনবেন প্রথমে স্বরচিত ছোট গল্প পাঠ, পাঠে কিন্নর রায়, তারপর স্বরচিত কবিতা পাঠে মিতুল দত্ত, সবশেষে স্বরচিত গল্প পাঠে রমানাথ রায়। ১০টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ১০:৩০ নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। ১০:৪৫ লোকগীতি শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। রাত 11টায় শ্যামা সঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, স্পটলাইটের বাংলা রূপান্তর, 8:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
2: যে প্রতিদিন সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
2: আর ইলেকট্রিক বিলে
3: জিরো বিলে আবার টাকা দিব কি?
2: যুক্ত
3: হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচনের সময় রাজনীতি হলেও দলমত নির্বিশেষে জনকল্যাণের কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। দীঘার জগন্নাথ মন্দিরটিকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরিজান কাণ্ডের তদন্তে কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভিযান সিআইডির। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের বোলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তি তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আসছে বিস্তারিত খবরে। বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে আজ বি মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবেই, কিন্তু দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য।
1: ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি।
0: উল্লেখ্য, আজকের বৈঠকে তিন জেলার আমন্ত্রিত 35 জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে 2 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক যোগ দেন। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর লোকসভার সাংসদ জুনমানি এবং ঘাটালের সাংসদ দেব বৈঠকে যোগ দেন। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে ঘাটালের সাংসদ দেব বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
2: আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে, সেটা হচ্ছে এখানকার বন্যা। সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমি 2014 থেকে চলছিল। এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এসছে এবং উনি সবাই সামনেই বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগে সরকার হাত ধরে।
0: দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জগন্নাথ মন্দির নিয়ে কোনো আপত্তি না থাকলেও জগন্নাথ ধাম নাম ব্যবহারে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিল ওড়িশা সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই বার্তাই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেন পুরীর সাংসদ সন্দীপ পাত্র। শ্রী অধিকারী জানান, সরকারি নথিতে প্রকল্পটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই অনুমোদিত ছিল, পরবর্তীকালে ধাম শব্দটি যুক্ত করা হয়। তার বক্তব্য, সনাতন সংস্কৃতি ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই শব্দটি প্রত্যাহার করা হবে।
3: পশ্চিম বঙ্গাল কা পিছলে সরকার অনুমোদন দিয়া থা উসমে থা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর ধাম কা শব্দ ইনসার্ট কর দিয়া থা। মে আজ মুখ্যমন্ত্রী জি কো যে চিঠি স্বীকার কর রহা হুঁ, তুরন্ত ওহা সে ধাম শব্দ কো হম লোগ নিকাল দেগা। উনকি অন্দর জো ভগবান হ্যায় উনকা পূজা পাঠ, হমারি মন্দির কা জো রীতি নীতি, সনাতন কা সংস্কৃতি হ্যায় উসকো মানতে হুয়ে হোগা।
0: দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন। ওই মন্দিরের প্রধান পুরোহিত এবং ইসকন কলকাতার সহসভাপতি রাধারমন দাস বলেছেন, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে প্রতিফলিত করে। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সৈজাল কাণ্ডে তদন্তে আজ সিআইডির একটি দল কালীঘাটের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে এই কার্যালয়টি। আজ বিকেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডির দল হরি স্ট্রিটের ওই বাড়িতে গেলেও প্রথমে বাধার মুখে পড়ে। দলের

সাংসদ কোষাধ্যক্ষ সুভাষী চক্রবর্তী জানান, মমতা এবং অভিষেক দুজনেই কলকাতায় না থাকায় তিনি সিআইডিকে ভেতরে ঢুকতে দিতে পারেন না। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সিআইডির দল। ঘণ্টা দুয়ের তল্লাশির পর বেরিয়ে যান তারা। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্টুডিও কার্যালয়ে অপর একটি দল পৌঁছয়, সেখানেও চলছে তল্লাশি। এদিকে সইকাণ্ডের তদন্তে গত 30 মে প্রথম অভিষেকের বাড়িতে যায় সিআইডি। 1 জুন তৃণমূল কংগ্রেস সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি 14 দিন সময় চান, তা না দিয়ে 7 দিনের মধ্যে হাজির হওয়ার নোটিশ দিয়ে আসে সিআইডি। গতকালও তিনি হাজির হননি। আজ নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অভিষেক দিল্লিতে থাকার কারণ দেখিয়ে আবারও সময় চেয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে তার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডির অভিযান অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুমার ঘোষ মন্তব্য করেছেন। কয়লা পাচার মামলা তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাজ্যের 4 আইপিএস আধিকারিককে দিল্লিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। ইতিমধ্যে 9 আধিকারিককে তলব করা হয়েছিল। এর আগে 5 জনকে নোটিশ পাঠানো হলেও এবার আইপিএস অফিসার সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও এবং তথাগত বসুকে নোটিশ পাঠানো হলো। একাধিক দুর্নীতি, হিংসা, লুট ও তোলাবাজির অভিযোগে ধৃত দক্ষিণ চব্বিশ পরগনার ফলদার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে আজ সকালে তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজত চাওয়া হলেও বিচারক 5 দিনের হেফাজত মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে জাহাঙ্গীরকে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আলাদাভাবে আদালতের দ্বারস্থ হতে হবে বলে বিচারক জানিয়েছেন। এদিকে তোলাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে আজ 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গতরাতে নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলার সময় আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ চলতি বছরের মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দিয়েছেন। লোকভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলায় 134 জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা জ্ঞাপনের পর তাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন রাজ্যপাল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে আজ এনআইএর পক্ষ থেকে মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হয়। হাইকোর্ট ঘটনার তদন্তের জন্য এনআইএকে দায়িত্বভার দিলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল। বর্তমানে রাজ্যের সরকার বদল হয়েছে, এই পরিস্থিতিতে সরকারের অবস্থান কি তা আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে। ইউএপিএ ধারার অধীনে তদন্তের পদ্ধতিগত বিষয়ে তাদের বক্তব্য রাজ্য একই সঙ্গে জানাবে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 3টি ভাগে শ্রমিকরা পরিষেবা পাবেন।

0: गुणवत्ता युक्त शिक्षा जो है वो मिल सके, इसकी सुविधा एक कंपोनेंट है चाहे श्रमिक स्वास्थ्य पर, इसके अंतर्गत और बेहतर हेल्थ सुविधा मिल सके। तीसरा है प्रधान चाहे श्रमिक आश्रय।
1: আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মী ও আধিকারিকদের নিয়ে যোগব্যায়াম প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। রাজ্য সচিবালয়ে নবান্ন সংলগ্ন সভাঘর ছাড়াও পুরভবন, স্বাস্থ্যভবন, পরিবহন ভবন, জনসম্পদ ভবন, নগরোন্নয়ন দপ্তরের শিবিরের মাধ্যমে কর্মী আধিকারিক থেকে শুরু করে আমলারা আজ যোগ অনুশীলনে অংশ নেন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কুলতলি মিলন তীর্থ সোসাইটি আইডিবিআই ব্যাংকের উদ্যোগে সুন্দরবন প্রত্যন্তের এলাকার 45টি ক্লাস্টারের মহিলাদের হাতে পাটজাত পণ্য তৈরির মেশিন তুলে দেওয়া হয়। এলাকায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ। উত্তরবঙ্গের মধ্য দিয়ে রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 2-3 দিনের মধ্যে আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন।
2: আজ 9 তারিখ মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং আগামী 4-5 দিনে পশ্চিমবঙ্গের আরো কিছুটা অংশে অগ্রসর হবে।

0: द न्यूज रेड बाय रेणुका। The Ministry of External Affairs today acknowledged several reports of severe police brutality in Pakistan-occupied Kashmir, in which several protesters have been killed and many injured. Addressing the media in New Delhi, External Affairs spokesperson Randhir Jaiswal said that New Delhi continues to see a pattern of fake news and videos emanating from Pakistan. Mr. Jaiswal described them as a desperate attempt by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses.
1: A pattern of fake news and videos emanating from Pakistan. It is a desperate attempt by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan-occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
0: Over 30 people have been killed and around 200 others have been injured in clashes between protesters and security forces in Pakistan-occupied Jammu and Kashmir. Tensions in the region escalated after authorities banned the Joint Awami Action Committee, a prominent civil society alliance that has spearheaded protests over economic and political grievances in Pakistan-occupied Jammu and Kashmir. Union Home Minister Amit Shah today inaugurated the Land Port Management System, Vinimay, in New Delhi to digitize and streamline cargo processing and passenger movement across India's land borders. The system is a digital platform designed to integrate operations across land ports into a unified system. It will enable secure, real-time exchange of logistics and regulatory information, bringing land ports on a par with digital systems already in place at airports and seaports. Addressing the gathering, Mr. Shah said the initiative marks a significant step towards building a modern and technology-driven border management system.
2: After the rapid development of the land port, not only has trade increased, but security has also been ensured. It has helped transform illegal trade into legitimate trade. In the vision of all-round development of border areas, where migration was the biggest problem, the land ports have made a very important contribution in addressing this as well.
0: Prime Minister Narendra Modi held a telephonic conversation this afternoon with the Amir of Kuwait, Sheikh Mishal Al Ahmed Al Jaber Al Sabah. The two leaders exchanged views on the evolving security situation in West Asia. The Prime Minister expressed deep concern over the escalation of tensions and reaffirmed India's strong condemnation of attacks on Kuwait's sovereignty and territorial integrity. He reiterated the call for de-escalation, dialogue and diplomacy for earliest restoration of peace and stability. The central government has given financial support of approximately 1.23 lakh crore rupees to the oil marketing companies, OMC, to support the consumer from the burden of rising crude oil price. According to the government sources, the financial support has been provided to OMCs is for the initial 78 days of the West Asia conflict. This financial support includes the excise duty cut. The government has proposed an interim budget allocation of 95,692 crore rupees to states and union territories to ensure a smooth transition from MNREGA to Vikasit Bharat Guarantee for Rozgar and Ajivika Mission Grameen, VBG Ramji. The act will come into force across the country with effect from 1st of next month. Rural Development Minister Shivraj Singh Chauhan announced this in a media briefing after holding a virtual meeting with the rural development ministers of the states and UTs in New Delhi. He said that the government has asked states and union territories to make necessary preparations ahead of the implementation of the act. Benchmark domestic equity indices ended over 0.5% up today, snapping two-day losing streak. The Sensex rose 395 points to close at 73,919, while the Nifty jumped 119 points to settle at 23,242. And with that, we end this news bulletin.
3: Akashvani, Murshidabad. অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ রাত 10টা বেজে 10 মিনিটে লাইভ ফোন ইন কথাও কানে অনুষ্ঠানের বিষয়, যাহা চাই তাহা পায় না। আপনারা সরাসরি কথা বলতে আমাদের ফোন করতে পারেন এই নম্বরে 9434921300 এবং 03482259648 এ। এছাড়াও আমাদের সঙ্গে থাকতে পারেন আপনাদের বার্তায় 9434921300। এখন শুনবেন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
4: শুরু হচ্ছে অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401।
5: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
6: নমস্কার বন্ধুরা, সিটি হসপিটালের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভরসা যখন সিটি হসপিটাল, এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছে প্রতিনিয়ত। আমরা জানি মানুষের সবথেকে বেশি প্রয়োজন মানুষকে সেই সময়টাই হলো যখন সে অসুস্থ হয়। আর অসুস্থ হলেই নানান ধরনের চিন্তা ভাবনা, কোথায় যাব, কি করব, আদৌ কি আমার জায়গায়, আমার শহরে কিংবা গ্রামে এর চিকিৎসা আছে, কোথায় পৌঁছলে আমরা ভরসাটা পাবো যে না ঠিকভাবে চিকিৎসাটা আমার হচ্ছে, সেটা কিন্তু সিটি হসপিটাল। ঠিকানার নাম যদি করতেই হয় তাহলে আমাদের বলতেই হবে যে বিগত বেশ কিছু বছর ধরে যে হাসপাতাল আমাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, ভরসা জুগিয়েছে, সেটাই তো আমাদের ঠিকানা হওয়া উচিত। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বমানের সুচিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো নিয়ে আসছে সিটি হসপিটাল। আর 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, ICU, সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে প্রসূতি মা, শিশু, তাদের যত্ন নেওয়ার জন্য কিন্তু সর্বদা এগিয়ে থাকে সিটি হসপিটাল।
5: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
6: বন্ধুরা, আমরা জানি যে কোনো জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই না কেন, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে, অর্থনৈতিক দিকটা আমি ঠিকঠাক বজায় রাখতে পারবো তো? আমার পক্ষে যে খরচটা হবে সেই খরচ করাটা সম্ভব হবে তো? কিন্তু দেখুন, যদি কোনো হসপিটাল বলে যে না, যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে সে সবগুলোই আমরা দিই, তাহলে সেখানে তো যাওয়াই উচিত, তাই না? সেক্ষেত্রে কিন্তু সিটি হসপিটালের কথা আমরা বলবই। আরও একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, যে অযথা বাড়তি টাকা খরচ করিয়ে দেওয়া, অযথা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে বাড়তি রোজগারের যে পন্থা, অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম সেগুলো করে, সেগুলোর থেকে কিন্তু সিটি হসপিটাল অনেক আলাদা। সিটি হসপিটাল চায় মানুষ যেন হাসি মুখে তাদের যে প্রিয়জন তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসাটা যেন তারা দিতে পারে। আর আগেই বললাম, আমাদের ভরসার নাম যখন সিটি হসপিটাল, তখন তার কাছে বারবার ফিরে আসা যায় যখন আমরা বিপদে পড়ব তখনই।
5: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
6: অনুরা, আমরা অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, অবশ্যই আমরা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা নার্সিংহোমে ছুটবো, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সুস্থতা, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। তো আমরা কি সেগুলো মানি? যেমন ধরুন, আমাদের অধিকাংশ সময় হয় কি, আমাদের মানসিক চাপ হয়, আর মানসিক চাপের হাত ধরে নানান ধরনের অসুস্থতা আসতে পারে। তো আজকের অনুষ্ঠানে এই মানসিক চাপ নিয়ে কিছু কথা বলি। ভয় পাওয়া, আতঙ্ক, টেনশন, কাজের চাপ, বিরক্তি, মূলত এগুলোই স্ট্রেস। এবারে জীবনে যখন কোনো ঝামেলা আসে, তখন কি হয়, আমাদের মাথা তার সংকেত পেয়ে নানান ধরনের হরমোন বাড়াতে থাকে। আর এই ধরনের বিষয়গুলো যদি অনেকক্ষণ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে মাথা, সেটা ক্লান্ত হয়ে পড়ে, আর আমাদের রক্তচাপ, হৃৎস্পন্দন, নাড়ির গতি বেড়ে যায়। অধিকাংশ সময় এমন হতে পারে হরমোনগুলোর মাত্রা বেড়েই থাকবে, আর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় না। এর যে কুপ্রভাব, তার ফলে কিন্তু রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ, এই সমস্ত দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? মানসিক চাপ কমাতে হবে। আমি জানি অনেক বন্ধুই বলবেন, সেটা কি করে সম্ভব? সম্ভব অবশ্যই, কারণ আমার শরীরটাও তো শরীর, তাকে তো সময় দিতে হবে, তার তো যত্ন নিতে হবে। আর তার জন্য কি কি মেনে চলতে হবে বলুন তো? প্রথমেই মেনে নিতে হবে যে স্ট্রেস বা মানসিক চাপ তো জীবনের অঙ্গ, সেটাকে আমাদের মেনে নিতেই হবে। জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে। মোবাইলের যে মগ্নতা, সেটা কাটাতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের পছন্দের ভালো লাগার জিনিসগুলো করতে হবে। যেমন ধরুন, কেউ রান্না করতে ভালোবাসলে রান্না করুন, কারোর গান শুনতে ভালো লাগলে গান শুনুন। রুটিন মাফিক খাওয়া, ঘুম, এগুলো খুব প্রয়োজন। আর ওই যে বললাম, মোবাইলে মগ্ন থাকার অভ্যেসটা ছাড়তে হবে। আর তারপরেও যদি দেখা যায় কিছুতেই মানসিক চাপ কমাতে পারছেন না, তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, আর তো সময় নেই, যেতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আর মানসিক চাপ কমিয়ে সুস্থ, স্বাভাবিক ছন্দে কাটান জীবন।
5: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
4: শুনলেন অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401। সম্পাদনা শুভময় ব্যানার্জী।

0: অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর শিল্প তালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের সে প্রিয় অনুষ্ঠান গ্লেনউড হেলথ কেয়ারের অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। আজকে এসে পৌঁছেছি গ্লেনউড হেলথ কেয়ারে। আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যিনি যুক্ত রয়েছেন, শতদল চক্রবর্তী। তিনি অপারেশন ম্যানেজার, আর রয়েছেন MD আদনান খান, ফার্মাসিস্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি সমস্ত বিষয়গুলো দেখছেন। আপনারা জানেন যে গ্লেনউড হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে নানান দিক থেকে নানান পরিষেবা তারা এসে নিয়ে এসেছেন এখানে, যা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আর এখানে বিশিষ্ট চিকিৎসকরা জেলা এবং জেলার বাইরে থেকেও আসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই মুহূর্তে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা একটু শুনে নেব শতদল চক্রবর্তীর মুখ থেকে।
2: নমস্কার, আমি গ্লেনউড হেলথ কেয়ার থেকে শতদল চক্রবর্তী বলছি। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র শিল্প তালুকে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেখানে এক ছাদের নিচে আমরা ICU, HDU, সমস্ত রকমের অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি সার্জারি, ENT সার্জারি এবং নিউরো সার্জারি করে চলেছি। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে নিত্য নতুন অপারেশনের পদ্ধতি এবং আধুনিক সার্জারি বহরমপুর এবং মুর্শিদাবাদ তথা জেলার আশপাশে জেলার মানুষরা যাতে সহজে পেতে পারে। আমাদের শুরু করা নতুন সার্জারি হচ্ছে লেজার, যেটার জন্য এতদিন ধরে মানুষ চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন দেশে যেত, বাইরে রাজ্যগুলোতে যেতে হতো। এটা পাইলস বা ফিচারের একমাত্র পারমানেন্ট সলিউশন, যে অপারেশনের মধ্যে কোনো কাটা ছেঁড়া এবং রক্তপাত বা অদূর ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনা থাকে না। এটা এখন আমাদের এক ছাদের নিচে খুব কম খরচের মধ্যে এই চিকিৎসার পদ্ধতিটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ওরাল ক্যান্সার, যেটা এই শহরের বুকে আমরাই প্রথম শুরু করেছি। যত রকমের মুখের খা এবং তামাকু, খৈনি বা অতিরিক্ত সিগারেট পানের ফলে যে সমস্ত মুখের ঘা গুলো হয়, সেই ঘা গুলোর সহজ এবং খুব সহজ লভ্য চিকিৎসার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। তার সঙ্গে রয়েছে কলকাতার বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে নামি দামি স্বনামধন্য ইউরোলজি সার্জন আসছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিডনি স্টোন, প্রস্টেটের অপারেশন, ইউরেটিক স্টোন সমস্ত ওটি হচ্ছে এবং এগুলো আমাদের সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং মেশিনের সাহায্যে হচ্ছে। এছাড়া হঠাৎ করে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্য TPM, টেম্পোরারি পেসমেকার এবং পার্মানেন্ট পেসমেকারও আমাদের ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এই তীব্র দাবদাহে যখন তখন সানস্ট্রোকের যে প্রবণতা থাকে তার জন্য আমাদের ক্রিটিক্যাল কেয়ার এবং এমার্জেন্সি পরিষেবা 24 ঘন্টা রয়েছে এবং বহরমপুর শহরের বুকে সব থেকে কম খরচে সুচিকিৎসার জন্য যোগাযোগ কেন্দ্র হচ্ছে গ্লেনউড হেলথ কেয়ার।
1: আমরা শুনলাম এতক্ষণ গ্লেনউড হেলথ কেয়ারের নতুন নতুন যে পরিষেবা তারা নিয়ে এসে দিয়েছেন সে কথায়। আপনারা সবসময় যোগাযোগ করবেন, আপনাদের পাশে রয়েছে গ্লেনউড হেলথ কেয়ার, আপনাদের বন্ধু, আপনাদের কাছের প্রতিষ্ঠান। আজকে এ পর্যন্ত, আপনাদের কথা আবারও শোনাবো সামনের সপ্তাহে ঠিক এই সময় এই দিনে।
0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ান টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর শিল্প তালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755। প্রযোজনায় হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত আধুনিক গান। প্রথম গানে লতা মঙ্গেশকর।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আগামীকাল সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় আমার সকাল। সঙ্গে থাকবেন আপনাদের কথার বন্ধু গানের সখা মুক্তি হক। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 03482259648 এ। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান, এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা গানে অনুষ্ঠানের বিষয় যাহা চায় তাহা পায় না। আপনারা আসবেন আমাদের এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968।

0: কাকে বলে সেইটা।
1: আধুনিক গানের অনুষ্ঠানে এবারের গানে ভূপেন হাজারিকা।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। আজকের শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, তরুণ বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, শিপ্রা বসু, ভূপেন হাজারিকা, শুভমিতা এবং শেষ গানে মান্নাতে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় যাহা চাই তাহা পায় না। আপনারা আসবেন আমাদের এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968।

এখন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক অনুষ্ঠান একটু পরেই।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় যা চাই তাহা পায় না। আপনি আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 03482259648। এছাড়াও আপনারা আমাদেরকে বার্তা পাঠাতে পারেন 9434921300 এই নম্বরে।

শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই, আগামীকাল সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় আমার সকাল। এই বিষয়ে আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের কথার বন্ধু গানের শাখা মুক্তি হক। ফোন নাম্বার 9434921300 এবং 0348225968। আসুক আপনাদের কথা।

শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই, আগামীকাল বুধবার 10ই জুন রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় কিছু দরবেশি গান, সঙ্গে থাকবেন সুমন চট্টোপাধ্যায়।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজনের সুর। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠান আমাদের দপ্তরে। ঠিকানা সুজন এসু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। এছাড়াও ইমেলে পাঠাতে পারেন, আমাদের ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। মনে রাখবেন, সুজন এসু প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠাতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের ইমেল আইডি আবারও বলি, akashbanimurshidabad@gmail.com। ঘোষণাটি শুনলেন।

শ্রোতা বন্ধুরা, জুন মাসের আজ সন্ধ্যার বিষয় অনুভবে বর্ষা। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সেই কারণেই তাঁর কলমে আমরা পাই বর্ষার বহু গান কবিতা। তাঁর উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই প্রিয় ঋতু বর্ষা। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ অনেক মানুষও আছেন যারা রিমঝিম বর্ষার দিনে উদগ্রীব থাকেন খিচুড়ি আর পাঁপড় ভাজার জন্য। সন্ধ্যাবেলায় ঝিঝির ডাক আর একটানা বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প নিয়ে আসর মাতান। এভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? 150 শব্দে আপনার বর্ষা অনুভবের কথা লিখবেন আজ সন্ধ্যার দপ্তরে। জুন মাসের আজ সন্ধ্যার অনুষ্ঠানের বিষয় অনুভবে বর্ষা। আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। লিখতে পারেন এই ইমেলের মাধ্যমেও আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। হ্যাঁ বন্ধুরা, আবারও বলি, জুন মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় অনুভবে বর্ষা।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, যারা মেহফিল, মজলিশ, কথা ও গানে, জলসাঘর এবং শুভ সকাল অনুষ্ঠানে ফোনে আসতে পারছেন না, তারা অনুষ্ঠানের বিষয় এবং তারিখ নির্দিষ্ট করে চিঠি পাঠিয়ে দিতে পারেন আমাদের এই ঠিকানায়। নাবলাবাণী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী, মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, সূচক 742101। এছাড়াও লিখে পাঠাতে পারেন আমাদের ইমেলে। আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। ঠিকানা আরেকবার বলি, নাবলাবাণী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, সূচক 742101।

শ্রোতা বন্ধুদের আবারও জানিয়ে দিই, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় যাহা চাই তাহা পায় না। আপনারা আসবেন ওই ফোন নাম্বারে 9434921300 এবং 03482259648-এ। আপনারা বার্তা পাঠাতে পারেন আমাদের এই ফোন নাম্বারে 9434921300-তে। মনে রাখবেন আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় যাহা চাই তাহা পায় না।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আগামীকাল সকাল 8টায় লাইফ ফোনের শুভ সকাল অনুষ্ঠানের বিষয় আমার সকাল। আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের গানের বন্ধু কথার সখা মুক্তি হক। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968।

আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন জলসাগর অনুষ্ঠানের বিষয় কিছু দরবেশি গান। সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু সুমন চট্টোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার নিরাপত্তাও এর অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মোকাবিলায়

0: ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে 30 জনেরও বেশি মানুষের মৃত্যু এবং আহত হয় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দমনপীড়ন বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাওয়ার পর নতুন দিল্লি নজর রাখছে, মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200-র বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদে বিক্ষোভকারী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হওয়ায় যোগাযোগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিষিদ্ধ বন্ধ চলছে। ভিনবার ও কোটির মতন শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। সাধারণ নাগরিকদের উপর পাক প্রশাসনের দমনপীড়ন বিশ্বের বিভিন্ন দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারতের বিদেশ নীতি এখন দেশের মূল জাতীয় লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নের উপর গুরুত্ব আরোপকারী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলোর সঙ্গে বিদেশ নীতি ও কূটনীতিকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, এর আওতায় অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার সক্ষমতা সংক্রান্ত নিরাপত্তাও অন্তর্ভুক্ত।
1: The amount of time we have spent engaging countries who are oil providers, gas providers, within that LNG, LPG, fertilizer, manufacturers, traders, because this is a national priority. So foreign policy continuously is in sync with what are actually the prime national goals of the moment.
0: ডক্টর জয়শঙ্কর বলেন যে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট কিংবা কোভিড-19 মহামারীর মতো প্রতিকূল পরিস্থিতিতে যখনই কোনো প্রতিবেশী দেশ সংকটে পড়ে, বিশ্ব তখন ভারতকে ফার্স্ট রেসপন্ডার বা সবার আগে সহায়তাকারী হিসেবে দেখে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত কিভাবে বিশ্বব্যাপী জটিলতাগুলো সফলভাবে সামাল দিচ্ছে মন্ত্রী সেই বিষয়টিও তুলে ধরেন। উপসাগরীয় অঞ্চলে নিজেদের গভীর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও ভারত তার স্বাধীন সম্পর্ক বজায় রাখছে। এছাড়া ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে ভারতের ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর তিনি বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে গ্রাহকদের সহায়তা করার জন্য কেন্দ্র সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। পশ্চিম এশিয়া সংঘাতের প্রথম 78 দিনের জন্য সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে 8 বারই শুল্ক হ্রাসও অন্তর্ভুক্ত হয়েছে। সূত্র অনুসারে সোনার আমদানি কমেছে। সোনার উপর উচ্চমানের আমদানি শুল্ক এবং অন্তত 1 বছর সোনা না কেনার জন্য প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে আবেদন রাখেন তারই ফলশ্রুতিতে এই আমদানি কমবে। ওই সূত্র অনুসারে অর্থনীতির বিকাশ চাপের মধ্যে নেই। ওই সূত্র আরও জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার কৃষকদের ভর্তুকিযুক্ত হারে সার সরবরাহ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামীকাল থেকে 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে তিনি সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে 14 কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পূর্ণ প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়

0: উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলোকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047 লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলো শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণই বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছে।
1: आज मैं डिटेल अभ्यास के बाद कह सकता हूं कि लैंड पोर्ट का इस तेजी से विकास होने के बाद न केवल व्यापार बढ़ा है, न केवल सुरक्षा सुनिश्चित हुई है, परंतु सीमावर्ती क्षेत्र के संपूर्ण विकास की परिकल्पना में सीमांत गांवों और सीमांत जिलों के अंदर जो पलायन की सबसे बड़ी समस्या थी, इसमें भी लैंड पोर्ट ने एक प्रकार से बहुत महत्वपूर्ण योगदान दिया।
0: প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতিতে আজ বিকেলে উচ্চ পর্যায়ে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব, শীর্ষ আমলা পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব ও কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতায়। এই উপলক্ষে কলকাতা তথা পশ্চিমবঙ্গে নজিরবিহীন কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবির আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গেছে, এ বছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয় বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। শুধু প্রশাসন নয়, স্কুল পড়ুয়াদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যে 7 জুন থেকে 21 জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির জারি করা হয়েছে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী 14 জুন থেকে বিশেষ নিবন্ধন অভিযান শুরু হবে। একটি নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে মিস কল দিয়ে সাধারণ মানুষ গিনেস রেকর্ড প্রচেষ্টায় অংশ নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, কেন্দ্র সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পশ্চিম ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিম রাজস্থান ও বিদর্ভ অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক উপকূল, কেরল, মাহে এবং কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 2 দিনে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। খবর এখনকার মতো পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই লাইভ ফোন ইন কথা ও গানে।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
2: যিনি যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কথা ও গানে অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি জয়িতা, জয়িতা সরকার। আপনাদের সঙ্গে কথা বলার নম্বরটা আগে ভাগে জানিয়ে দিই, 9434921300 এবং 0348225968। আজকের বিষয়, যাহা চাই তাহা পায় না।

আমার রাজ্জাকানিয়া বন্ধুরা, জীবনে অদ্ভুত কিছু সময় আমরা পেরিয়ে যাই সময়ের সাথে সাথে। পেরিয়ে আসি নতুন ভাবনা, নতুন চিন্তাধারা, পাওয়া না পাওয়ার দোলাচলে সময়ের দোলায় দুলতে দুলতে জীবনের 49টি বসন্ত পার করার পর একাকী নির্জনে কখনো কখনো মনে হয়, যাহা চাই তাহা কি পাই? সত্যি তো, আমরা জীবনে যা কিছু চাই তার অনেকটাই পেয়েছি। আবার কারো ভাগ্যে সিকি না জোটে, আবার কেউ পেয়েছেন কিন্তু রাখতে পারেননি কিছুই। গভীর রাতে মনের কাছে দলা পাকানো কিছু কথা আর না পাওয়ার হিসেবের খাতাটা মাঝে মাঝে আমাদের ভাসিয়ে দেয়, ডুবিয়ে দেয় এক নিঃসীম যন্ত্রণায়। বেদনার মতো জেগে ওঠা তারাদের পানে চেয়ে দিনের পর রাত, রাতের পর দিন, আবারও রাত আসে। আর তখন মনের মাঝে আমাদের আসে সেই মান্নাদের গান।

0: 0348225968। নমস্কার।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: প্রথমে আপনাকে অজস্র অভিনন্দন।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয়, যাহা চাই তাহা পায় না।
1: সেই ছোটবেলা থেকে শুনে আসছি, ভারতবর্ষের স্বাধীনতার এত বছর পরেও আর শুনতে ভালো লাগছে না। এখন থেকে বলা উচিত, যাহা চাই তাহা পাই, সবকিছুর পরিবর্তন হচ্ছে। এই কথাটিরও বদল দরকার। পরিবর্তনশীল জগৎ, প্রকৃতির কত পরিবর্তন, গাছপালা, পক্ষী, পাহাড়, পর্বত, জলাশয়, সবকিছুর বিবর্তন রয়েছে। ডোবা বুঝলে মানুষের পেটও ভরবে, সেটাই স্বাভাবিক। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।

0: আমাদের সঙ্গে বার্তায় রয়েছেন মোহাম্মদ খুরশিদ আলী মণ্ডল, মুর্শিদাবাদ থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা দিদি, আশা করি ভালো আছেন। আজকে কথা হোক, যাহা চাই তাহা পায় না, সত্যি আমাদের চাওয়ার কোনো শেষ নেই। আমরা সেগুলো চাইব যেগুলো দেশ এবং দশের উপকারে, অর্থাৎ মানুষের সেবায় লাগবে। জীবজন্তু, গরিব দুঃখিনী, মানুষের সেবা, এটুকুই তো চাই, আর সেগুলো আমরা মন থেকে চাই। আর যেগুলো চাই না সেগুলো হলো অশান্তি, বিদ্বেষ, অহংকার, এর থেকে আমরা বিরত থাকব। পৃথিবীর সকল মানুষ শান্তিতে থাকুক, এটুকুই বললাম। পাঠিয়েছেন বার্তায় মোহাম্মদ খুরশিদ আলী মণ্ডল, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। ফোনে যাই 03482259648। নমস্কার, স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: আজকে যেটা মনে হচ্ছে, যা চাই পাই না কেন, এটা কি কখনো আমরা খোঁজ করে দেখি? আপনি একটু আগে গোটা অনুষ্ঠানটার বর্ণনার সময় একটা কি 49 বছরের কি কথা, কেন জানি না সেই 49 আমি আছি।
0: তাহলে হাতে হাত মিলল।
1: এর মধ্যে বারবার এগুলো দেখতে দেখতে আমার যেটা মনে হয় আর কি, যে আমাদের চাহিদাকে একটু সত্যের পথে নিয়ে আসাটা দরকার। অন্তত যে মুহূর্তে সেটা এই সময় থেকে যেটা সম্ভব সেটা চাই, তাহলেই মনে হয় আমরা যদি পারি, আমরা যেটা মূল্য দিই না, না চাইতেই কত কি পেয়ে যাই। জীবনে তো সবটাই অসুন্দর নয়,
0: আমাদের
1: ব্যক্তিগত ভাবনার উপর নির্ভর করে আমার তাই মনে হয়। কিন্তু
0: হ্যাঁ, আপনার কথা আমি জানতে চাইছি।
1: আমার ওই নেগেটিভ ভাবনাই ছিল, তারপর একটা সময় দেখলাম এটা ভুল হয়ে যাচ্ছে, চেষ্টা করছি একটু ঠিকঠাক পথে আসতে। আর বলো না, এত না চাইতেই এত পাই, মূল্যটাও মানে ফিরিয়ে দিতে পারি। আমি পাচ্ছি বেশি, মোটেই সত্যি অসুন্দর নয়। এটা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের নিজেদের একটু ক্ষমতার উপরও নির্ভর করে।
0: একদম, ভালো থাকুন, সঙ্গে থাকুন, কেমন
1: আপনিও ভালো থাকুন।
0: একদম।

শৈশবের সেই সব নানা রঙের দিনগুলো আজও মনে তালফাকার বাতাস বুলায়। বাবাকে, মাকে, দাদাকে, দাদুকে যা ইচ্ছে হতো বলতে পারতাম, বলতাম, কারণ তখন সময়টা ছেলেবেলা। আর বলার সাথে সাথে বা না বলতে সে সুন্দর চকচকে মোড়কগুলো বন্দী হয়ে হাতের নাগালে পেয়ে যে সীমাহীন আনন্দ আকাশে ভেসে বেড়াত তাহার আর অন্ত নেই। ইচ্ছে হলো এই ধুলো উড়িয়ে বা বৃষ্টিতে ভিজতে ভিজতে এক হাঁটু কাদায় বা সুশীতল কদম ছায়ায় কখন কোথায় যে পাড়ি দিতুম। আজ সেসব কথা মনে হলে নিজেই হেসে ফুসে লুটিপুটি খায় আর কি। একটা সময় পর শৈশবের আড়বোড়া ভেঙে কৈশোরের চৌকাঠে পা দিতেই মনের হিসেবের খাতাটা মাঝে মাঝে উঁকি মারে। জীবনে বড়বেলায় ছেলে ভুলানোর সময় যখন হাতের নাগাল থেকে বেরিয়ে যায়, নিজের ইচ্ছে ঘোড়াটা ততক্ষণে শৈশবের বেঘোর কাটিয়ে পৌঁছে যায় পরিণত এই শব্দে। সব কিছুর মধ্যে কেমন একটা পরিণত পরিণত ভাব, জানি না শেষ পর্যন্ত কতটা পরিণত হতে পারি আমরা। তবে যে স্বপ্নগুলো যত্ন করে বড় করে তুলি আমরা, সেই স্বপ্নরা এখন বেশ রঙিন। আর তখন রঙিন স্বপ্নগুলো যখন হাতে এসে পৌঁছই, তখন ইষ্টকে প্রণাম করি আর বলি,

0: 0348225968। নমস্কার।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: হ্যাঁ, ধন্যবাদ।
0: কোনটা খুলবে, চাওয়ার খাতা না না পাওয়ার কথা?
1: অবশ্যই চাওয়ার কথা, যেটা পাইনি সেটা আমার কোনো কালই ছিল না।
0: আচ্ছা,
1: যেটা পাওয়ার কথা ছিল না বলতে
0: এটা সুন্দর সুন্দর মনোভাব।
1: পেলাম কত কি পাচ্ছি, সর্বোপরি মানব, মানে মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, মানুষ হয়েছে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে একটা মন পেয়েছি, একটা সুন্দর পৃথিবী, সুন্দর পৃথিবীতে সুন্দর ভাবে বাঁচার অধিকার পেয়েছি। আর কি, আর আমাকে পাই কি? বাবা মার মতন বাবা মা পেয়েছি, পরিবারের মতন পরিবার পেয়েছি, কোনো আমার কোনো অপ্রাপ্তি নেই। অথচ অপ্রাপ্তির কারণ চোখের সামনে প্রচুর ঘুরছে, কিন্তু সেগুলো নিয়ে বসে থাকলে তো হবে না। আমি যেটা যেটা পাইনি, আমার তো মনে হতেই পারে যে আমি আর পাঁচ জনের মতো নই, আমি কোথাও গেলে আমার কাউরির সাহায্য নিতে হয়, আমি একা একা কোথাও যেতে পারি না, একা দৈনন্দিন কাজকর্ম গুলো একা একা করতে পারি না, কিন্তু সেটা ভাবলে তো আমার বাঁচাটা মিথ্যে হয়ে যাবে
0: একদম। জীবনটা তো আছে।
1: হ্যাঁ, আরে বাবা রে, আমার সব থেকে বড় কথা দিদি, আমার তো কথা বলার ক্ষমতা আছে। একবার ভাবুন তো, যদি একদিন বোবা হয়ে জন্ম নিতাম তাহলে আমার কি হতো?
0: সত্যি খুব কষ্ট।
1: আমি যখন নিজেকে যখন ভাবি যে এগুলো গেলাম না, তখন আমি হেলেন কেনেনের কথা ভাব। একজন মানুষ, তার মুখে ভাষা নেই, কানে শোনার ক্ষমতা নেই, সে যদি পারে, তার এত প্রতিবন্ধকতা নিয়ে সে যদি বেঁচে থাকতে পারে, কাজ করতে পারে, তাহলে আমি কে গো? কেউ নেই, আমার অনেক কিছু আছে। আমি যখন ভেঙে পড়ি তখন আমি ডেনে, আর হচ্ছে ডেনের কথা ভাবি, যে একটা মানুষ সারা জীবন হুইল চেয়ারে বসে কাটিয়ে দিচ্ছে, তাও সে কাজ করছে, তার থেকে তুলনায় শত গুণে আমি ভালো আছি। এবং সুস্থতাটা না শুধু ফিজিক, মানে শারীরিক সুস্থতাটা তো মেন মূল কথা নয়, মানসিক ভাবে আমি কতটা সুস্থ সেটা আসল কথা।
0: একদম, মানসিক সুস্থতা সব থেকে প্রয়োজন, সব থেকে আগে দরকার।
1: আমি এমন এমন মানুষকে চিনি দিদি, যে তারা শারীরিক ভাবে সুস্থ কিন্তু মানসিক ভাবে সুস্থ নন, প্রকৃত ভাবে তাদের বোধ শক্তি তৈরি হয়। তো থ্যাংকস টু গড যে আমার বোধ শক্তি দিয়েছে। আমার একটা দরজা বন্ধ কিন্তু আমার 108 দরজা খোলা।
0: বাবা সুন্দর।
1: অ্যাকচুয়ালি দিদি আমি খুব পজিটিভ মাইন্ডের মানুষ, মানে পজিটিভিটি মানুষ বলবো না, আমি পজিটিভ ভাবে চলার চেষ্টা করি যতটুকু পারি আমি জানি।
0: খুব ভালো লাগলো শায়ন তোমার সঙ্গে কথা বলে। সঙ্গে থাকো, কেমন
1: ভালো থাকো,
0: একদম একদম। আমাদের সঙ্গে বার্তায় রয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন নমস্কার নেবেন, মা এবং বাবাকে প্রণাম করে আশীর্বাদ, খুব সুন্দর এবং অনায়াসে পেয়ে থাকি। ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলে কোনো জিনিস চেয়ে নিতে হয় না, সহজেই পেতে পারি। মানুষ যতই চেষ্টা করুক প্রত্যাশাহীন জীবন কাটাতে বা কারোর কাছে কোনো রকম প্রত্যাশা না রেখে, সেটা প্রায় অসম্ভব। সামাজিক জীব হিসেবে মানুষের প্রত্যাশা থাকবেই, তবে প্রত্যাশাটা হওয়া উচিত পাশের মানুষটির মন, সামর্থ্য এবং সময় বুঝে। নয়তো চাওয়াটাই অপূর্ণ থেকে যাবে। জাগতিক চাওয়া পাওয়া পরিবর্তনশীল এবং সেটা আমাদের একদম পূর্ণ হয় না। একটা আশা পূর্ণ হলে আরেকটি নতুন ইচ্ছে তৈরি হয়, যা মানুষকে অতৃপ্তি এবং দুঃখের চক্রে আটকে রাখে। কেউ বা পাইলট, উকিল, অধ্যাপক, নায়ক নায়িকা, সিঙ্গার, কত কিছু হওয়ার স্বপ্নগুলো যখন পূর্ণ হয়, কখনো মাঝরাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকে। এটাই তো জাগতিক নিয়ম। তবুও মানুষ ছুটে চলেছে স্বপ্নকে সাকার করার অভিপ্রায়ে। তবে মনের যদি দৃঢ়তা বা প্রত্যয় থাকে, তবে সফলতা আসতে হবেই। এভরিথিং ইজ পসিবল, তবে সম্ভব। আর তোমার ভিতরে সকল শক্তি আছে, এই ভাবনাগুলো থাকলে চাওয়া এবং পাওয়ার ব্যবধান কম হবে। ত্যাগ এবং অল্পতেই খুশি থাকার বাস্তবিক কে গ্রহণ করলে জীবন আরও সুন্দর হবে বলে মনে করেছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে।
1: হ্যালো,
0: আর একটা ফোনে যাবো। নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুদ্ধপুর কুমার মন্ডল।
0: স্বাগত জানাই আজকের কথা ও গানের অনুষ্ঠানে।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন আমি পুরনো যে আপনি টপিক দিয়েছেন যে ফিরে পেতে চাই, তো সেটা আমি চাই যে আমার শৈশব জীবনটাকে আমি আবার ফিরে পেতে চাই। কারণ দেখুন এখন আমার বয়স 60 হয়ে গেল, তো এই সেই সেই সময় মানে শৈশবটা এই জন্য চাইছি যে বাবা মায়ের হোটেলে বসে মানে হাত খুলে খেতে পেরেছি, হ্যাঁ যা খুশি করতে পেরেছি। কিন্তু এখন 60 বছর বয়সে এসে আমার ছেলে মেয়েদেরকে লালন পালন করতে গিয়ে সেই জায়গাটা কিন্তু আমি আর ফিরে মানে খুব কষ্ট করে যাচ্ছি। তো সেই জায়গাটা আমি চাইছি যে আবার পুরোনো দিনটা আমার ফিরে পেলে আমার মা হয়তো আদর করে বলবে বাবা খেয়ে নে, হ্যাঁ জন্মদিনে পায়েস করে দেবে, এই জায়গাটা আমি আবার ফিরে পেতে চাই দিদি ভাই।
0: হ্যাঁ আজকের বিষয় যাহা চাই তাহা পাই না।
1: না সেই চাই পেলাম না। আরেকটা জিনিস দিদি ভাই বলি,
0: হ্যাঁ
1: এই যে আমার সুগার হয়ে গেছে, এখন আমি আম কাঁঠাল লিচু এইসব খেতে খুব ভালোবাসতাম দিদি ভাই, কিন্তু এখন আর খাওয়া হচ্ছে না।
0: কে বলেছে আপনাকে? কেউ বলেনি, কেউ মাথা দিব্যে দেয়নি যে আপনি খেতে পারবেন না। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে পরিমাণ একটু একটু যদি কমিয়ে দেন তাহলে কিন্তু স্বাদটা পাবেন। সঙ্গে থাকুন, কেমন ভালো থাকবেন। আমাদের সঙ্গে বার্তায় রয়েছেন আমিনুল হক সরকার, তালবাগান পাড়া থেকে লিখেছেন। নমস্কার দিদি, আজকের বিষয় রেখেছেন যাহা চাই তাহা পায় না, ঠিকই বলেছেন দিদি। আমি মনে করি এই চাওয়া পাওয়া নির্ভর করে ঈশ্বরের ওপর, আমাদের তো চাওয়ার কোনো শেষ নেই। আমি মনে করি এই চাওয়ার একটু সীমা থাকা দরকার, তা না হলে পাওয়ার পিছনে ছুটতে গিয়ে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে ক্লান্তি টেনশন চলে আসবে, তার ফলে শরীর খারাপ হবে। আর এর জন্য আমার কথা হচ্ছে অল্প চাওয়া পাওয়াতেই সন্তুষ্ট থাকা। ভালো থাকবেন এইটুকুই বলেছেন, অনেক ধন্যবাদ জানিয়েছেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমিনুল হক সরকার তালবাগান পাড়া থেকে লিখেছেন।

0: 9434921300 এবং 03482259648 দুটো নম্বরই খোলা রয়েছে শুধুমাত্র আপনাদেরই জন্য। নমস্কার, নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: কার সঙ্গে কথা বলছি?
1: কিন্তু যেটা আমার মনে প্রোগ্রাম ছিল একটা, সেটা পাওয়ার পরে সেটা কিন্তু আমি পাইনি। তার কারণ আমি খুব মেহনতি করে কষ্টের উপরে বাড়ি ঘর সব করেছি। হ্যাঁ, এবার ছেলের বিয়ে হয়েছে, নাতি হয়েছে একটা, কিন্তু আমি চেয়েছিলাম হয়তো ছেলে পিলে বিয়ে হয়ে যাবে, হওয়ার পরে আমরা দুজন মিলি এবার অন্য অন্য দেশে হয়তো বেড়ানো কোনো জায়গা মন্দির টন্দির যাবো, সেটা আমি প্রোগ্রাম করেছিলাম, কিন্তু সেটা আমার ভাগ্যে জুটেনি। আর 7 বছর 8 বছর হয়ে গেল, ধরুন বাড়ির মেয়েছেলে মারা গেছে, আর এই নাতি নাতি মিলিয়ে আমি সেইটুকু সন্তুষ্ট হয়ে আছি, ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি এখন, বুঝলেন? ওইটা কিন্তু আমি মানে ওটা পাইনি, তাই এইটুকু দিদি ভাই বললাম। নমস্কার, নেবেন,
0: ভালো থাকবেন, কেমন?

জীবনের একটা সময় এসে শান্ত সন্ধেগুলো হাত বোলায় মনের মাঝে, মনের চাওয়াগুলো করুণ মুখে চেয়ে রয় সুদূরের পানে। সারা জীবন যাকে চেয়েছেন শেষ পর্যন্ত তাকে কি পেলেন? যে হাতটা শক্ত করে ধরবে ভেবেছিলেন, একটা সময় এসে দেখলেন সে হাতটা উধাও। ক্লাস ফাইভের সবচেয়ে সুন্দর মেয়েটির সাথে বন্ধুত্ব হওয়ার পর কত বাড়িতে বলেছিলেন, তোর হাতে হাত রেখে সব ভুলে যাব। এমনকি সারা রাত গল্পের শেষে নতুন সকাল নিয়ে বাড়ি ফিরব, এমন কত না চাওয়ার পাহাড় চূড়া হয়ে থাকে আমাদের মাথার উপর। জীবন নদী, সে তো কখনোই সোজা পথে চলে না বন্ধু। কত চাওয়ারা হারিয়ে যায় জীবন নদীর স্রোতে, মাঝে মাঝে ভেসে ওঠা চাওয়াদের ধরতে চাই আমরা, কিন্তু পাই কি? আর তখন নিজের উপর অভিমান ধিক্কার আসে, আর তখন মন থেকে বেরিয়ে আসে এই কথাই।

0: 0348225948। নমস্কার,
1: শুভ সন্ধ্যা দিদি ভাই।
0: শুভ সন্ধ্যা, কার সঙ্গে কথা বলছি?
1: আমি তিরমণি থেকে মধুমঙ্গল পাল।
0: স্বাগত মধুমঙ্গল বাবু আজকের অনুষ্ঠানে। আজকের বিষয়, যাহা চাই তাহা পায় না।
1: দিদি ভালো আছেন?
0: চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে। বিষয়ে কথা বলি।
1: হ্যাঁ দিদি, দেখুন, যা চাই তা পায় না, কিন্তু ঈশ্বর যা দিয়েছেন তাই দিয়ে যদি আমি খুশি হয়ে থাকি, এর থেকে খুশি আর কিছু নেই। তবে আমার মায়ের হাতে অনেকদিন আগে বোয়াল মাছের ঝোল খেতাম, কিন্তু সেটা এখন চাইলেও দিদি পাওয়া যাচ্ছে না, কারণ আমার মা তো নেই, চলে গেছেন। তা বলছি ভগবান যাকে যেভাবে যেটুকু দিয়েছে সেইটুকু নিয়ে যদি আমি থাকতে পারি দিদি, এতে খুশি আর কিছু নেই।
0: সত্যি তাই, আমরা জানি যেটা পাওয়া নয় সেটাই আমরা চেয়ে বসি, তাই না? এই যে আপনি বললেন মায়ের হাতে সেই মাছের ঝোলের স্বাদ এখনো আপনি মিস করেন, মা জিনিসটা এরকম জানেন তো।
1: হ্যাঁ, মনে মনে খুব চাই বা মনে মনে খুব করি যে সত্যি আমার মা যদি বেঁচে থাকতেন হয়তো বলতো মধু আয় এটা খেয়ে নে, সেটা তো আর পাচ্ছি না দিদি। তো অনুষ্ঠান খুবই ভালো লাগছে এবং অন্য দাদারাও বলছে শুনছি খুবই ভালো লাগছে দিদি, খুব সুন্দর লাগছে অনুষ্ঠান শুনছি।
0: ভালো থাকবেন, কেমন সঙ্গে থাকবেন এভাবেই।
1: হ্যাঁ দিদি,
0: নমস্কার।

0: 03482259648। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, কার সঙ্গে কথা বলছি? নমস্কার, নামটা একবার শুনবো।
1: ঋত্বিক ঘোষ, সোনালী ঘোষ, পলাশ ঘোষ।
0: আমি কার সঙ্গে কথা বলছি, ঋত্বিক, পলাশ না সোনালী? সোনালী তো একদমই না, ঋত্বিক না পলাশ?
1: ঋত্বিক।
0: আচ্ছা, তোমার সঙ্গে কথা হোক। কোন ক্লাসে?
1: আমি
0: 8। আচ্ছা, ক্লাস 8 পড়ো। আজকের আমাদের লাইভ ফোন অনুষ্ঠানে তুমি কথা বলছো, আমাদের অনুষ্ঠান তুমি শোনো, রোজ শোনো।
1: আজকে কি টপিক আলোচনা হচ্ছে?
0: এই তো, তাহলে একটু শুনি, তারপরে এসো, কেমন?
1: হ্যাঁ,

আমাদের সঙ্গে বার্তায় রয়েছেন চন্দনা বর্মন মণ্ডল, গয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন। শুভ সন্ধ্যা। মানুষের জীবনে সব আশা বা চাওয়া পাওয়া সবসময় পূর্ণ হয় না, আর এটাই জীবনের স্বাভাবিক নিয়ম, যা গভীর সত্যকে মনে করিয়ে দেয় এবং কম বেশি সব মানুষকে স্পর্শ করে। মানুষের চাহিদা অসীম, কিন্তু তা পূরণ করার উপাদান বা সম্পদ সীমিত, তাই বাস্তবিকভাবে মনের মতো পাওয়া অসম্ভব। অতিরিক্ত পাওয়ার আশায় আমাদের যা আছে তার থেকে আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হই। বার্তায় রয়েছেন চন্দনা বর্মন মণ্ডল, কয়া মুর্শিদাবাদ থেকে। নমস্কার, হ্যালো হ্যালো নমস্কার, কথাটা শুনতে পাচ্ছি না একটু। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, আমরা কথা বলছি 03482259648, এই নম্বরে আপনি এসেছেন। বিষয়ে কথা বলি, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্বাগত, নমস্কার,

0: 0348225968। নমস্কার। হ্যালো।
1: হ্যাঁ দিদিভাই নমস্কার।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: ভগবান যেটুকু দিয়েছি সেইটুকু যদি চলে গেলে কত সুন্দর করুন তো দিদি, আমি তাই মনে করি। মা পেয়েছি, হ্যাঁ বলুন দিদি।
0: অনেক কিছু
1: মা আছে, মায়ের মতো মা পেয়েছি দিদি ভাই, মাকে আমি মাথার উপর করে রাখি, মায়ের আশীর্বাদ যদি সঙ্গে থাকে না আমার দিদি কোনো অসুবিধা হয় না দিদি ভাই, বিশ্বাস করুন দিদি ভাই। আপনি তো আমার বর্জির মতো, আমি খোলা আকাশের নিচে বলছি, রাত্রে বলছি আমার ভগবান চালিয়ে দিলেই হলো, আমার লোভ লালসা একদম নেই দিদি ভাই। মাছ ভাত, ডাল ভাত তো ডাল ভাত, সবজি ভাত তো সবজি ভাত, যা জুটবে তাই।
0: মানুষ তো সবসময় সুখী মানুষ,
1: একদম দিদি ভাই। যে একটুতে সুখী হয়, যে একটুতে যদি খুশি হয় না, তার মতো সুখী কেউ নেই দিদি ভাই। আমার এই দরকার, আমার ওই দরকার, আকাশ কুসুম চিন্তা করি না দিদি ভাই, আমি আমাদের বাড়ির সামনে একজনকে দিলাম, হঠাৎ বয়স্ক মানুষ, সকালবেলায় উনি মানে পরলোক গমন করলেন, তার আগের দিন ভদ্রমহিলাকে দেখলাম, কার মধ্যে কি নিঃশ্বাসের বিশ্বাস কি করে বলবো দিদি ভাই। ভগবান সকালবেলা চোখ খুলে সকালে হাওয়াটা দেখবো, মানে সকালটা দেখবো, এটা যদি দেখতে পাই এটাই ভগবানের কাছে আমাকে বিরাট লাগে।
0: একদম।

0: 0348-225-9648. নমস্কার, হ্যালো হ্যালো, কার সঙ্গে কথা হচ্ছে? আপনি রেডিও সেট থেকে একটু দূরে সরে যান। নমস্কার, শুনতে পাচ্ছেন? নমস্কার, কার সঙ্গে কথা বলছি নামটা একবার শুনি। স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয়, যাহা চাই তাহা পায় না।
1: আমরা
0: পাই না,
1: সন্তুষ্ট করা যায় সেটাই হলো সব থেকে বড় পাওনা, বড় প্রাপ্তি।
0: সহজ সত্যটা আমরা যদি বুঝতে পারি, অনুধাবন করতে পারি, আমাদের সুখের অন্ত থাকবে না, তাই না? সঙ্গে থাকুন, কেমন ভালো থাকবেন। আমাদের সঙ্গে রয়েছেন রিমা আশি, মহুরাপুর নদিয়া থেকে লিখছেন খুব প্র্যাকটিক্যাল কিছু কথা। মাসের শুরুতে ভাবি স্যালারি নিয়ে এটা কিনবো ওটা কিনবো, একটু সেভিংসও করব, কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ঢুকতেই বিল, ইএমআই আর খরচের দল এসে এমন অভ্যর্থনা জানায় যে শেষে মনে হয় যা চাই তা পায় না, আর যা পায় তা মাসের শেষ হওয়ার আগেই হারিয়ে যায়। স্যালারি ক্রেডিট হওয়ার আগে আমি একজন স্বপ্নবাজ মানুষ, স্যালারি ক্রেডিট হওয়ার পরে আমি একজন হিংসাবাজ মানুষ, কারণ যা চাই তা পায় না, আর যা পাই তা বিলগুলো নিয়ে যায়। সঙ্গে রয়েছেন ঢাকুরিয়া থেকে সুনিতা রায়, লিখছেন শুভ সন্ধ্যা দিদি, চাওয়া পাওয়া এটাই তো জীবনের যাত্রা। আমি জীবনে পেয়েছি অনেক কিছু, সেটা হলো মানুষের ভালোবাসা, এটাই তো সবচেয়ে বড় পাওয়া দিদি। ঢাকুরিয়া থেকে সুনিতা রায়, একদম একদম সহমত, একশোতে একশো। বার্তা রয়েছেন সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি খড়গপুর থেকে লিখেছেন, সত্যি যাহা চাই তাহা পায় না। নিত্যদিনের কর্মশালায় যাওয়ার পথে যখন ছুটে যাওয়া ডাহুকের চঞ্চলতা, কাঠবিড়ালের উদ্দামতা দেখি, সবুজ পাতায় খেলে যাওয়া বাতাস মন ছুঁয়ে যায়, মন যেন সেই ফেলে আসা শিশু বেলায় ফিরে যায়। জানি পাবো না, তাই যখনই ছোটদের দেখি ওদের সাথে ওদের মতো কথা বলি, সময় পেলে ওদের নিয়ে কথা শুনে গানে মেতে ওঠার চেষ্টা করি, তাই দিয়ে সব পাওয়া হয়ে যায়। ভালো থাকবেন দিদি ভাই, লিখেছেন সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি খড়গপুর থেকে।

মানুষের জীবনের অতৃপ্তির অন্ত নেই। যদি সেই ছোট্টবেলা থেকে শুরু করি, দেখব যখন যেটা চেয়েছি ঠিক সেটা পেয়ে গেছি। তারপর যখন একটু বড় হলাম, যা চাইলাম সেটা আস্তে আস্তে পেলাম না। মূল পার্থক্যটা পাওয়া আর না পাওয়ার মধ্যে। মানুষ যা চাই আসলে তার বাহ্যিক বা জাগতিক বাসনাকে সে মনে ঠাঁই দেয়। আর সত্যি কথা, এই চাওয়াগুলো ক্ষণস্থায়ী, যেগুলো মোহের বশবর্তী হয়ে আমাদের মনের মধ্যে জমা হয়, আমাদের জীবনের প্রকৃত সত্যকে উদ্ঘাটন করে না। আর তাই তো আমরা যা চাই প্রায়শই ভুল চাই। আমাদের হৃদয় জুড়ে বাস করে কবিগুরু সেই ফটিক। চেয়েছিল পড়াশুনো থেকে ছুটি পেয়ে যাবে মামার বাড়িতে। কত আনন্দ সেখানে! মামার বাড়ি যাওয়ার ব্যাকুলতা শেষ পর্যন্ত জীবন পাত্র উপচে দিয়েছিল অবহেলা, ঘরের মধ্যে অনাদর। আর তারপর তার জীবনে হাঁপ ছাড়ার জায়গা ছিল না। দিওয়ালির মধ্যে আটকে যাওয়া সেই সব গ্রামের কথা, একটা প্রকাণ্ড ঢাউস ঘুরি নিয়ে বহু শব্দে ঘুরে ফিরে বেড়ানো, নদীর তীর তার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কাটা, সেই সব দলবল, উপদ্রব, স্বাধীনতা আর সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা, যিনি অহর্নিশি তার নিরুপায় চিত্তকে আকর্ষণ করে চলত। আমাদের মনের মধ্যেও তো কত ফটিক, দিবারাত্র যা চাই তা পায় না শিকার। জীবনে না পাওয়াগুলো মাঝে মাঝে আমাদের ভাবিয়ে তোলে, আমাদের মন খারাপ করায়। আমরাও বিষ বাও জলে ফেলি, কখনো কখনো মাপতে থাকি আমাদের জীবন নদীর জলকে, আর তখনই ফটিকের মতো উচ্চারণ করে বলি, একবার মেলে না, দুবারও মেলে না। হ্যাঁ, এভাবেই জীবন নদীর জল মাপতে মাপতে একদিন অন্ধকার কেটে নেমে আসে ভোর, তখন আবারও করজোড়ে।

একই সঙ্গে জানিয়ে দিই আগামীকাল রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় কিছু দরবেশি গান। সঙ্গে থাকবেন সুমন চট্টোপাধ্যায়।

সময় ফুরলো, এবার যেতে হবে। নতুন ভাবনার আলো ছড়িয়ে পড়ুক সকলের অন্তরে। ভালো থাকবেন সকলে। আবারও কথা হবে পরের কোনো অনুষ্ঠানে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা সরকার। কারিগরি সহায়তায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়। শুভরাত্রি।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দেব আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। শুরুতে অমৃতবাণী, তারপর ভক্তিমূলক গান। 6:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুলগীতি। শ্রোতাবৃন্দকে জানিয়ে দিই, আগামীকাল সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল, বিষয় আমার সকাল, থাকবেন মুক্তি হক। এবং আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন জলসাগর অনুষ্ঠানের বিষয় থাকবে কিছু দরবেশি গান, সঙ্গে সুমন চট্টোপাধ্যায়। শুনলেন আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় 30-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিন আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এ সঙ্গে শেষ হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:38। জয় হিন্দ।